এতক্ষণ আপনি রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন শিল্পী সুস্মিতা গোস্বামীর গলায়। আর এরপর আমার ভীষণ পছন্দের রবীন্দ্রসঙ্গীত শিল্পী পীযূষকান্তি সরকার।

ঘড়ির কাঁটায় 5:40, আর এখন আপনার কানে থাকছে স্মিতার গলায় হৃদয়ের একুলোকুল। আপনি শুনছেন আনন্দধ্বনি, সঙ্গে রয়েছি মহুল।

আজকের আনন্দ ধ্বনির শেষ শিল্পী কমলিনী মুখোপাধ্যায়। আজকে আপনার সঙ্গে ছিলাম মহুল। সারাটা দিন আপনার খুব ভালো কাটুক।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

মন এক ভোরাইয়ের গানের পাশাপাশি এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে প্রভাত বীণার সুর 100.1 FM গোল্ডে। আর সেই সুর নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি তাপস। এই যে আমরা গানে গানে শুনছিলাম কত মহান মানুষের দেশ এই আমাদের জন্মভূমি, তাদের কথা আমরা বলি, তাদের কথা আমরা স্মরণ করি, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে রয়েছে তাদের নাম। প্রতিদিন তাদের জন্মদিনে, তাদের প্রয়াণ দিবসে, এছাড়াও বছরের বিভিন্ন সময়ে, বিভিন্ন উপলক্ষে আমরা স্মরণ করি তাদের। কিন্তু এমন বহু মানুষ আছেন যারা আমাদের এই দেশকে স্বাধীন করবার লড়াইয়ে সমান অংশীদার, কিন্তু ইতিহাসের পাতায় ততটা উজ্জ্বল হয়ে লেখা নেই তাঁদের নাম। তেমন তো বহু মানুষ আছেন, তাঁদের কথাও কিন্তু আমরা স্মরণ করব, এই ভাবনাটা যেন আমাদের সঙ্গে থাকে। আজ এই প্রভাত বীণায় আমি তাপস সকাল 7টা পর্যন্ত

আপনাদের শোনাবো তেমনি এক মানুষের কথা, হরকিষেন তার নাম। হরকিষেন, তাকে নিয়েই আজকের এই প্রভাত বীণা। বলবো তার কথা, তার লড়াইয়ের কথা, যা হয়তো বহু মানুষের কাছে অজানা থেকে গেছে।

0: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: আজকের প্রভাত বিনায় আপনাদের সঙ্গে আমি তাপস। আর বলছিলাম যে আজ শোনাব তাঁর কথা, হরকিষেণ তলোয়ার। শহীদ হরকিষেণ জিন্দাবাদ, তোমাকে ভুলিনি কোনো দিন, ভুলব না। অতি সন্তর্পণে নিজেদের মধ্যে শ্রদ্ধায় উচ্চারণ করেছিল কয়েকজন বিপ্লবী সেদিন শহীদ হরকিষেণের সমাধির কাছাকাছি গিয়ে, কারণ চারিদিকে ব্রিটিশ সরকার পুলিশের কড়া পাহারা। তারিখটা ছিল 23 ডিসেম্বর 1930 সাল। ভারতের স্বাধীনতা আন্দোলনে ব্রতী হয়েছেন দেশমাতৃকার অগ্নি সন্তানের দল, দিকে দিকে প্রদেশে প্রদেশে। অবিভক্ত পাঞ্জাবের লাহোরে অনুষ্ঠিত হচ্ছে লাহোর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব। সেখানে ভাষণ দিতে এসেছেন পাঞ্জাবের অত্যাচারী কুখ্যাত গভর্নর জিওফ্রে ফ্রিজ হারভে দে মন্ত মোরেন্সি সাহেব। ভিড়ে ভিড়, হঠাৎ সেই ভিড়ের মধ্যে থেকে হরকিষেণের হাতের রিভলভার গর্জে উঠল, সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল মোরেন্সি। এ সেই মোরেন্সি যে বিপ্লবী ভগৎ সিং, বিপ্লবী রাজগুরু এবং বিপ্লবী শুকদেবের ওপর জেলের মধ্যে অকথ্য অত্যাচার চালানোর নির্দেশ দিয়েছিল। ভগৎ সিং এর হাতে পায়ে গলায় শিকল পরিয়ে রাখার নির্দেশ দেয়। এটা তো অমার্জনীয় অপরাধ, দেশপ্রেমিক বিপ্লবীদের প্রতি এটা তো চরম অপমান, চরম অত্যাচার। তাই ভগৎ সিং, রাজগুরু, শুকদেব, চন্দ্রশেখর আজাদ, বটুকেশ্বর দত্ত, আশফাকুল্লাহ খানের সম্মিলিত প্রয়াসে গঠিত নওজওয়ান ভারত সভার অন্যতম সদস্য হরকিষেণ তলোয়ার সেদিন নিজের কাঁধে তুলে নেন মোরেন্সিকে যোগ্য শাস্তি দেওয়ার দায়িত্ব। আর সেই মতন 1930 সালের 23 ডিসেম্বরের এই ঘটনা।

0: 100.1 FM गोल्डे प्रभात बिना 100.1 FM गोल्डे
1: आज के रे प्रभात बिना है आपने देर शोंगी अमितापुर आज बोल चिलाम शे हर किसी ने तलवारीर कथा जहाँ नाम है तो शिवभावे इतिहासित बताए উজ্জ্বল অক্ষরে লেখা নেই কিন্তু তিনি সত্যি স্বাধীনতা আন্দোলনের এক উজ্জ্বল মানুষ যিনি পাঞ্জাবের অত্যাচারী কুখ্যাত গভর্নর যে মানুষটি বিপ্লবী ভগৎ সিং বিপ্লবী রাজগুরু বিপ্লবী শুকদেবের ওপর জেলের মধ্যে অকথ্য অত্যাচার চালানোর নির্দেশ দিয়েছিলেন সেই জিওফ্রে ফ্রিজ হারফি দে মন্ত মুরেন্সি সাহেবকে গুলি করলেন গর্জে উঠল রিভলভার 23 ডিসেম্বর 1930 ঘটনাস্থলে গ্রেফতার করলেন হরকিষেন শুরু হল বিচারের নামে প্রহসন ইংরেজ বিচারক ফ্রেডি স্যামুয়েল প্রাণদণ্ডের আদেশ দিলেন হরকিষেনকে রাখা হল মিয়ানওয়ালি জেলে ফাঁসির দিন স্থির হল 8 জুন 1931 সংবাদপত্রে প্রকাশিত খবর থেকে জানা গেল হরকিষেনের অন্তিম অভিলাষের কথা বলেছিলেন আবার ভারতে জন্মগ্রহণ করতে চাই মিয়ানওয়ালি 10 জুন হরকিষেনের আত্মীয়দের সঙ্গে তার সাক্ষাতের বিস্তৃত বিবরণ প্রকাশ যে গত 8 জুন প্রাতে হরকিষেনের আত্মীয়বর্গ মিয়ানওয়ালিতে আসিয়া উপস্থিত হন বেলা 11:10 সময় হরকিষেনের আত্মীয়বর্গকে তাহার সহিত শেষ সাক্ষাৎ করিবার জন্য অনুমতি দেওয়া হয় সাক্ষাতের সময় জেল দারোগা এবং অন্যান্য জেল কর্মচারীরা তথায় উপস্থিত ছিল এমন করেই লেখা হয়েছে সংবাদপত্রে হরকিষেনের শেষের দিনের কথা

8 জুন 1931। শহীদ হরকিষেণ তলোয়ারের ফাঁসির দিন। সংবাদপত্রে আরও লেখা হচ্ছে যে হরকিষেণকে সমস্ত সময় স্ফূর্তিযুক্ত ও আনন্দিত দেখাইতেছিল। আত্মীয়গণের সহিত কিছুক্ষণ পারিবারিক কথাবার্তা চলিবার পর তাহার শেষ ইচ্ছে সম্বন্ধে কিছু বলিবার আছে কিনা জানিতে চাওয়া হয়। প্রকাশ এই প্রশ্নের উত্তরে হরকিষেণ বলে, মাতৃভূমির শৃঙ্খল বন্ধন মোচন করিবার জন্য যেন পুনরায় ভারতে জন্মগ্রহণ করি, এই আমার ইচ্ছা। আমি দেশের দীন সেবক মাত্র। যদি আপনাদিগকে আমার মৃতদেহ সমর্পণ করা হয়, তবে শতদ্র নদীর তীরে যে স্থানে ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হইয়াছে, সেই স্থানে আমারও যেন অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

কিন্তু এই যে হার কিষেণে তলোয়ার, মৃত্যুর আগে তাঁর শেষ ইচ্ছে প্রকাশ করেছিলেন শতদ্রু নদীর তীরে, যে স্থানে ভগৎ সিং, রাজগুরু এবং শোকদীপের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে, সেখানে যেন তাঁরও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। সেই ইচ্ছা কি পূরণ করেছিল ব্রিটিশ পুলিশ? না, করেনি। সারা বিশ্ব জানিয়ে যে মৃত্যু দণ্ডাজ্ঞা প্রাপ্ত বন্দির অন্তিম বাসনা পূর্ণ করা যে কোনো সভ্য রাষ্ট্রের উচিত রীতি, কিন্তু শহীদ হরকিষেণের ক্ষেত্রে সেদিন তা হয়নি। এমনকি প্রচলিত ধর্মমত উপেক্ষা করেই অন্য ধর্মের কবরখানায় তার মৃতদেহ সৎকার করতেও সেদিন তথাকথিত ব্রিটিশ সরকারের এতটুকু বাধেনি। ভারত মায়ের বিপ্লবী শহীদ সন্তান হরকিষেণ তলোয়ারের মৃতদেহ সৎকারের পুরো সংবাদ প্রকাশ করে 1931 সালের আনন্দবাজার পত্রিকা এবং লেখে 15 জুন তারিখে হরকিষেণের মৃতদেহ সৎকার সম্বন্ধে বিস্তৃত বিবরণ পাওয়া গিয়াছে। প্রকাশ যে মিয়ানওয়ালি জেলের পাশেই যে স্থানে বেওয়ারিশ মুসলমান কয়েদিগণকে কবর দেওয়া হয়, সেই স্থানে গভীর রাত্রিতে কড়া পুলিশ পাহারায় হরকিষেণের মৃতদেহ সৎকার করা হইয়াছে।

এছে এমন সব মানুষ, বিনয় বাদলে দীনেশ ক্ষুদিরাম, তাদের কথা আমরা যেভাবে জানি, এই যে আজ ভারতবর্ষ স্বাধীন, এতগুলো বছর পেরিয়ে গেছে, কিন্তু অমর শহীদ কার্কিশেন তলোয়ারের নাম আমরা সেভাবে জানি না, জানি না তাদের আত্মবলিদানের ইতিহাস। হরকিশেনের ছোট ভাই ভগত রাম তলোয়ার, তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণের অন্যতম সঙ্গী, এদেশ থেকে আফগানিস্তানের কাবুল পর্যন্ত। এই সমস্ত পরিবার, এই সমস্ত ছেলে মেয়ে, তাদের আত্মবলিদানের ইতিহাস আমাদের অনুসন্ধান প্রয়োজন, না হলে সে বেদনায় আমাদের অতীত ইতিহাস হয়তো বোবা হয়ে থাকবে চিরকাল। তাদের স্মৃতিকে জাগিয়ে তোলা আমাদের আজকের কর্তব্য। কবিগুরুর বাণীতে অমর শহীদদের প্রতি আমরা প্রণাম জানাতে পারি। কথা কও, কথা কও, অনাদি অতীত অনন্ত রাতে কেন ছিয়ে বসে রও, কথা কও, কথা কও।

সে দেশের সন্তান আমরা, আমাদের অতীতের বীর সন্তানদের এভাবেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, স্মরণ করব। আজকের প্রভাত বিনা এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে কথা হবে সকাল 8:30 মনের মেলোডিতে, সঙ্গে আমি তাপস।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10 plus 2 BTech cadet entry scheme, permanent commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

এটা কিন্তু সত্যি, এই লগন ও গান শোনাবার, কারণ এই লগন এই মুহূর্ত অর্থাৎ ঘড়ির কাঁটা যখন সকাল 8:30 পেরিয়ে যায় তখন মন বলে 100.1 FM গোল্ড এই মুহূর্তে নিয়ে আসছে মনের মেলোডি, আর সেই মেলোডি নিয়ে আজ আপনাদের বন্ধু তাপস।

মনের মেলোডি মানে ওই খানিকটা আমরা যাকে বলি স্বর্ণযুগ, সেই সময়কার অসাধারণ সব বাংলা গান, রেট্রো। আর মনের মেলোডি মানে আপনার সঙ্গে আমার, আমাদের আড্ডা। আর সেই আড্ডায় আজ কি নিয়ে, কি বিষয় নিয়ে হতে চলেছে বলবো সে কথা, কিন্তু তার পাশাপাশি বলি যে আজকের মনের মেলোডিতে কিন্তু বেশ কিছু গান শুনবো বা শোনাবো আপনাদের, যে গানের সঙ্গে জড়িয়ে থাকা বেশ কিছু কাহিনী গল্প যা আমাদের ঝুলিতে রয়েছে তা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। এবং এই যে আপনাদের সঙ্গে আমাদের এই আড্ডা, তা চলবে সকাল 10টা পর্যন্ত। সুতরাং সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না, গানে গানে মনের মেলোডি সঙ্গে তাপস 100.1 FM গোল্ডে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি।

পর্যন্ত আপনাদের বন্ধু। আর এই মুহূর্তে আবার বলি যে মনের মেলোডি মানেই আপনার পছন্দের, আপনার ভালো লাগার সেই সমস্ত গান, আমরা বলি স্বর্ণযুগের গান, রেট্রো। আর আজ ওই যে বিভিন্ন গানের গল্প শোনাবার চেষ্টা করব যতগুলো পারি, আর সেই সঙ্গে আপনারা আসবেন 9903052992 এই নম্বরে, ফোন নয়, হোয়াটসঅ্যাপ অথবা এসএমএস 9903052992, এটাই আপনার নম্বর। এই যে আমরা মাঝে মাঝে বলি যে নিজেকে ভালোবাসো তুমি, এবার নিজেকে ভালোবাসো। এই যে প্রতি মুহূর্তে ভাবি যে সকাল থেকে উঠে রাত পর্যন্ত ওর জন্য এটা করতে হবে, তার জন্য সেটা করতে হবে, সেটি বাড়ির পুরুষ হন বা মহিলা যেই হন না কেন, প্রাপ্ত বয়স্ক যিনি কোথাও না কোথাও আপনার অজান্তেই আপনার কাঁধের ওপর বেশ কিছু দায়িত্ব এসে যায়। আর সেই দায়িত্ব যখন ক্রমশ বাড়তে থাকে, তার চাপে, তার ভারে একটু তো কাঁধ ঝোঁকে পড়বেই, কিন্তু তাতে চলবে? নিজের জন্য সময়, নিজেকে ভালোবাসা, এটা খুব দরকার এই মুহূর্তে, সকলে বলছেন, মনস্তত্ত্ববিদরা তো বলছেনই। আপনি নিজেকে ভালোবাসেন? বাসেন কি? যদি বেশি থাকেন তাহলে আজ সকালে আপনার জন্য প্রশ্ন যে নিজেকে ভালোবেসে নিজের জন্য আপনি কি করেন, নিজেকে ভালোবেসে নিজের জন্য আপনি কি করেন, সেটাই জানবো হোয়াটসঅ্যাপ অথবা এসএমএস এ 9903052992 এই নম্বর।

আবার বলি যে এই যে আমরা প্রায় বলি যে এবার নিজেকে তুমি একটু ভালোবাসো, নিজের জন্য কিছু করো, আপনি কি সে কথা শোনেন? অসম্ভব কাজ, অসম্ভব চাপ, সব কিছুর বাইরে নিজের জন্য নিজেকে ভালোবেসে যদি আপনি কিছু করেন তাহলে জানিয়ে দিন আজ সকালে 9903059922 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। নিজেকে ভালোবেসে নিজের জন্য আপনি ঠিক কি করেন জানতে চাইছি আজ সকালে। আর বলেছিলাম যে আজকের এই মনের মেলোডিতে আমাদের মনের মতন মেলোডি, মনের মতন সুরেলা গান তো আমরা শুনছি, আর তার পাশাপাশি বেশ কয়েকটি গান, তার গল্প কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। এরপরে একটি গান শুনব, মানে শোনাবার চেষ্টা করব, গানটি গেয়েছেন মান্নাদেব। এবং এই গান প্রসঙ্গে, গানের রেকর্ডিং প্রসঙ্গে আমাদের যে গল্পটি সেটি ভাগ করে নিয়েছেন সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বলছেন যে জীবন রহস্য ছবিতে গান গাইছেন বম্বে ল্যাবরেটরিতে। পৃথিবী তাকিয়ে দেখো, সঞ্চারিতে এসে সামনে এলাম, সামনে এসো বলার সময় খাদের পর্দাটা লাগাতে খুব অসুবিধা করছে। হঠাৎ মাইকে বললেন, কে বললেন? মান্না দে, যিনি এই গানটা গেয়েছেন। বললেন যে আরে এই গান তো অভিজিৎবাবু হেমন্তবাবুকে ভেবে করেছেন, এ কি আমার দ্বারা হয় কি না হয় তার বিচার গণদেবতার দরবারে হয়ে গেছে। কিন্তু বলবার বিষয় এটাই যে গানটি হেমন্ত দারই গাইবার কথা ছিল, কিন্তু হেমন্ত দাকে হঠাৎ বিলেতে চলে যেতে হয় বলে শিল্পী বদল হয়েছিল, বলছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এও বলছেন যে পরিচালক ও প্রযোজকেরও মান্নাদার প্রতি অধিক দুর্বলতা ছিল, কিন্তু মান্নাদা হেমন্ত দার দক্ষতাকে অভিমান শূন্যভাবে স্বীকৃতি দিতে কুণ্ঠাবোধ করলেন না। আসলে আপনারা জানেন যে বড় মাপের মানুষ, বড় মাপের শিল্পী যারা কন, তারা কিন্তু গুণী হয়ে গুণীর মর্যাদা দিতে জানেন। তাহলে সেই গানটা শুনি যে গানের কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি
1: সঙ্গে আমি তাপস। আর আজ গানের গল্প, গল্পের গান আর আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজ জানতে চেয়েছিলাম। 9903052992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা SMS করে জানান। এই যে আমরা বলি নিজেকে ভালোবাসো তুমি, এবার নিজেকে ভালোবেসে নিজের জন্য আপনি কি করেন, জানিয়েছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে। বলছেন যে নিজেকে ভালোবেসে নিজের জন্য একটু সময়ের জন্য একা থাকি, অবশ্যই প্রতিদিনই একা থাকি। অন্যদিন যেমন সংসারের কাজে ডুবে থাকি, কাজের লোকের সঙ্গে বকবক, সেটা যখন একা থাকি তখন গান শুনি, বই পড়ি, রেডিও শুনি, ব্যাস এটাই শান্তি মেলে।

দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা খাওড়া থেকে বলছেন, নিজেকে ভালোবাসলে অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই, নিজেকে ভালোবেসে অল্পতেই সন্তুষ্ট হই, আর নিজেকে আপনাদের সাথে সবসময় যুক্ত করে আছি, গান শুনি, এসব নিয়ে ভালো আছি।

আমি সময় বের করে জানলার ধারে বসি, খাতা কলম নিয়ে দু লাইন লিখি, কেউ পড়বে না, শুধু নিজের মনটা হালকা করার জন্য। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলি, আজ সারাদিন অনেকটা লড়েছিস, সাব্বাস। নিজের পেটটা নিজেই চাপড়ে দিই। নিজেকে ভালোবাসা মানে স্বার্থপর হওয়া নয়, নিজেকে ভালো রাখা। আমি ভালো থাকলেই তো আমার মানুষগুলোকে ভালো রাখতে পারবো। আর গানে গানে যিনি যারা আমাদের ভালো রাখেন, ভালো রেখেছেন, তারা যখন হারিয়ে যান বড্ড বেদনা হয়। তেমনি এক শিল্পী সুমন কল্যাণপুর।

0: आकाशवाणी एफएम गोल्ड खांटी सोना
1: 100.1 एफएम गोल्ड सुनछेन मोनेर मेलोडी संगे तापस। আপনারা হোয়াটসঅ্যাপ করছেন যে নিজেকে ভালোবেসে নিজের জন্য আপনারা কে কি করেন, তিনজনে কথা বলেছি আবারও বলবো, কিন্তু এই মুহূর্তে আবারও বলবো গানের নেপথ্যের কথা। একটু আগেই যে গান, মান্নাদের গান এবং গল্প, তাও তো মান্নাদেরকে ঘিরেই, তার ওই অভিমান শূন্য একেবারেই সহজ একজন মানুষের যে পরিচয় ধরা পড়েছে সেটাই। এবার গল্প হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন যে একবার পুজোয় আমার সুরে গাইবেন সব স্থির। সবাই জেনে গেছেন তিনি এবার পুজোয় আমার সুরে গাইবেন, কিন্তু হঠাৎ একটা প্রয়োজনে তিনি আমায় জানালেন তাঁকে এবার মুকুল দত্তের রচিত গান গাইতে হবে, তাই আমার গান গাইতে পারছেন না। আমি খুবই অসুবিধায় পড়লাম। পুজোয় তিনি গাইবেন বলে না গাইলে আমার জীবিকার জীবনে একটা ধাক্কা আসবে, আমি খোলাখুলি জানালাম। সবাই জেনে গেছে কাজটি না করলে আপনার কিছু খারাপ আর নেই, কিন্তু আমার অনেকটাই ক্ষতি হবে, কারণ সবাই জানি আপনি আমার পুজোর গান করছেন। তিনি ফোন করলেন, বললেন ঠিক আছে, মুকুলের লেখা আমার সুর করা একটা গান আছে, এক পিঠে ওই গানটা রাখবো আর অন্য সাইডে তোমার একটা গান থাকবে, কিন্তু দুটোই তোমার সুর বলে থাকবে, সে গানটি আমিও পথের মতো হারিয়ে যাব। অপরদিকে আমার রচিত, মানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন, তার রচিত সুরারোপিত অনেক অরণ্য পার হয়ে দুটির রয়্যালটি কিন্তু আমি পেলাম। তিনি অনুজ অনুজার প্রতি ছিলেন ঠিক অভিভাবকের মতো, কিন্তু আমরা অনেকেই জানি যে মুকুল দত্তের লেখা গান তার সুর হেমন্ত মুখোপাধ্যায়ের, আর অন্য গানটি অবশ্যই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। শুনি

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ, মনের মেলোডি।
1: সঙ্গে আমি তাপস, আর আজ আপনার কাছে জানতে চেয়েছি 9903059922 নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএসে, এই যে বলি নিজেকে ভালোবাসো তুমি।

দাদার, আপনি বাসেন? তাহলে নিজেকে ভালোবেসে নিজের জন্য আপনি কি করেন? রমা রায় লিখছেন ভি রোড দাসনগর হাওড়া থেকে, আমি নিজেকে ভালোবেসে সারাদিন কাজের ফাঁকে অনেকটা সময় আকাশবাণীর সঙ্গে ভাগ করে নিই এবং নিজের মনের কথা ফেসবুকে লিখে ভাগ করে নিতে থাকি। এতে আমি খুব ভালো থাকি। আপনাদের সাথে ফোনে কথা বলি, নিজেকে খুব ভালো রাখি। আমাদের ভালো থাকার জন্য আকাশবাণীর অনেক অবদান আছে, তাই আকাশবাণীকে অনেক ধন্যবাদ। পাঠিয়েছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, বলছেন স্বর্ণযুগের গানে গল্পে কথায় অসাধারণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে। আমি নিজেকে ভালো রাখার জন্য সকাল ও সন্ধ্যায় যোগব্যায়াম করি, প্রতিদিন সুষম খাবার খাই এবং অফিসের কাজ শেষ করার পর বন্ধুদের সঙ্গে আড্ডা। সঙ্গে থাকে অবশ্যই রেডিও এবং বই, লেখালেখিও করি। ছুটির দিনে ফুল ফল বাগানের পরিচর্যা করি। মাঝে মাঝে বাড়ির সবাইকে নিয়ে বেড়াতে যাই, মনটা খুবই ফ্রেশ হয়ে যায়। আর আজ প্রভাত বিনা এই প্রসঙ্গে বলছেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর শহীদ বিপ্লবী হরিকিষেণ তলোয়ারের অনেক কথা ও আলোচনা ও দেশমাতৃকার সঙ্গীতগুলো শুনলাম, শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে গেল। অসাধারণ উপস্থাপনা, খুবই ভালো ও সুস্থ থাকবেন। আরও একটি হোয়াটসঅ্যাপ পূর্ব এই মুহূর্তে, হাওড়া জগাছা বারোয়ারি তোরা থেকে পূর্ণা ঘোষ বলছেন, প্রচণ্ড দাবদাহে নিজেকে সুস্থ রাখো, খুব ভালো থাকো, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। খুব সুন্দর গান শুনছি। নিজেকে ভালো রাখার জন্য মনকে প্রশান্ত রাখি, গান শুনি, সবার খোঁজ খবর রাখার চেষ্টা করি, পুরনো দিনের সিনেমা দেখি, বিভিন্ন মানুষের জীবনী জানার চেষ্টা করি, বই পড়ি। সুমন কল্যাণপুরের একটি গান যদি সম্ভব হয় শুনতে চাই, অলরেডি কিন্তু শুনিয়ে দিয়েছি। সুমন কল্যাণপুর, দুলছে রে মন পদ্মপাতায়, আরেকটি গান আপনার জন্য আরও একবার।

0: বলবো
1: আবারও এক
0: গানের কথা, গানের গল্প ভাগ করে নিচ্ছেন আমাদের সঙ্গে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এই গানটি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গানের গল্প ঘিরে, বা গানকে ঘিরে বলতে পারি, মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় পেরিয়ে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছেন, মনে পড়ছে আমার সুরে গাওয়া মানবদার প্রথম দুটি গান রেকর্ডিংয়ের কথা। গান দুটির একটি মুক্ত ছড়া নেইকো কন্যা ও অপর পিঠে এই নিরিবিলি স্বর্ণালী সন্ধ্যায়, দুটিরই রচনা আনন্দ মুখোপাধ্যায়ের। মুক্ত ছড়া গানটিতে যে কন্যার রূপকল্প আমার ভাবা ছিল তা একজন চতুর্দশী থেকে ষোড়শীর মধ্যে হবে, কিন্তু যখন রেকর্ড হচ্ছে আমি দেখছি মানবদা ও তবলার কিংবদন্তী কারিগর রাধাকান্ত নন্দী সেই পাড়া গিয়ে পাঠশালায় পড়া মেয়েটিকে একজন সুশিক্ষিতা কলেজের ছাত্রী করে উপস্থাপনা করছেন। আমার আঁকা নিরাভরণ কন্যাটিকে যখন দেখলাম জড়োয়া ও খাঁটি সোনার অলঙ্কারে সুসজ্জিতা এক সম্ভ্রান্ত নারী, তখন আমি স্থিরভাবে দাঁড়িয়ে ভাবছি যে এটা কি হলো। আমার ইন্টারপ্রিটেশন তো পুরো বদলে গেল, কিন্তু যেটা হলো সেটা কি হলো, কি দাঁড়ালো এমনই ভাবছি। আর ভাবছি এই সাংগীতিক জটিলতাকে সরলীকরণ করে নেব কিনা। আমার স্বীকার করতে এতটুকু কুণ্ঠা নেই শ্রদ্ধেয় তবলা শিল্পী রাধাকান্ত নন্দী ও সুদক্ষ লয়কারী শ্রদ্ধেয় মানবদা। লয় ও তাল নিয়ে এমন খেলা খেলছেন যে আমি সঙ্গীত পরিচালক হয়ে এবং গানটির সুরকার হয়েও তালের মাত্রাকে সঠিকভাবে বুঝে উঠতে পারছি না। অত্যন্ত বুদ্ধিমান ও সঙ্গীত বোদ্ধা ছিলেন তখনকার যিনি গ্রামোফোন কোম্পানির প্রতিনিধি স্বনামধন্য গীতিকার পবিত্র মিত্র। প্যান্টের বাঁ পকেটে কাত ঢুকিয়ে ফ্লোরের মধ্যে এলেন, কিছুক্ষণের মধ্যেই নির্ভুলভাবে অনুধাবন করে নিলেন ওঁদের ও আমার অবস্থার মধ্যে একটা প্রাচীর তৈরি হয়েছে। পবিত্রদা তার স্বভাবচিত ভঙ্গিতে মানবদাকে বললেন, মিস্টার মুখার্জি, আমি জানি যে আপনি তালে খুব পাকা, কিন্তু একটু তালে গাইবার চেষ্টা করেন, অর্থাৎ আড়ি কোয়াড়ি এইসব জটিল অঙ্কতে গানের সরল মেয়েটি অত্যন্ত জটিল হয়ে পড়ছিল। তিনিও তার সরলীকরণ চাইলেন। পবিত্রদা মানবদার মধ্যে যে নিবিড় ও আন্তরিক সম্পর্ক ছিল তারই মজাদার প্রকাশ পবিত্রদার ওই মিস্টার মুখার্জির সম্বোধন, না হলে ওটার ভাষা হতো মানব আড়িকো আড়িকোয়া গাও না, আড়িকোয়া গাইও না। একটা সৃষ্টিশীল কাজে যখন একাধিক ব্যক্তির মিলিত প্রচেষ্টায় সেটা রূপ পায়, তখন সবাই সহজ সরল আন্তরিক মনোভাব নিয়ে এই সাবলীলভাবে বাণী বিনিময় করে, তা না হলে কাজটির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে না, জড়তা আসে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি

0: বলেছিলে?
1: কে বলেছিল? কে?
0: ওই বামুন পাড়ার ছেলের সনে কথা হয়েছিল।

আর আমার সঙ্গে দেখা হয়েছে আপনাদের লেখার, আর সেই সমস্ত লেখা নিজেকে ভালোবেসে আপনি কি করেন শুনব। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা কাওড়া থেকে বলছেন যে, শুভ সকাল তাপসদা, বেশ কিছুদিন পর আপনার কণ্ঠ শুনতে পেলাম, খুব ভালো লাগলো। অনেক অজানা তথ্য জানতে পারবো তাপসদার কাছ থেকে। আমি একজন সুগার পেশেন্ট, তাই সব সময় আমি হাসি খুশিতে থাকতে চাই এবং মনটা একটু ভালো রাখতে চাই, অন্য কোনো চিন্তা যাতে মনকে কুড়ে না খায়। তার জন্য রোজ দোকান থেকে রাত্রি 9টার পর যাত্রার রিহার্সালে চলে যাই। সেখানে সব বন্ধুরা মিলে একটু হাসি ঠাট্টা রিহার্সাল দিয়ে বাড়ি যাই। আমি নিজের শরীরের জন্য এভাবেই কাটিয়ে দিই রোজ। পাঠিয়েছেন কোন্নগর থেকে মানসী বৈদ্য, বলছেন, সুপ্রভাত মনের মেলোডি, তার সাথে তাপস দাকে জানাই সুন্দর সকালের শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকেও। আজকের বিষয়টি অভিনব। সত্যিকারের সংসারের মানুষ কখনো কি নিজেকে নিয়ে ভাবতে পারে? তবু ভাবতে কয়। এই যেমন আমি আপনাকে লিখছি, এটা আমার একটা ভালো লাগা। সারাদিনের কাজের শেষে রাত 10টায় যখন খবরের কাগজ নিয়ে বসি, সেটা নিজেকে ভালোবেসেই। সারাদিন কাজের ফাঁকে রেডিও শোনা, এটাও নিজেকে ভালোবেসে। এমনই কিছু টুকরো কাজ নিজের জন্য রাখি। ধন্যবাদ। কোন্নগর থেকে মানসী বৈদ্য। আরেকটি হোয়াটসঅ্যাপ পড়ব। অতনু পাঠক কাশুন্দিয়া কাওড়া থেকে বলছেন, আজকে বিষয় সম্পর্কে বলি, নিজেকে ভালো রাখার চেষ্টা করি আমাকে ঘিরে থাকা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে, তাদের ছোটোখাটো সমস্যাগুলোকে মিটিয়ে দিতে, নিজেকে সব সময় সুস্থ রেখে আমার প্রিয় নেশা ছাদ বাগানের গাছগুলোর পরিচর্যা করি। আর আরেকটি মেসেজ পড়ব এই মুহূর্তে, সেটি পাঠিয়েছেন কে পাঠিয়েছেন এটা দেখার। আমি এখন রায়পুর ছত্তিশগড় থেকে, উৎপল মুখার্জি, মনির মেলোডি অনুষ্ঠানে কান পেতে মেলোডিয়াস গান শুনে আড্ডায় যোগ দিয়েছি। কিছুদিন পর আবার পুনাতে ফিরে যাব, তবে এই অনুষ্ঠানটি সঙ্গে থাকবেই। অলওয়েজ এনজয় অ্যান্ড লার্ন ফ্রম তাপস দাদাভাইয়ের অনুষ্ঠিত প্রোগ্রাম। বিষয়টি খুব ইন্টারেস্টিং। আমি অবসর নেওয়ার পর এখন নিজেকেই ভালোবাসি। দেশে ও বিদেশে অনেক চ্যালেঞ্জিং।

জব করে, ছেলে মেয়েকে বড় করে, আচ্ছা অনেক চ্যালেঞ্জিং জব করে, ছেলে মেয়েকে বড় করে, ননস্টপ 40 বছর ব্যস্ত থেকে এখন জব্বলপুরে অর্গ্যানিক ফার্মিং করি। কোনো চিন্তা ও চাপ নেই না, রোজ যোগাসন করি, ক্রিকেট খেলা দেখি, অন্যের কাজে ইন্টারফেয়ার করি না, একটু আধটু পারলে কাউকে সাহায্য করি। নিজেকে ভালো রাখতে তাপস দাদাভাই কি করেন যদি বলেন ভালো রাখবে? গানে থাকি, তারপর আবার ফিরব আপনার কাছে আপনার গপ্প নিয়ে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ, মনের মেলোডি, মনের মেলোডি,
1: মনের মেলোডির সঙ্গে আমি তাপস। আমার সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের আরেকটি স্মৃতিচারণ, আরেকটি গান নিয়ে। এই গানটি নির্মলা মিশ্রের গাওয়া। বলছেন, নির্মলা আমার সুরে তখন দুটি গান করছে। সেদিন দুপুরে তার রিহার্সাল ছিল। গানটির বক্তব্য, বলো তো আরশি তুমি মুখটি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরী আজ

বাঁধিনি তবু বলো, বলো কি রূপসী তোমার চোখে, ভাস্কর বসুর কথায়। নির্মলার সেই সময় রাতের সময় মতো ঘুম আসত না, তাই জেগে জেগে মনকে নানা রঙে আকাশে ভাসিয়ে দিত। সেদিন ওর গ্রহ ওই গানটির ওপর ভর করেছিল। সেই দুপুরের রিহার্সালের পর থেকে তারই প্রতিক্রিয়ায় ফোন করেছে রাত দেড়টায় আর বললে, অভিজিৎদা তুমি আরশিকে জিজ্ঞাসা করলাম, আমি আরশিকে জিজ্ঞাসা করলাম কে বেশি সুন্দরী বলো, আর সে বলল তুই বেশি সুন্দরী। আমি কি বলবো, শুধু ভাবলাম কত মানুষ একে পাগলামি ভাববে বলবে, কিন্তু আমি তা বলবো না, কেবল বেদনা হত হৃদয়ে বসে ভাবব কি আন্তরিক নিষ্ঠা ছিল তখনকার দিনের শিল্পীদের। নির্মলা মিশ্র সঙ্গীতের সুর বৈভব বিভূতির এক মহান তীর্থের বাসিন্দা হয়েও শিল্পীর নান্দনিক বোধে কতটা সমৃদ্ধ, অবাক হয়ে সেই কথাই মনের মধ্যে গুঞ্জন করতে লাগলো।

100.1 FM গোল্ডে মনির মেলোডির সঙ্গে তাপস। নিজেকে ভালোবেসে কি করেন আপনি, জানিয়েছেন সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা খাওড়া থেকে। জীবনের এতটা পথ এসে নিজেকে ভালোবেসে, জীবন যখন আমার নিজেকে ভালোবাসা দরকার। আমার প্রিয় আকাশবাণী কলকাতা বেতার, নিজেকে দিই সময়। আকাশবাণী কলকাতা বেতার আমার সহায়, মন ভালো করা গান শুনলে ভালো যায় মন প্রাণ।

পাঠিয়েছেন এবার গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে। শুভ সকাল। নিজেকে ভালোবেসে ভালো রাখার জন্য আচ্ছা ভোরে উঠে বলতে চেয়েছেন বোধ হয়, প্রথমে হালকা গরম জল খাই, পরে এক কাপ লিকার চা তৈরি করে খাই, দুটো বিস্কিট দিয়ে এবং ছটা দশ থেকে প্রভাত বাণী শুনি কাজ করতে করতে, এবং সাড়ে আটটা মিনিটে মনের মেলোডি শুনি এবং এতে বিভিন্ন টপিকের ওপরে মেসেজ পাঠাই, এতে মন পরিষ্কার হয় এবং সব দিক দিয়ে শরীরটা সুস্থ থাকে। এছাড়া বিভিন্ন বাংলা ও হিন্দি পুরনো গান শুনি, কারণ আমাদের বসে বসে কাজ সারাদিন কাজ করতে হয়। আসলে ভালো রাখার জন্য করা আর নিজেকে ভালোবেসে নিজের জন্য কিছু করা দুটো কিন্তু আলাদা। আমি জানতে চেয়েছিলাম দ্বিতীয়টা কেমন। চলে যাব পরের কথায়। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে বলছেন যে, নিজেকে ভালোবেসে আমি নিজেকে নিয়ে ভাবি, চিরসত্য কিন্তু চিরসুন্দর কথা। সামান্য কিছু সময়ের জন্য এসেছি এই পৃথিবীতে, সৃষ্টিকর্তাকে দেখিনি কিন্তু তার সৃষ্টির মধ্যে ডুবে আছি, আমি যেন অকৃতজ্ঞ না কই, এটাই আমার ভাবনা। চলে আসব বেদার বন্ধু রবীন মান্না জুজার শাখা পাঁচ লাখ আওড়া থেকে বলছেন যে, নিজের জন্য সময় রাখি ভালো থাকব বলে, ওই সময় খারাপ চিন্তা ভিড় করে দলে দলে, দূরে কোথাও বেড়াতে যাই নিজে ভালো থাকি, নিজের জন্য ঢেউ গোনার সময় একটু রাখি, নিজের জন্য আকাশ কুসুম ভাবার অন্ত নাই, নিজের জন্য খোলা আকাশ অত সময় কোথায় পায়।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ, মনের মেলোডি, মনের মেলোডি।
1: নিজেকে ভালোবেসে নিজের জন্য আপনি কি করেন, এটাই জানতে চেয়েছি আজকের মনের মেলোডিতে। পাঠিয়েছেন নন্দা রায় পোড়েল, লেখাওরা, বেলগাছিয়া এল রোড। প্রথমেই বলি, স্বামী সন্তান নিয়ে যে সংসার তা আমারই অঙ্গ। তাকে ভালোবেসেই একদিন ভালো চাকরি ছেড়ে সংসার সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম। এর বাইরে শরীর চর্চা, রূপ চর্চা, পশু পাখিদের খেতে দেওয়া, তাদের খুনসুটি ঝগড়ার সাথে নির্ভেজাল ভালোবাসা দেখি। মাঝে মাঝে অনুসন্ধান করে অফবিট পাহাড়ে বা সমুদ্রে ঘুরে আসি, নতুন নতুন রান্না এক্সপেরিমেন্ট করি, মনের মেলোডিতে সুখ দুঃখ ভাগ করে নিই। এছাড়াও আছে শব্দ ছক নানান পত্র পত্রিকায়, আর বেতারের অন্যান্য বিভাগেও টুকটাক লেখালেখি করি, হেঁড়ে গলায় গান আবৃত্তি করি। কখনো কখনো রাতের আকাশে নানান তিথিতে চাঁদের নানান কলা দেখি, তারা উড়োজাকাজ সবই আমার ভালো লাগার বিষয়। আচ্ছা, তারা উড়োজাকাজ সবই আমার ভালো লাগার বিষয়। দিনের আকাশে উড়ন্ত পাখি দেখতেও ভালো লাগে। ফাঁকে ফাঁকে গল্পের বইও বাদ যায় না, ফেসবুকে মজার ঘটনা দেখি, আর সারাদিন ধরে বেতারের নানান অনুষ্ঠান শুনি। আসলে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই আমি নিজেকে ব্যস্ত রাখি। এইটা খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো থাকার জন্য কিন্তু ব্যস্ত থাকতে হয়। পাঠিয়েছেন কিশোর বালি, খাওড়া থেকে। সারাদিন যা কাজের চাপ থাকে, নিজের জন্য একটু সময় বার করা খুব কঠিন হয়ে যায়। এত ঝামেলার মধ্যেও প্রতিদিন 10-15 মিনিট শরীর চর্চা করি। প্রতি রবিবার ফ্যামিলির সঙ্গে কোক বা বন্ধু বান্ধব নিয়ে আশেপাশে একটু বেরিয়ে আসি 4-5 ঘন্টার জন্য, শুধু একজনই জীবনটা তাকাবার জন্য। আমি নিজে ব্যবসা করি, আমার দোকানে লোকজন এসে বসে, কাজের মাধ্যমে যেটুকু আড্ডা মারা যায়। তারপর দোকানে একটা ট্রানজিস্টার আছে, সেখানে সারাক্ষণ আপনাদের অনুষ্ঠান শুনি, আপনাদের সঙ্গে আড্ডা মারি। এই তো দোকানে বসে বসে আপনার সঙ্গে কথা হচ্ছে, এইভাবেই যতটা ভালো থাকা যায়। অমিতাভ হোর পাঠিয়েছেন, আচ্ছা কোত্থেকে পাঠিয়েছেন লিখেননি। নিজেকে ভালোবেসে সুস্থ থাকার জন্য খুব চেষ্টা করি, যাতে অন্যকে আমার জন্য ব্যতিব্যস্ত হতে না কয়, আর পরিবার ও সমাজের জন্য কিছু নিঃস্বার্থভাবে করতে পারি। ভালো থাকবেন। পাঠিয়েছেন সীমা দাস, দমদম ক্যান্টনমেন্ট থেকে। নিজেকে ভালোবাসার অর্থ হল নিজের প্রতি সদয় হওয়া, নিজের যত্ন নেওয়া এবং নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি করা। নিজেকে ভালো রাখার জন্য আমি যে যে ভালো লাগার কাজগুলো করে থাকি, সেই কাজগুলো হলো সকালে উঠে ঠাকুর ঘরের বিভিন্ন কাজ করা, গীতা পাঠ করা, বাগানের ফুল গাছের সাথে কিছুটা সময় কাটানো এবং রেডিওতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান শোনা। এতে আমার মন এবং শরীর দুই ভালো থাকে। মনের মেলোডি অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, খুব ভালো থাকবেন সব সময়। এখনো পর্যন্ত আমাদের আজ যতগুলো হোয়াটসঅ্যাপ এসেছে তার মধ্যে কিন্তু তা সব কটাই প্রায় পড়ে ফেলেছি। আচ্ছা, আর একজন কেউ লিখছেন, কোত্থেকে লিখেছেন লেখেননি, খালি বলেছেন আমাদের অসহায় বয়স্কদের মনের কথা আপনি বলেছেন, আপনার সাথে আমরা একমত। বেশ, আমি একটু পরেই আপনাদের SMS গুলোয় আসবো, কিন্তু তার আগে অবশ্যই সঙ্গে গান।

স্টুডিওর ঘড়ি বলছি সকাল 9:54 ঘড়ি কাটা পেরিয়েছে, মানে খুব বেশিক্ষণ একসাথে পথ চলার সময় নেই। নিজেকে ভালোবেসে আপনারা আর কী কী করেন এসএমএস বলবো এবং তারপর বলবো। এক বন্ধু জানতে চেয়েছেন আমি কী করি। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে বলছেন যে নিজেকে ভালোবেসে কারাই এই আকাশ পানে, নিজেকে রচনা করি ভোরের গানে গানে, কত কথা লিখে রাখি এই হৃদয় নেড়ে, কখনো বা বসে এসে শান্ত নদীর তীরে। আর পাঠিয়েছেন, কে পাঠিয়েছেন, আশিস দত্ত সল্টলেক থেকে, ইংরেজিতে যাকে বলে মি টাইম, সেই সময় আমি আড্ডা মারি, রেডিও শুনি, লেখালেখি করি, টিভি দেখি, হাঁটাহাঁটি করি আর ব্যায়াম করি, সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করি। শিপ্রা কারার লিখেছেন বেতর খাওড়া থেকে, জানি না নিজেকে ভালোবাসার মানেটা কি, আজ আমার বারবার মনে হয় সবার ভালো থাকা, সবার মুখের একটা শান্তির হাসি দেখা, এটাই কি ভালো থাকা।

নয়, হয়তো চাপ নানা থাকে, কিন্তু মনে হয় এর মধ্যেই নিজেকে ভালো রাখার আনন্দ আলাদা। পাঠিয়েছেন এরপর হুগলি দাদপুর থেকে অপর্ণা ভট্টাচার্য, বলছেন যে, আমার প্রিয় অনুষ্ঠান মনের মেলোডি, শুভ সকাল। আমার বাড়ির সকলের জন্য যেমন

বলছেন যে অবসর জীবনে নিজের জন্য আমি বাড়ির নানা কাজের ফাঁকে সময় পেলে শাস্ত্রীয় সঙ্গীত শুনি। আর আমি আমাদের জীবনে দুটো বিষয় থাকে, পেশা আর নেশা। ওই যেটা প্যাশন, যেটা নেশা, যেটা ভালো লাগার, তাকেই গুরুত্ব দিই পেশাকে ছাপিয়ে। পেশার মধ্যে টাকা থাকে, রোজগার থাকে, কিন্তু যেখানে ভালো লাগা থাকে সেটাতেই নিজেকে জড়িয়ে রাখা, এটাই তো নিজের জন্য উপকার। আজকের মনের মেলোডি এই পর্যন্তই, আবার দেখা হবে, আবার কথা হবে। আগামী কোনো দিন সঙ্গে ছিলাম তাপস, ভালো থাকবেন, ভালোবাসবেন নিজেকে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টে আজ 5 নবনিযুক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন। এই নিয়ে শীর্ষ আদালতে মোট বিচারপতির সংখ্যা হল 37। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অভিবাসন ও বিদেশি সংক্রান্ত সংশোধিত বিধির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিবন্ধনের সময়সীমা আবেদন প্রক্রিয়ায় আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মাশাতিলের সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বৈঠক। ইবোলা মোকাবিলায় আফ্রিকায় দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠালো ভারত। উত্তরপত্রের অসঙ্গতি যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য অনলাইন পোর্টাল চালু করল CBSE। রাষ্ট্রপতি ভবনে উপজাতি বিষয়ক মন্ত্রকের বৃত্তিভোগী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। জনতার দরবারে বিভিন্ন অভাব অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল পূর্ণাঙ্গ মন্ত্রিসভার প্রথম বৈঠক। আসছে বিস্তারিত খবরে। বিচারপতি সিল নাগু, শ্রী চন্দ্রশেখর, সঞ্জীব সচদেবা ও অরুণ পল্লী এবং আইনজীবী ভি মোহনা আজ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত 5 নতুন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার তাদের নিয়োগ অনুমোদন করার পর তাঁরা দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, ভারতের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি বিচারপতি সিল নাগু, শ্রী চন্দ্রশেখর, সঞ্জিত সচদেবা ও অরুণ পল্লী এবং জ্যেষ্ঠ আইনজীবী ভি মোহনাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। কয়েক সপ্তাহ আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্ট সংশোধনী অধ্যাদেশ 2026 জারি করেন।

0: এর মাধ্যমে ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতির অনুমোদিত সংখ্যা প্রধান বিচারপতি সহ 34 থেকে বাড়িয়ে 38 করা হয়েছে। এই 5 বিচারপতি নিয়োগের ফলে শীর্ষ আদালতে এখন বিচারপতির সংখ্যা হল 37। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যামেন্ডমেন্ট রুলস 2026 বা অভিবাসন ও বিদেশি সংক্রান্ত সংশোধিত বিধির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মাধ্যমে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস 2025 উল্লিখিত নিবন্ধন সময়সীমা এবং আবেদন প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন এই সংশোধনীর ফলে ভারতে আসার পর 180 দিনের মধ্যে যে কোনো সময়ই এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এর আগে 100 দিনের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী 14 দিনের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে হতো। তবে এখন থেকে নির্ধারিত এই সময়সীমা পার হয়ে গেলে কেবল জরুরি ও বিশেষ পরিস্থিতি ছাড়া নিবন্ধনের অনুমতি দেওয়া হবে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মাসাতিলের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় জয়শঙ্কর জানান, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প, ডিজিটাল প্রযুক্তি এবং পরিকাঠামো খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও গভীর করার ক্ষেত্রে পল মাসাতিলের দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার বিষয়ে দুই দেশ সহমত হয়েছে বলে বিদেশমন্ত্রী জানান। ইবোলা মোকাবিলায় আফ্রিকার জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এ নিয়ে দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠাল ভারত। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তা গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সমাজ মাধ্যমের বার্তায় জানিয়েছেন, এই সহায়তার মধ্যে রয়েছে সুরক্ষামূলক সরঞ্জাম পিপিই কিট, রোগ নির্ণয় ও পর্যবেক্ষণের যন্ত্রপাতি, ওষুধ ও পুষ্টিকর সাপ্লিমেন্টস। 43 টনের এই স্বাস্থ্য সহায়তা ইবোলা প্রতিরোধে আফ্রিকান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরও উন্নত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ইতালির জাতীয় দিবস উপলক্ষে সেদেশের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও ইতালির মধ্যকার বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় ও শক্তিশালী হয়ে উঠবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আশা প্রকাশ করেন। পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাট্টির সঙ্গে যোগ থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা। পুলিশ সূত্রে খবর, দেশের একতা, অখণ্ডতা ও সার্বভৌমত্বকে আঘাত হানতে এবং সন্ত্রাস ছড়াতে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই ও জঙ্গি সংগঠনগুলি শাহজাদ ভাট্টির সঙ্গে হাত মিলিয়েছিল। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসই আজ জানিয়েছে যে মূল্যায়ন করা উত্তরপত্রের স্ক্যান করা কপিতে কোনো ত্রুটি বা অসঙ্গতি যাচাই এবং উত্তর পুনর্মূল্যায়নের জন্য অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টাল আগামী 6 জুন পর্যন্ত খোলা থাকবে। এক বিবৃতিতে সিবিএসই জানিয়েছে, শুধুমাত্র যেসব পরীক্ষার্থী তাদের মূল্যায়ন করা উত্তরপত্রের স্ক্যান করা কপি সংগ্রহ করেছেন তারাই এই সুবিধা গ্রহণ করতে পারবেন। নিরাপত্তার স্বার্থে আবেদন প্রক্রিয়ায় আধার যাচাইকরণ অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব শিক্ষার্থীর আধার নেই তারা অভিভাবক, নিকটাত্মীয় বা আইনগত অভিভাবকের আধার নম্বর ব্যবহার করতে পারবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে উপজাতি বিষয়ক মন্ত্রকের কেন্দ্রীয় বৃত্তি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। ভগবান বিরসা মুন্ডার অবদান ও ঐতিহ্য স্মরণে উদযাপিত বিরসা লিভস ইন নিউ ভারত উইক এর অংশ হিসেবে এই মতবিনিময়ের আয়োজন করা হয়। দেশজুড়ে মন্ত্রকের এই বৃত্তি প্রকল্পের সুবিধাভোগী প্রায় 200 জন উপজাতি শিক্ষার্থী রাষ্ট্রপতির সঙ্গে এই মতবিনিময় সভায় যোগ দেন। রাষ্ট্রপতি বলেন, উপজাতি যুব বিষয়ের বিকাশে সরকার বিশেষভাবে সচেষ্ট রয়েছে, তাদের দক্ষতা প্রতিভার বিকাশে বিভিন্ন প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে।
1: ভারত সরকার জনজাতীয় সমুদায় কে যুবাওঁ কো আগে বাড়ানে কে লিয়ে অনেক যোজনাও কা কে মাধ্যম সে নিরন্তর প্রয়াস কর রহে হ্যায়। ছাত্রবৃত্তি যোজনা কেবল আর্থিক সহায়তা নেই হ্যায়, এ যুবাওঁ কে স্বপ্নো কো পঙ্খ দেনে কা মাধ্যম হ্যায়। এ উন যুবাওঁ কে জীবন মে নেই সম্ভাবনাও কা দ্বার খলতি হ্যায়, জিন মে প্রতিভা তো হতি হি হ্যায় পরন্তু সংসাধন কা অভাব উনে আগে पढ़ने से रोकता था। अपने से अनेक युवाओं ने विभिन्न क्षेत्रों में उच्च शिक्षा प्राप्त की है।
0: खबर सुनছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইএ নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবারে অনুষ্ঠানে বিভিন্ন অভাব অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন। সল্টলেকে বিজেপি কার্যালয়ে আজ এক অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। তিনি সঙ্গীত জগতে সিন্ডিকেট রাজের অভিযোগ জানান, সরকারি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য কাটমানি চাওয়া এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী ও সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হওয়ার জন্য তাকে হুমকি দিয়ে ফোন করা হয়েছে বলে শ্রীমতী বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন। উল্লেখ্য, চাকরি, দুর্নীতি, জমি লুট, তোলাবাজি সহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রতি সোমবার মুখ্যমন্ত্রী জনতার দরবার অনুষ্ঠানে মানুষের অভাব অভিযোগ শোনেন। তবে লোকভবনে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য গতকালের পরিবর্তে আজ সকালে জনতার দরবার বসে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আজ দুপুরে তারকেশ্বর যাবেন, সেখান থেকে ফিরে সন্ধ্যা

বিশেষ বিমানে তিনি দিল্লি যাবেন। দিল্লিতে তিনি বিজেপির সর্বভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে মন্ত্রীদের দপ্তর বন্টন নিয়ে আলোচনা করবেন। রাতেই মুখ্যমন্ত্রীর কলকাতা ফিরে আসার কথা। আগামীকাল সকাল 11:30 পূর্ণাঙ্গ মন্ত্রিসভার প্রথম বৈঠক বসবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রথম পর্যায়ের প্রাপকরা আগামীকাল অর্থাৎ 3 জুন থেকে টাকা পেতে শুরু করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের জানান, প্রথম কিস্তিতে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে। প্রতিদিন কয়েক লক্ষ আবেদন যাচাই করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তির বিষয়ে ব্যাখ্যা চেয়ে কলকাতা পুরসভার দেওয়া নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিভস অ্যান্ড বাউন্স পুরসভা নোটিশ খারিজ করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে দায়ের হয়েছে মামলা। তীব্র গরমের জন্য স্কুলের সময় পরিবর্তন করার অনুমতি দিয়েছে।

তৈরি হয়েছে, সেখানে সকালে স্কুলের পঠন পাঠন করা যেতে পারে। আগামী দু সপ্তাহের জন্য পরিস্থিতি দেখে সুবিধামতো সকালে ক্লাস নেওয়ার জন্য স্কুলগুলিকে অনুমতি দেওয়া হবে। মাধ্যমিক ও প্রাথমিক স্কুল পরিদর্শকদের এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে, তবে পাহাড়ি এলাকার স্কুলগুলিকে এই নির্দেশিকার বাইরে রাখা হয়েছে। মুর্শিদাবাদে হোল্ডিং সেন্টারে আটক আরও 17 জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। লালগোলার এই হোল্ডিং সেন্টার থেকে এদের শনিবার রাতে রোশনবার্গ বিএসএফ ক্যাম্প কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। পরে সেখান থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে। পদ্মা ভবনে এই হোল্ডিং সেন্টারে এখনও আরও 9 জন বাংলাদেশি রয়েছেন। উল্লেখ্য, গত শুক্রবার মালদহের ইংলিশ বাজারের হোল্ডিং সেন্টার থেকে 9 জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সুপ্রিম কোর্টে আজ 5 নবনিযুক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন। এই নিয়ে শীর্ষ আদালতে মোট বিচারপতির সংখ্যা হল 37। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অভিবাসন ও বিদেশী সংক্রান্ত সংশোধিত বিধির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিবন্ধনের সময়সীমা, আবেদন প্রক্রিয়ায় আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ভারত সফররত দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি পল মাসাতিলের সঙ্গে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বৈঠক। ইবোলা মোকাবিলায় আফ্রিকায় দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠালো ভারত। উত্তরপত্রের অসঙ্গতি যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য অনলাইন পোর্টাল চালু করল সিবিএসই। রাষ্ট্রপতি ভবনে উপজাতি বিষয়ক মন্ত্রকের বৃত্তিভোগী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। জনতার দরবারে বিভিন্ন অভাব অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল পূর্ণাঙ্গ মন্ত্রিসভার প্রথম বৈঠক। খবর এখনকার মতো এ পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনুন দুপুর 1:30 মিনিটে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে।
2: 100.1 এফএম গোল্ড এবং আমরা কিন্তু চলে এসেছি আজকে কিন্তু এই তোমায় গান শোনাবো এই অনুষ্ঠান নিয়ে, এবং আমরা চলে এসেছি, আমরা থাকবো দুপুর দুটো পর্যন্ত। আপনারা আমাদের অনুরোধ করেন, সেই অনুরোধের গান কিন্তু আপনাদের আমরা শোনাই। আমরা মানে আমি মৌসুমী বন্দ্যোপাধ্যায়
3: আর আমি অর্পিতা ঘোষগুপ্ত, আমরা আপনাদের গান শোনাবো। চলে যাই, প্রথম গানে আসবো, তারপরে কথায়।

আশা ভোসলের কণ্ঠে এই যে গান একদম প্রথমে আমরা শুনলাম, আজকে তোমার গান শোনাবো অনুষ্ঠানে, এই গানটি শুনতে চেয়েছেন কোন্নগর থেকে তপতী সরকার, তার অনুরোধে এই গানটি। এবং এরপরে অর্পিতা,

0: vida.
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold. তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM.

0: সুমন কল্যাণপুরের কণ্ঠে শুনছিলাম গান অদিতি মিত্র বজবজ থেকে, এবং তার সাথে আরও অনেকে, দীপক দাস, উজ্জ্বল দাস, মিতালী দাস, চন্দন দাস, তারা মুজফ্ফরপুর বিহার থেকে এই গানটি শুনতে চেয়েছেন। সকলের অনুরোধের প্রিয় শিল্পী সুমন কল্যাণপুরের গান আমরা শুনলাম।
1: শুনছেন তোমার গান শোনাবো, সঙ্গে রয়েছে মৌসুমি আর অর্পিতা। আর এরপরে তরুণ বন্দ্যোপাধ্যায়ের একটি গান, এই চলরিনা ক্যাসরিনা, এই গানটি শুনতে চেয়েছেন অংশুমান নন্দী, দৌলতপুর আরামবাগ হুগলি থেকে। তার অনুরোধে সবার জন্য এই গানটি।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: লতা মঙ্গেশকরের কণ্ঠে গান শুনছিলাম অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী বজ বজ বাওয়ালি থেকে অনুরোধ জানিয়েছিলেন। চলে যাব পরের গান।
1: পরের গান কিন্তু একটি রবীন্দ্রসঙ্গীত অর্পিতা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন সঞ্জিত পাল, গৌরীপুর হাওড়া থেকে।

এই রবীন্দ্রসঙ্গীতটি আমরা দ্বৈত কণ্ঠে শুনলাম, কণিকা বন্দ্যোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এরপরে একটি ছবির গান শুনব। অমানুষ ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন মুরারিপুকুর থেকে তপন রায় এবং বাঘা যতীন থেকে জয়দীপ রায়।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: ধিগিনে ধাগিনে তাকে রেখে ধিগিনে ধাগিনে তাকে রেখে ধিগিনে ধাগিনে দা ধিগিনে ধাগিনে দা ধিগিনে ধাগিনে হু।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা শুনছিলাম গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে গান, সেই গান নিষ্কৃতি ছায়াছবি থেকে। অপরূপ আইচ, গোপু আইচ, সুমনা আইচ, মঞ্জু রায়, এল পুকুর মিলন মন্দির কোন্নগর থেকে। তার পরের পছন্দের গান রুনা লায়লার কণ্ঠে শুনতে চেয়েছেন
1: মহারাজ কীর্তন, পুরী গোস্বামী, লক্ষ্মীদেবী গোস্বামী, যোগেশ পুরী, ডিম্পল, মীনাক্ষী, নিশা, তুলসী এবং দিশা গোস্বামী। রুনা লায়লার কণ্ঠে এই গানটি।

0: হাতে ধরেছে।
1: এবারে চলে যাব পরবর্তী অনুরোধের গান। পরবর্তী অনুরোধের গান অমিত কুমারের কণ্ঠে শুনতে চেয়েছেন গান, আর যারা অনুরোধ জানিয়েছেন অমিত কুমারের কণ্ঠে গান, একটা বাংলা গান, হীরামণি বর্মা, পরশমণি বর্মা, পুষ্পেন্দ্রমণি বর্মা, নোকেলাল বর্মা, ভাটাপাড়া ছত্তিশগড় দত্তারঙ্গি থেকে শুনতে চেয়েছেন অমিত কুমারের কণ্ঠে একটি বাংলা গান।

0: আমাদের হাতে আর সময় নেই, একেবারে শেষ অনুরোধের গান হিতেন্দ্র দাস আসাম থেকে বলেছেন, মান্নাদের কণ্ঠে যে কোনো আমাদের পছন্দের গান, তো সেই গান দিয়ে আমরা শেষ করব।
1: হ্যাঁ, আমরা শেষ করব। আমরা এতক্ষণ ছিলাম মৌসুমি আর অর্পিতা, কিন্তু আমরা আবার দুপুর 2:30 সুরেলা সফর নিয়ে আপনাদের কাছে আসবো।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 এফএম গোল্ড এ। সুরেলা সফরে আজ ডিরেক্টরস কাট, ডিরেক্টরস কাট।

0: ঘড়ির কাঁটা বলছে 2:32 হয়ে 30 সেকেন্ড, আর কথা মতো কিন্তু আমরা চলে এসেছি সুরেলা সফর নিয়ে আজকে ডিরেক্টরস কাট। আর আমরা রয়েছি দুজনে, আমি মৌসুমি
1: এবং আমি অর্পিতা। আর ডিরেক্টরস কাট মানেই চলে আসবো আমরা কোনো না কোনো পরিচালককে নিয়ে। আর আজকে এমন একজন পরিচালক যিনি পা দিলেন 70-এ, যার বয়স আজকে হলো 70 বছর বয়স।
0: এবং তার কথা বলার আগে, তার কথা বলতে গেলে তো সে সবারই নয়, আমরা তার নামটা বলার আগে আমরা তার ছবির একটা যদি গান শোনাই বা শুনি, যাই করি না কেন অর্পিতা, তাহলে কি আমাদের বন্ধুরা একটু হলেও একটু ধারণা করতে পারবেন কোন পরিচালকের কথা আমরা বলছি?
1: এমন একটা গান দিয়ে শুরু করব, বা এমন একটা সিনেমার গান দিয়ে যে গানটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কোন পরিচালকের কথা আমরা বলছি, যে সিনেমার গান বা যে গানটি আসমুদ্র হিমাচলকে না

0: একদম বুঁদ হয়ে যাওয়ার মতন, তাই না কি অর্পিতা? গানটা যখন শুনছিলাম কথা প্রসঙ্গে, আমি তোমাকে বললাম, আমি আমার কথা বললাম যে আমি কতবার দেখেছি এই ছবিটা। অনেক আমাদের শ্রোতা বন্ধু রয়েছেন যারা নিশ্চয়ই এই ছবিটা একবার দেখেননি, তাই না?
1: বহুবার চলচ্চিত্রের পর্দায় এবং টিভির পর্দায় দেখা বিখ্যাত এই ছায়াছবি, এবং সবথেকে বড় কথা এই ছায়াছবিটিকে আসমুদ্র হিমাচল, বিশেষ করে দক্ষিণী ছায়াছবিতে, মানে ছায়াছবির পুরো অতিক্রম করে হিন্দি চলচ্চিত্রের আঙিনায় পদার্পণ বলা যেতে পারে। এবং তাকে আসমুদ্র হিমাচল চিনল দক্ষিণ ভারতের বাইরে, তিনি আর কেউ নন, মণিরত্নম। তামিল সিনেমাতে এক উজ্জ্বলতম নাম তিনি ছিলেন, কিন্তু ভারতীয় সিনেমাতে, বিশেষ করে হিন্দি ছায়াছবিতে তার এই আগমন বা পদার্পণ আমরা কিন্তু এই সিনেমার মাধ্যমে এবং এ আর রহমানের
0: সঙ্গীতায়োজন
1: এবং আমরা যা সবাই জানতে পারলাম। তবে আজকে যেহেতু মণিরত্নমের জন্মদিন, মণিরত্নমের সিনেমার কথা বা তার পরিচালনার মনসিয়ানা নিয়ে আমরা থাকবো।
0: এবং এই ছবিটার কথা বলতে গেলে বলতে হয়, যেহেতু দেখো তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় উনি যে ছবি করুন না কেন, সেটা তো তাদের কাছে, ওটা তো আঞ্চলিক ছবি, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে যদি নাম সেইভাবে জনপ্রিয় হতে হয় তখন কিন্তু হিন্দি ছবিতে আসতেই হয়। এবং এই রোজা ছবিটা কিন্তু যখন ডাব করে হিন্দিতে রিলিজ করলো, এবং তোমার কথা অনুযায়ী যদি বলে আসমুদ্র হিমাচল, প্রতিটি মানুষ গানের বলো, গল্পের বলো, বিশেষ করে ফটোগ্রাফির কথা, মানে যে জায়গায় শুটিং করা হয়েছে সেই লোকেশনের কথা, এবং এই যে গানটা শুনতে শুনতে আমি তোমাকে বলছিলাম, মানে প্রতিটা শব্দে কিন্তু সিন চেঞ্জ হচ্ছে। আমরা সচরাচর যেরকম দেখে অভ্যস্ত, একটা গানের একটা লাইন অন্তত একটা জায়গায় লোকেশন দেখানো হয় কি দুটো লাইন, কিন্তু এই ছবিতে অন্তত প্রত্যেকটা শব্দে শব্দে দেখা যাচ্ছে লোকেশন চেঞ্জ, তার বিউটি, মানে লোকে এতবার দেখেছেন কেন, এক তো হচ্ছে লোকেশন দেখার জন্য, সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য, এক গান দ্বিতীয়বার শোনার জন্য, অভিনয় দেখার জন্য, পুরো গল্পটাকে আত্মস্থ করার জন্য। কী নেই ছবিটার মধ্যে বলো তো? রোম্যান্স আছে, নাটক আছে, টেরোরিজমের কথা রয়েছে, দেশের কথা আছে, আবার মিলন আছে, বিচ্ছেদ আছে, কী নেই?
1: আর মণিরত্নমের যে ট্রিলজির প্রথম ছবি, যেই ট্রিলজি মানে একেবারে ভারতীয় সিনেমার বলা যেতে পারে মুখ বদল করেছিল, টেরোরিজম ট্রিলজি বলা যেতে পারে, রোজা, বম্বে এবং দিলসে, এবং এই তিনটি ছায়াছবি মণিরত্নমের ট্রিলজির অন্যতম। প্রথম ছবিটি রোজা, এবং অরবিন্দ স্বামী মানে এই অভিনেতা, এবং মধু, দক্ষিণ ভারতীয় এই অভিনেতা অভিনেত্রীকে যখন প্রথমবার পর্দায় দেখা, এবং এই ছায়াছবিটির বার্তা এতটাই, মানে জাতীয় সংহতির ক্ষেত্রে আমরা দেখছি দক্ষিণ ভারতীয় একটি মেয়ে তার মানে স্বামী কর্মসূত্রে কাশ্মীরে যাচ্ছে, এবং সেখানে সে টেরোরিজমের মানে সংজ্ঞা বদল হচ্ছে, যে মানবিক যে অনুভূতি মণিরত্নম দেখিয়েছেন, যে টেরোরিজমেরও মানবিক কিছু মুখ আছে, সে এই ক্ষেত্রে আমরা সেটা দেখতে পেয়েছি। তো মূলত মণিরত্নমের গল্প বলার মুনশিয়ানা, তার পরিচালনা, এবং এই যে কথা বলছি যে প্রত্যেকটা দৃশ্যের পড়তে পড়তে দৃশ্য বদল হচ্ছে, আর অসাধারণ ক্যামেরা, এবং সেই ক্যামেরার পেছনে ছিলেন সন্তোষ শিবন। তো এই পুরোটা মিলিয়ে এই রোজা ট্রিলজির প্রথম ছবি। আরেকটা গান বোধহয় আমাদের শুনতেই হবে।
0: অবশ্যই।

0: বলো অর্পিতা, এই ছবি দেখার স্মৃতি নিশ্চয়ই তোমার মনে পড়ছে।
1: হ্যাঁ, রোজার প্রেক্ষাপট একটি সাধারণ মেয়ের জীবনে সন্ত্রাসবাদ কীভাবে বদল করে দিতে পারে। একটি দক্ষিণ ভারতীয় মেয়ে তার বিবাহের পরে কর্মসূত্রে তার স্বামী যখন জম্মু কাশ্মীরে পোস্টেড এবং সেইখানে গিয়ে সে সন্ত্রাসবাদের কবলে কবলিত, সেই দীর্ণ জম্মু কাশ্মীর উপত্যকা, সেইখানে গিয়ে একটি সাধারণ মেয়ের জীবন কীভাবে বদল হয় এবং সন্ত্রাসবাদেরও যে মানবিক মুখ আছে, সেই সমস্ত সেন্সিটিভ ইস্যুসগুলোকে মণিরত্নম দেখিয়েছিলেন একদম অন্য রকম করে। এবং তার পরের ধাপের ছবিটি আমরা জানি বম্বে, যেই ট্রিলজিতে আরেকটা কথা মৌসুমীদি বলছেন বারে বারে, অরবিন্দ স্বামী, অরবিন্দ স্বামী যখন আমরা দেখছি 92-93 রোজার মাধ্যমে যখন তার তাকে আমরা পর্দায় দেখতে পেয়েছিলাম, আসমুদ্র, হিমাচল, সবাই কিন্তু মানে মুগ্ধ হয়েছিল। এবং তারপরের দ্বিতীয় ছবিটিতেও আমরা অরবিন্দ স্বামীকে পাই। যাই হোক, দ্বিতীয় ছবিটির কথায় আমরা আসবো।
0: হ্যাঁ, এই অরবিন্দ স্বামীর কথা যখন বললে, তাহলে যদি চরিত্র ধরে বলতে হয় রোজা ছবিতে, দেখো যিনি আর্মির হেড ছিলেন, যার কাছে গিয়ে কথা বলল মধু স্বামীর ব্যাপারে, পঙ্কজ কাপুর যে টেররিস্টের যে হেড, এছাড়া

0: তুমি যদি গ্রামের সেই বৃদ্ধাদের চরিত্র দেখো, তারাও কিন্তু একটা যে মানে চরিত্র হয়ে উঠেছিলেন ওই ছবির মধ্যে দিয়ে, তাদের নাচ, ওর যে দিদি সেও কিন্তু একটা মানে ধরতে গেলে একদম নিচু স্তর থেকে উঁচু স্তর প্রত্যেকেই কিন্তু চরিত্র। এবং তুমি দেখো মন্দিরের যে পুরোহিত, যে ওকে প্রচণ্ড হেল্প করেছিল, যে দিতে গিয়ে তখন যে বললো যে তোমার স্বামীকে তুলে নিয়ে গেছে, মনে আছে, লুকিয়ে পড়লো, নারকোল ফাটালে এই পুলিশ চলে আসছে, সেও একটা চরিত্র হয়ে উঠেছে। এবং এই গানগুলো যে আমরা শুনছি, তথাকথিত হিন্দি সিনেমায় আমরা যাদের গান শুনে অভ্যস্ত, প্রথমেই যে গানটা আমরা যার কথা শুনলাম মিনমিনি, তার কথা কিন্তু আমরা সেই অর্থে অত জানতাম না। বা তুমি ধরো এই ছবির যে টোটাল যে চরিত্র, বা অরবিন্দ স্বামী আঞ্চলিক ওখানকার একজন নায়ক, কিন্তু হিন্দি ছবিতে তিনি যখন এলেন, খুব যে ছোট বয়স তা কিন্তু না, তিনি যখন এই ছবিতে অভিনয় করেছিলেন তখন একটা টিনেজ লাভের বোম্বেতে মানে হিন্দি ছবিতে একটা চল ছিল, বলা যেতেই পারে যে ব্লকবাস্টার তো বটেই। এবং কোনো মানুষ রোজা ছবি নিয়ে যে আজকে আমরা কথা বলছি, মণিরত্নমের কথা বলছি, প্রত্যেকেই নিশ্চয়ই ভাবছেন যে আজকে এই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আরও একবার দেখবো ছবিটা।
1: এবং জাতীয় সংহতির উপরে এই ছায়াছবিটি পুরস্কৃত হয়েছিল এবং জাতীয় পুরস্কারও জিতে নিয়েছিল। চলে যাই আরও একটি অসাধারণ গান, তারপরে ট্রিলজির যে দ্বিতীয় ছবিতে মানে মণিরত্নমের মুন্সিয়ানার কথা হবে।

শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM গোল্ড ডে। সুরেলা সফরে আজ ডিরেক্টরস কাট, ডিরেক্টরস কাট।

0: মণিরত্নমের দ্বিতীয় ছবি বম্বের গান, এমন একটি ঘটনা ঘটেছিল মুম্বাইতে এবং সেই মুম্বাইয়ের এক অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে সেই সময়ের ছায়াছবি পুরো শহরটাকে নিয়ে। সেই সময় মুম্বাই ছিল বম্বে এবং বম্বে শহরের এক অদ্ভুত ঘটনাকে নিয়ে শিল্পের প্রতি এক দায়বদ্ধতা থাকে। মণিরত্নমের সিনেমাতে সামাজিক এক বার্তা থাকে এবং সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই পরিচালক কিন্তু এই ছায়াছবিটি বানিয়েছিলেন, যেখানে একটি মুসলিম মেয়ে এবং একটি হিন্দু ছেলের ভালোবাসার প্রেক্ষাপট ছিল।
1: এবং 1992 ছয় ডিসেম্বর যে বিতর্কিত ঘটনা, তার পরিপ্রেক্ষিতে এই ছবি বানানো। এবং অনেক সময় কি হয়, কোনো সত্য ঘটনা অবলম্বনে যদি যখন কেউ ছবি করেন তখন সেটা কিছুদিন পর বন্ধ হয়ে যায় বা বন্ধ করে দেওয়া হয়, সেটা সচরাচর হয়ে থাকে। কিন্তু কথা প্রসঙ্গে তুমি বলছিলে যে তার বাড়ির সামনেও বোম পড়েছিল, ভয় দেখানো হয়েছিল, ছবি বন্ধ ছিল, কিন্তু এই সব সত্ত্বেও কিন্তু তিনি পিছু হটেননি, ছবি রিলিজও হয়েছে, ছবি যথেষ্ট সফল, জনপ্রিয়। এবং আজও এই ছবির কথা যখন আমরা বলছি এই কথাটাই কিন্তু বারবার বলছি। এবং আরেকটা কথা বলতেই হয়, মনীষা কৈরালার আগে এই চরিত্রটা করার

0: ঐশ্বর্য রায়ের কাছে কিন্তু অফারটা যায়, কিন্তু তখন তিনি মিস ওয়ার্ল্ড হয়েছেন, তাকে বিভিন্ন অনুষ্ঠানে যেতে হচ্ছে, আলটিমেটলি তিনি করতে পারলেন না, প্রথমে হ্যাঁ করেছিলেন। এবং বিক্রম বলে একজন অভিনেতা আর মনীষা কৈরালা এই জুটিকে নিয়ে যখন ছবি করবেন ঠিক করেছেন মণিরত্নম, বিক্রমের তখন অনেকটা দাড়ি অনেকটা চুল অন্য একটা ছবির জন্য সেটা রেখেছিলেন, তো উনি বললেন যে আমার ছবি করতে গেলে কিন্তু এই দাড়ি এবং চুল কাটতে হবে, সে বলল না আমার অন্য একটা ছবির সঙ্গে কথা আছে, সেটা হচ্ছে চলছে আমি করতে পারবো না। মনীষা কৈরালা যখন শুনলেন যে ছবিটার পুরো গল্প শুনে যে এরকম দুটো বাচ্চা তার মায়ের রোল, তখন বলো না এত অল্প বয়সে আমি এখন মায়ের রোল করব না, তিনিও প্রায় সরে আসছিলেন, কিন্তু তার কাছের বন্ধুরা তাকে বলেছিলেন যে মণিরত্নমের ছবি সে মায়ের রোল হোক আর ঠাকুমার রোল হোক তুমি এই ছবি ছেড়ো না, তুমি করে দেখো তুমি কিন্তু আরও অনেকটা দূরে এগিয়ে যাবে।
1: এবং সব থেকে বড়ো কথা এই যে আমরা বলছিলাম যেহেতু এমন একটা সামাজিক বিতর্কিত বিষয় নিয়ে সামাজিক প্রতিরোধের মুখে পড়েছিলেন, সিঙ্গাপুর মালয়েশিয়াতে আটকে দেওয়া হয়েছিল, মণিরত্নমের বাড়িতে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছিল, তা সত্ত্বেও ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের বিচারে সেরা 20টি যে ভারতীয় ছবি তার তালিকায় উজ্জ্বল নাম কিন্তু বম্বে। এবং বিক্রম মণিরত্নমের অত্যন্ত প্রিয় একজন মূলত তামিল ছায়াছবির অভিনেতা, তার বদলে এলেন আবারও অরবিন্দ স্বামী এবং দ্য রেস্ট ইজ হিস্ট্রি। এবং এমনই এক ছায়াছবি বিতর্কিত সেই ঘটনা অবলম্বনে হলেও তার যে সামাজিক বার্তা ছিল সেই বার্তা কিন্তু আমরা ভুলিনি। চলে যাই পরের একটি গান।

0: বম্বের যে বার্তাটা আমরা দেখি, সেই বার্তা যে ইউনিভার্সাল ভালোবাসার সব থেকে গুরুত্বপূর্ণ মানব জীবনে, হানাহানি, দাঙ্গা, বিভেদ সব কিছু পেরিয়ে সম্প্রীতি এবং ভালোবাসা শেষ পর্যন্ত জিতে যায়, বম্বের এই বার্তাই কিন্তু বম্বেকে জাতীয় পুরস্কার এনে দিয়েছিল।
1: এবং তুমি রোজাও যদি বলো, মানে আমি আরেকবার বললাম কথাটা, সেখানেও কিন্তু সেই ভালোবাসারই জয়, সাময়িক বিচ্ছেদ কিন্তু সেই চিরন্তন ভালোবাসারই জয় হয়েছিল।
0: আসলে হানাহানি, সন্ত্রাস সব কিছু পেরিয়ে ভালোবাসা বারবারে জিতে যায়। এবং গল্পের মুনশিয়ানাতে মণিরত্নম সেই সামাজিক দায়বদ্ধতা পালন করেছেন। বম্বের আরেকটি গান না শুনলেই নয়, চিত্রার কণ্ঠে সেই গান।

0: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
1: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
0: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10+2 BTech Cadet Entry Scheme, Permanent Commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready, cohesive, Atmanirbhar. Safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy. শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM গো।

0: বলো অর্পিতা,
1: আমরা যেটা বলেছিলাম যে শিল্পীর এক সামাজিক দায়বদ্ধতা থাকে, সন্ত্রাস দীর্ণ কাশ্মীর উপত্যকা পেরিয়ে অশান্ত মুম্বাইকে পেরিয়ে তারপরে অশান্ত উত্তর পূর্ব ভারতের এক গল্প দিলসে, যেই ট্রিলজির কথা আমরা বলছিলাম, মণিরত্নমের সবথেকে জনপ্রিয়তম ট্রিলজি রোজা বম্বে এবং তার শেষ ছবি অন্তিম ছবি দিলসে, যেটি উত্তর পূর্ব ভারতের ওপরে আধারিত, এবং কেন্দ্রীয় চরিত্রে আমার কান্ত বর্মা, যিনি এই আমাদের অল ইন্ডিয়া রেডিওরই একজন রেডিও জার্নালিস্ট, তাকে নিয়ে গল্প, এবং উত্তর পূর্বের এক রহস্য ঘেরা এক নারী, যাকে এই প্রথম যখন এক বৃষ্টি ভেজা এক স্টেশনে প্রথম দেখল আমার কান্ত বর্মা, সেই নারীকে, এবং প্রেম, রহস্যময়তা, প্রতিশোধ, প্রতিহিংসা এবং সন্ত্রাস সবটা নিয়ে এই ছায়াছবি।
0: তুমি তো ছায়াছবির কথা বললে, কিন্তু এই গানটার কথা তুমি বলো, সুখবিন্দা সিং আর স্বপ্না অবস্থি, এবং এই যে ট্রেনের ওপর এই পুরো ছবির শুটিং বা এই যে গান নাচ, এটা মানে মুখে মুখে ফিরেছে, এবং মণিরত্নমের ছবি বলেই এটা দেখানো গেছে, এবং মালাইকা অরোরা কিন্তু সেই থেকেই লোকে সবাই চিনলেন,
1: জনপ্রিয়তম হলেন, এবং সব থেকে বড় কথা সিনেমাটোগ্রাফার সন্তোষ শিবন এমন সমস্ত সিচুয়েশন শুট করেছিলেন ভারতীয় ছবির মাউন্টিংকেই বদলে দিয়েছিল, এবং মেইন স্ট্রিম ছায়াছবিতে এই ধরনের ছবি দেখতে কিন্তু ভারতীয় দর্শক প্রস্তুত ছিলেন না,
0: একদমই না,
1: এবং বিশেষ করে এই সিনেমাটির ক্লাইম্যাক্স নিয়ে মণিরত্নমকে সবাই সতর্ক করেছিল, যে বিশেষ করে শাহরুখ খান সেই সময় জনপ্রিয়তম, যেহেতু এখানে অ্যান্টি ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্সের মধ্যে অ্যান্টি ক্লাইম্যাক্স, এবং এমন একটা জায়গায় গল্পটা শেষ হচ্ছে, সেই ক্লাইম্যাক্সটি করতে তাকে বারণ করা হয়েছিল, কিন্তু মণিরত্নম চিত্রনাট্যের খাতিরেও বক্স অফিসের খাতিরেও কিন্তু তার গল্পের ক্লাইম্যাক্স থেকে বেরিয়ে আসেননি।
0: এবং তুমি মণিরত্নমের এই যে তিনটে ছবি নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলছি, ট্রিলজির কথা বলছো, প্রত্যেকটা ছবিতে কিন্তু নতুনত্ব কিছু না কিছু পাওয়া যাচ্ছে। তুমি দেখো কাহিনীতে যেখানে টেররিস্টদের একটা ভূমিকা রয়েছে, বিচ্ছেদ হচ্ছে সাময়িক ভালোবাসার মানুষদের, কিন্তু ঠিক অন্যরকমভাবে তিনটে গল্প তুমি কি এক করতে পারবে? তুমি কেউ শুনে বলতে পারো ট্রিলজি তো নিশ্চয়ই এক আছে, তা কিন্তু নয়, প্রত্যেকটা গল্পের সঙ্গে প্রত্যেকটা গল্পের পটভূমি বা প্রেক্ষাপট যেটাই বলি না কেন আলাদা। এবং মণিরত্নমের ছবিতে গানের যে ভূমিকা, সেই গানের যে পিকচারাইজেশন, সেটাও অসাধারণ, অভূতপূর্ব যাকে বলা যায়।
1: তবে দিলসের ক্ষেত্রে যেটা তুমি বলছিলে যে এই প্রেক্ষাপট, দিলসের প্রেক্ষাপটটি নিয়ে মানে বহু বিতর্ক হয়েছে যে এইরকম একটা প্রেক্ষাপটই শেষ কেন হলো। আমরা যদি রোজা দেখি, বম্বে দেখি, সেখানে কিন্তু মিলনান্তক একটা ব্যাপার, আর দিলসের এমনই এক বিয়োগান্তক পরিণতি নায়ক নায়িকার, যেখানে গিয়ে ওই যে বললাম ক্লাইম্যাক্সের মধ্যে

অ্যান্টি ক্লাইম্যাক্স এবং এমন এক পরিণতি যেটাকে মণিরত্নমের মেইন স্ট্রিম সিনেমার বাইরে এক প্যারালাল সিনেমা হিসেবে ধরা হয় এবং গল্পটি বলা হয় যে সময়ের থেকে অনেক আগে চলে যায় একটা পরের গানে। তারপরে দিলসে নিয়ে আরেকটু কথা হবে।

0: এই যে গানটি শুনছিলাম এয়াজ নবী, আমাদের নিশ্চয়ই মনে আছে এই গানটির মধ্যে কিন্তু পুরো সিনেমার গল্পটা ধরা আছে, এবং প্রথম সেই হাফলং স্টেশনে যখন নায়ক নায়িকাকে দেখা থেকে, এবং আরও একটি গান সত্রঙ্গিরে, যে গানটির মধ্যে প্রেমের যে কতগুলি অনুভূতি হয়, প্রেম, বিরহ, পূর্বরাগ, বিতরাগ, অনুরাগ, এবং প্রেমের যত এবং মৃত্যু, শেষ পর্যন্ত প্রেমের পরিণতি মৃত্যু, এবং প্রেমের যত রকম শেডস আছে, সেই প্রত্যেকটা শেডস, প্রত্যেকটা গল্পটির প্রত্যেকটা প্রেক্ষাপট কিন্তু ওই গানগুলির মধ্যে কোথাও গিয়ে যেন ধরা রয়েছে।
1: এবং দিলসে ছবির আরও একটা গান না শুনলেই নয়, প্রীতি জিন্টা ছিলেন এই ছবিতে, এবং এটা তার প্রথম ছবি, ডেবিউ ফিল্ম, আর এই ছবিতে এত স্নিগ্ধ, এত সুন্দরী এই গানের সিনে প্রীতি জিন্টাকে লেগেছে। ভাবো, সেই জলের মধ্যে যখন হাঁটু অবধি জলের মধ্যে গানটা গাইছেন, যখন ভাবো একবার সেই সিনটা একবার মনে করার চেষ্টা করো অর্পিতা। গানটা শোনো আর সিনটা মনে করার চেষ্টা করো।
0: আর প্রীতি জিন্টার এটি বলা যেতে পারে প্রথম আত্মপ্রকাশ হিন্দি ছায়াছবির জগতে। শুনবো সেই গান।

সুরেলা সফরে আজ ডিরেক্টরস কাট। ডিরেক্টরস কাট। হুম হুমা হুমা হুম হুমা হুমা হুম হুমা হুমা হুম।

0: এই ছায়াছবির যুবা যুবা মণিরত্নমের এমন একটি ছায়াছবি একেবারে কলকাতা শহরেই, যার শুটিং হয়েছিল কলকাতার বিভিন্ন আনাচে কানাচে এবং সবথেকে আন্ডার রেটেড ছবি হিসেবে আমরা মানে বলতে পারি, কারণ ঋতুপর্ণ ঘোষ নিজে বলেছিলেন এটি এমন একটি ছবি আমাদের আন্তর্জাতিক আঙিনায় নিয়ে যেতে পারে। এবং বিনোদন তো ছিলই, তার সাথে ছিল যে পথভ্রষ্ট যে যুব সম্প্রদায় তাদের গল্প, যেটি অনেকটা অনেক তপন সিংহের যে আপনজনে আমরা যেই গল্পের বুনট দেখেছিলাম, যে পথভ্রষ্ট হয়ে গেলে তাদেরকে বিভিন্ন ধরনের রাজনৈতিক শক্তি সেই যুবাদেরকে কাজে লাগায়, ঠিক সেই রকম প্রেক্ষাপট নিয়ে কিন্তু যুবা তৈরি হয়েছিল।
1: এবং তিনটি ছেলের এখানে যে চরিত্র দেখানো হয়েছে, অভিষেক বচ্চন, বিবেক ওবেরয় এবং অজয় দেবগন, মানে তিনটে আঙিনা থেকে আসা, তাদের তিন রকম স্ট্যান্ডার্ড। এবং বিদ্যাসাগর সেতুতে যে শুটিং হয়েছিল, পুরো ছবিটাই কলকাতাতে শুটিং তুমি বললে, মণিরত্নমের মতো পরিচালক বলেই বিদ্যাসাগর সেতুতে একটা দিকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অ্যাম্বুলেন্স পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে এবং তিনি শুটিং করছেন, মানে টানা হয়তো

0: 15 মিনিট বন্ধ থাকা মানে অনেক গাড়ি দাঁড়িয়ে যাবে। তো সেই রকম ওনার মতন পরিচালক বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। এবং এরপরে যে ছবির কথা না বললেই নয়, ঘড়ির কাঁটা যা বলছে,
1: আসলে তামিল সিনেমা এবং ভারতীয় সিনেমা যেহেতু একটা উজ্জ্বল নক্ষত্র মণিরত্নম, তার আলায়পাউথে তামিল যে অরিজিনাল ছবিটি, তার গল্প নিয়ে হিন্দিতে পুনর্নির্মাণ করেছিলেন সাদ আলী। মণিরত্নমকে এই স্বল্প পরিসরে ধরা সম্ভব নয়, তবুও আমরা যেতে যেতে যেতে যেতে একেবারে শেষের পথে সাথিয়ার কিন্তু মানে ক্রিয়েটিভ ডিরেক্টর এবং রাইটার ছিলেন মণিরত্নম, তাই তো?
0: হ্যাঁ, অবশ্যই। এবং সেই ছবিরই একটি গান আমরা শুনতে শুনতে এবং আপনাদের শোনাতে শোনাতে
1: বেরিয়ে যাব
0: আজকের সুরেলা সফর থেকে।
1: বিদায় বলবো
0: মৌসুমী আর
1: অর্পিতা।
2: সাথিয়া মধম মধম তেরি গীলি হাসি হাসি।

0: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
1: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
2: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in

0: বিশ্বাসকে টেলে লয় ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10+2 BTech Cadet Entry Scheme Permanent Commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready, cohesive, Atmanirbhar, safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু

0: অধিকারী বেলা 12:30টায় রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফে সব জেলাশাসক ও কলকাতা পুর নিগম কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠানো হয়েছে। দপ্তরের জারি করা নির্দেশ অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ হুগলি তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে পুজো দেন। এরপর জেলার 16 জন বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করেন তিনি। মন্দির পরিকাঠামোর উন্নয়ন, শ্রাবণী মেলা সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকার একাধিক পরিকল্পনা নিচ্ছে বলে সাংবাদিকদের তিনি জানান।
1: ঐতিহাসিক জায়গা, এখানে আমরা তারকেশ্বরে যেহেতু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রেজুলেশন নিয়েছিলেন, সেই জায়গা এবং সামনে 20 জুন এটা নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। যেহেতু আগামীকাল ক্যাবিনেট আছে, সেহেতু ক্যাবিনেটের আগে আমার পক্ষে কোন সিদ্ধান্ত ঘোষণা করা ঠিক নয়। আজকে ক্যাবিনেট মিটিং এর পরে আমি নবান্নতে আপনাদের জানি। আমি আজকেই মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং প্রধান সচিবকে নির্দেশ দেব যে এখানে একজন এডিএম আছেন অনুজ প্রতাপ, তাকে আমরা প্রশাসক করছি। যেহেতু শ্রাবণী মেলা সামনে, শ্রাবণী মেলাকে কেন্দ্র করে এবারে সরকার এই বাবা তারকনাথের তারকেশ্বরের যে পবিত্র ভূমি, এর যে শ্রাবণী মেলায় যে ভক্ত আসেন, তাদের জলযাত্রীরা আসেন, তাদের সুবিধার জন্য একটা বড় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0: আসন্ন বর্ষার মৌসুমে সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার উত্তরবঙ্গে বিশেষ ফ্লাড কন্ট্রোল রুম চালু করেছে। ভারত ভুটান সীমান্ত থেকে নেমে আসা বিভিন্ন নদীর জলস্তর এবং গতিবিধির ওপর সর্বক্ষণ নজরদারির জন্য অত্যাধুনিক প্রযুক্তির ডিভাইস লাগানো হবে বলে সেচ দপ্তর সূত্রে খবর। ব্যারেজ থেকে ছাড়া জলের সঠিক মাত্রা দ্রুত জানার জন্য আগামী 3 মাসের মধ্যে এই ডিভাইস বসানো, তথ্য সংগ্রহ, সতর্কবার্তা জারি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এই কন্ট্রোল রুম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কেন্দ্রীয় সরকার এবছরের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্রে যেসব শিশুরা অসাধারণ অবদান রেখেছে তাদের ভূমিকাকে স্বীকৃতি দিতে এই সম্মানে ভূষিত করা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026। এই মনোনয়ন শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কারের সরকারি পোর্টাল awards.gov.in এর মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে। 31 জুলাই যেসব শিশুর বয়স 5 থেকে 18 বছর হবে তারাই এই পুরস্কারে যোগ্য। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মনোনয়ন জমা দিতে পারবে, শিশুরাও স্বমনোনয়ন করতে পারবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, দেশের স্বাস্থ্য পরিষেবা মূলত রোগ নিরাময় কেন্দ্রিক মডেল থেকে ধীরে ধীরে বিবর্তিত হয়ে এখন একটি সামগ্রিক কাঠামোতে রূপ নিয়েছে। এই কাঠামোর অন্তর্ভুক্ত রয়েছে প্রতিরোধমূলক, পুনর্বাসনমূলক, উপশমমূলক এবং প্রবীণদের জন্য বিশেষ ব্যবস্থা। তিনি আরও জানান, গোটা দেশজুড়ে 182,000-এর বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। পাঞ্জাবের ভাটিন্দায় এইমসের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবার ওপর সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেছে। দক্ষিণ লেবাননে আজ ইসরায়েলি ড্রোন হামলায় 8 জন নিহত হয়েছেন। গতকাল ইসরায়েল বেইরুটে দক্ষিণাঞ্চলে হামলা চালানোর হুমকি দিয়েছিল। এর ফলে লেবাননের রাজধানীতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে যায়। এরপরই হেজবোল্লা গোষ্ঠী উত্তর ইসরায়েলে রকেট নিক্ষেপ করে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণের শহর মারজায়ুন ও নাবাতিয়া শহরের সঙ্গে সংযোগকারীর সড়কে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে এক দন্ত চিকিৎসক, তার পুত্র ও কন্যা নিহত হন। পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাটির সঙ্গে যোগ থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা। পুলিশ সূত্রে খবর, দেশের একতা, অখণ্ডতা ও সার্বভৌমত্বে আঘাত হানতে এবং সন্ত্রাস ছড়াতে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই ও জঙ্গি সংগঠনগুলি শাহজাদ ভাটির সঙ্গে হাত মিলিয়েছে। কর্ণাটক, কেরালা, লাক্ষাদ্বীপ, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও ঝড় ও বজ্রপাত হতে পারে অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ওড়িশা, রাজস্থান ও পশ্চিম মধ্যপ্রদেশে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন, ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িত।

আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন বৃহস্পতিবার 4 জুন রাত 8:30। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যা 6:35।

0: And female candidates for 10 plus 2 BTEC cadet entry scheme. Permanent commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready, cohesive, Atmanirbhar. Safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.
1: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in। জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
0: The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10 plus 2 BTEC cadet entry scheme. Permanent commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready, cohesive, Atmanirbhar. Safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.

0: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
1: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: নমস্কার, ইয়ে আকাশবাণী হ্যায়। 9 दशक यानी 90 साल जब टीवी का पर्दा कोरा था और इंटरनेट एक सपना, तब धुन की इस लहर ने भारत के हर घर में अपनी जगह बनाई। क्रिकेट के रोमांचक आंखों देखे हाल से लेकर

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আগামীকাল তাদের প্রথম বৈঠকে বসবে। নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে আলোচনার জন্য দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন মহিলা প্রাপকের হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হবে। রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেছেন, তৃণমূল কংগ্রেস দলটি অস্তিত্বের সংকটে পড়েছে এবং এই দলটি আগামী দিনে আর থাকবে না। সরকারি কর্মচারী, পেনশন প্রাপক এবং পারিবারিক পেনশন প্রাপকদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, বরং গরম আরও বাড়বে। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আগামীকাল বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামীকালই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এছাড়াও

0: উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগামীকাল নবান্ন সংলগ্ন সভাঘরে মুখ্যমন্ত্রী হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে আজ দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে দলের সর্বভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা। এর আগে মুখ্যমন্ত্রী হুগলি তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে পুজো দেন। এরপর জেলার ১৬ জন বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মন্দির পরিকাঠামোর উন্নয়ন, আসন্ন শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার একাধিক পরিকল্পনা নিচ্ছে।
1: ঐতিহাসিক জায়গা, এখানে আমরা তারকেশ্বরে যেহেতু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী রেজুলেশন নিয়েছিলেন, সেই জায়গা এবং সামনে বিশা জুন, এটা নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। আমি আজকেই মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং প্রধান সচিবকে নির্দেশ দেব যে এখানে একজন এডিএম আছেন অনুজ প্রতাপ, তাকে আমরা প্রশাসক করছি। যেহেতু শ্রাবণী মেলা সামনে, শ্রাবণী মেলাকে কেন্দ্র করে এবারে সরকার এই বাবা তারকনাথের তারকেশ্বরের যে পবিত্র ভূমি, এর যে শ্রাবণী মেলায় যে ভক্ত আসেন, তাদের জলযাত্রীরা আসেন, তাদের সুবিধার জন্য একটা বড় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0: সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা ১২:৩০টায় রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের তরফে সব জেলাশাসক ও কলকাতা পুর নিগম কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠানো হয়েছে। দপ্তরে জারি করা নির্দেশ অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত ১০০ জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে ১০০ জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট মহকুমা শাসক, বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। ভোট পরবর্তী হিংসা এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ওপর আক্রমণের অভিযোগে ধর্মতলার ওয়াই চ্যানেলে আজ ধর্নায় বসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি অভিযোগ করেন, দিল্লি থেকে চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, দলের বিধায়ক কাউন্সিলরদের ভয় দেখানো হচ্ছে বলেও তাঁর দাবি। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার পর পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ সকলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন তিনি। ধর্নাস্থলে অসুস্থ হয়ে পড়েন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, পরে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিনে ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র প্রমুখ। যদিও দলের বহু সাংসদ বিধায়কদের এদিনের কর্মসূচিতে দেখা যায়নি। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, দলের অন্দরে তাঁর পায়ের তলার মাটি সরে গেছে বলে আজকের কর্মসূচিতেই তা স্পষ্ট।
1: দুরাবস্থা, এক ঝুড়ি লোক, ১৫০টা লোক আসেনি, আপনারা তো সাংবাদিকরা গেছেন ২০০ জন, আপনার ২০০টা সাংবাদিক না থাকলে তো আর করুন অবস্থা। তারপরে রাজ্যসভা লোকসভা মিলে এতগুলো এমপি শুনলাম, ৩টে এমপি গেছে, ৬ জনে মিলে গেছে, ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে।
0: রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে রাস্তায় বসিয়ে দিয়েছে বলে বিজেপি দাবি করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির ধর্ণা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভুলে গেছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চায়।
2: পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে, একটা দুঃস্বপ্নের কালরাত্রির অবসান হয়ে গেছে। আর আমার মনে হয় এই নিয়ে কোনো আলোচনা করা উচিত নয়, তবে এটা ঠিক পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাস্তায় বসিয়ে দিয়ে। দেখুন, তৃণমূল কংগ্রেস আদপে কোনো রাজনৈতিক দল ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই একটা সংঘর্ষের রাজনৈতিক অতীত ছিল, তিনি আপোষহীন ভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু তারপরে একটা রাজনৈতিক দল বা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সরকার যেভাবে চলে সেভাবে চলে, তার পরিণতি হচ্ছে বিশৃঙ্খলা।
0: তৃণমূল কংগ্রেস দলটি অস্তিত্ব সংকটে পড়েছে বলে রাজ্যের মন্ত্রী তাপস রায় মন্তব্য করেছেন। বিধানসভার বাইরে আজ সাংবাদিকদের তিনি বলেন, বিধায়কদের সই জালিয়াতির ঘটনা লজ্জাজনক, পরিবারতান্ত্রিক এই দলের আগামী দিনে কোনো অস্তিত্বই থাকবে না। শ্রী রায় অভিযোগ করেন, গত ১৫ বছরে এই দল মানুষের স্বার্থে কোনো কাজই করেনি।
3: সবচেয়ে বড় কথা এটার উত্তর ওরা দিক, ওরা এরকম বেহায়া বা নির্লজ্জ কেন যে বিধায়কের সই জাল হচ্ছে? এটা কিন্তু বাংলা কেন ভারতবর্ষের কোনো বিধানসভায় আমি আজও পর্যন্ত

0: বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে বিতর্কের আবহে নতুন করে অধ্যক্ষ রথীন্দ্র বসুর কাছে ফের চিঠি পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের বিধায়ক কুণাল ঘোষ আজ বিধানসভায় অধ্যক্ষের সচিবালয়ে ওই চিঠি জমা করেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করা ওই চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি লিডার এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদনও করা হয়েছে ওই চিঠিতে। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তারক সিং। পুরভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, প্রতিদিন পুরসভায় এলেও কাজের কোনো সুযোগ তিনি পাচ্ছেন না। বর্ষার প্রস্তুতি বৈঠক না হওয়ায় একাধিকবার মেয়র ও পুর কমিশনারকে জানালো হলেও কোনো ফল মেলেনি। বীরভূমে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। জেলা কোর কমিটির সদস্য পদও ছেড়েছেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিশ্রুতি মতো রাজ্য সরকারি কর্মচারী, পেনশন প্রাপক এবং পারিবারিক পেনশন প্রাপকদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের অধীন ট্রেজারি ব্যবস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2008 পয়লা এপ্রিল থেকে 2019 31 ডিসেম্বরের মধ্যে যারা রাজ্য সরকারি পেনশন বা ফ্যামিলি পেনশন পেতেন কিন্তু মৃত্যুর কারণে বর্তমানে যাদের পেনশন বন্ধ হয়ে গিয়েছে তাদের মনোনীত ব্যক্তি বা বৈধ উত্তরাধিকারীরা ওই সময়ের বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার জন্য বিবেচিত হবেন। এক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র সহ সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহু পেনশনভোগী ও ফ্যামিলি পেনশনভোগীর পেনশন শুধুমাত্র লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে বন্ধ রয়েছে। তাদের অবিলম্বে নিজ নিজ ট্রেজারিতে জীবন প্রমাণপত্র জমা দিতে অথবা অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট আপলোড করতে বলা হয়েছে। শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের একটি আলমারি থেকে বিপুল পরিমাণ উইপোকায় খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরেই ওই ঘর বন্ধ ছিল, কলেজ কর্তৃপক্ষ আজ তালা ভেঙে বাক্সবন্দি ওই টাকা উদ্ধার করে। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশ, উদ্ধার হওয়া টাকার পরিমাণ কত তা এখনও স্পষ্ট নয়। পূর্ব বর্ধমানের কাটোয়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগে জেলা সভাপতি প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আজ বিক্ষোভের মুখে পড়েন। এর জেরে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। বিজেপির দাবি, রবীন্দ্রনাথের বাড়ির উল্টো দিকে ওই কার্যালয় থেকে মজুত করে রাখা ত্রাণ সামগ্রী পাচারের চেষ্টা করছিল দলের কর্মীরা। যদিও সাংবাদিকদের প্রাক্তন বিধায়ক জানিয়েছেন, ওই ত্রাণ সামগ্রী মহকুমা শাসকের দপ্তরে পাঠানো হচ্ছিল। এদিকে বিক্ষোভের মধ্যে পড়ে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর জখম হয়েছেন সন্দীপ ঘোষ নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী, আহত আরও দুই। ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগে কলকাতা পুরসভার 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিংকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ বিকেলে নারকেলডাঙ্গা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন, ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এনডিএ সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আবারও দক্ষিণবঙ্গে ঘর্মাক্ত ও অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। আগামী 3-4 দিন দক্ষিণবঙ্গে বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই এবং তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আগামীকাল তাদের প্রথম বৈঠকে বসবে। নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে আলোচনার জন্য দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold। আপনার কথা 100.1 FM Gold।
2: 100.1 FM গোল্ডে আপনার কথা নিয়ে বিশ্বজিৎ আর সুস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই সময়ে আপনার কথায় বিশ্বজিৎ আর সুস্মিতা তো কোনো কথা বলার অধিকারই নেই, কারণ এই সময়টা আপনাদের।

0: যেহেতু আপনাদের কথাই আমরা শুনব এবং আমরা পৌঁছে দেব অন্যান্য লিসনার যারা রয়েছে, অন্যান্য শ্রোতা যারা রয়েছে তাদের কাছে। কিন্তু কি নিয়ে কথা বলবেন?
1: আমরা আজকে কথা বলবো যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে ভীতুরাই সৎ হয়। জানি জানি মানতে পারছেন না, আবার অনেকে অভিজ্ঞতা থেকে মেনেও নেবেন, ভীতুরাই সৎ হয়। অর্থাৎ সাহস থাকলে সততা থাকতো না, একটু অসৎ হয়ে দেখাতেও পারতেন। ব্যাপারটা এই।

0: কারণে আপনারা চলে আসুন আমাদের কাছে 2248808585 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903052992 এই নম্বরে। আমাদের ফেসবুক পেজে আজকের দিনে পোস্টার দেওয়া আছে, তার নিচে কমেন্ট সেকশনে গিয়ে ইতিমধ্যে অনেকে লিখেছেন, আপনারাও লিখতে পারেন এবং আমরা সেই আপনাদের বক্তব্যগুলো পাঠিয়ে দেবো আপনাদের কাছে। আবার নাম্বারটা বলে দিই, 2248808585, যারা হোয়াটসঅ্যাপ করবেন 9903052992 এই নম্বরে। যারা মেসেজ করতে চাইছেন তারা এমনভাবে মেসেজ লিখবেন, আমরা উচ্চারণ করি যে IPF ফরম্যাটে, সেইভাবে লিখবেন। আপনারা এমনভাবে লেখেন যেটা আমাদের পড়তে অসুবিধা হয়, তাই যারা মেসেজ লিখছেন হয় বাংলা হরফে অথবা যে উচ্চারণ আমরা করি সেই উচ্চারণের মতো করে আপনারা লিখবেন আমাদেরকে মেসেজ।
1: হ্যাঁ, সময় অল্প, অনেক বন্ধুর লেখা পড়তে হয় যাতে স্বচ্ছতার সঙ্গে পড়ে ফেলতে পারি। চলে যাই আমাদের
0: প্রথম, আমাদের ফেসবুকে যারা লিখছেন তাদের কথাই যাই। সাহসীরা তো নিয়ম ভাঙে, আগুন নিয়ে খেলে, ধরা পড়ার ভয় নেই তাই মিথ্যের আশ্রয় নেয় সহজে। আর ভিতুরা, ওরা একটা মিথ্যে বললেও সারা রাত ঘুমোতে পারে না, পাছে ধরা পড়ে, পাছে কেউ কষ্ট পায়, এই ভয়েই ওরা সত্যি আঁকড়ে ধরে। আমিও ভীতু, অফিসে বসের ভুল দেখেও চুপ করে থাকি, প্রেমে ঠকেও প্রতিবাদ বা প্রতিশোধ নিই না, কারণ সাহস করে অন্যায় করতে পারি না, তাই হয়তো আমরাই সৎ, হয় আমাদের শেকল নয় আমাদের বিবেক। ধন্যবাদ।
1: বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে হোয়াটসঅ্যাপ করছেন, সততা যারা আঁকড়ে থাকেন তারা থাকেন উন্নত শিরে, থাকে না কোনো দ্বিধাদ্বন্দ্ব, হাঁটেন সোজা পথ ধরে, অসততার প্রতীক যারা থাকে সদাই সংশয়ে, গায়ের চামড়া যথেষ্ট পুরু সন্দেহ সব বিষয়ে, প্রকৃতি সৎ ব্যক্তি কখনোই ভীতু পর্যায়ে ভুক্ত নয়, ক্ষমতার জোরে হেনস্থা হন ব্যাপারটা সামাজিক অবক্ষয়, সততায় চলার পথ যথেষ্ট কণ্টকময়, জনপ্রিয়তার মাপকাঠিতে অনেকের চক্ষুশূল হয়, সততা মূল্যবান সম্পদ, মানবিক মূল্যবোধের বহিঃপ্রকাশ, সবার চরিত্রে যায় না দেখা, এ এক নির্মম পরিহাস।
0: এই মুহূর্তে লিসনার রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি যাব তার কাছে, 2488085। হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার,
2: বেহারা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: বলুন।
2: সততা একটি মানবিক গুণ, আসলে প্রশ্ন হচ্ছে যে এই সততাকে আঁকড়ে ধরে কতদিন মানুষ বাঁচতে পারবে। আমি মনে করি ভীতুরা অনেক ক্ষেত্রে ভয় পেয়ে অনেক প্রতিবাদ করা থেকে পিছিয়ে যায়, অনেক সময় তারা অসৎ হয়ে যায়, কিন্তু প্রকৃত অর্থে যারা সাহসী তারা সবসময় প্রতিবাদী থাকে এবং সততাকে নিয়েই এগিয়ে চলতে থাকে। বহু মানুষকে আমরা দেখেছি যারা বিভিন্ন রকম বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছেন, কিন্তু যেটা সৎ, যেটা সঠিক সেটাকেই আঁকড়ে ধরেছেন। যেমন মধুসূদন গুপ্ত, তিনি কিন্তু প্রথম বাঙালি যিনি মানব দেহ ব্যবচ্ছেদ করে, সব ব্যবচ্ছেদ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিভিন্ন শাস্ত্র ঘেঁটে বিধবা বিবাহের যে সিদ্ধ কথা সিদ্ধ সেটা তিনি বের করেছিলেন, তাকে নানা রকম ব্যঙ্গ বিদ্রুপের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু তিনি প্রকৃত অর্থে সৎ ছিলেন বলেই এটা করতে পেরেছিলেন। এবং রাজা রামমোহন রায়কেও আমরা দেখেছি যে সতীদাহ প্রথাটা যে অসামাজিক, এটি অমানবিক, সেটা তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন, তাকেও অনেক ব্যঙ্গ বিদ্রুপ, অনেক অসম্ভব বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু তিনি সাহসী ছিলেন, তাই তিনি সৎ ছিলেন। তাই আমি মনে করি ভীতুরা নয়, যারা সাহসী তারাই প্রকৃত অর্থে সৎ। নমস্কার,
1: ধন্যবাদ। চলে যাই আমরা পরের বন্ধুদের লেখায়।
0: বন্ধুদের আরো একবার বলে দিই, আমাদের কাছে আসতে গেলে আমাদের দুটো লাইন খোলা আছে, 2248808585 এবং 9903052992 এই নাম্বার। এই মুহূর্তে লিসনার রয়েছেন, আরো একবার যাই তার
1: সঙ্গে বন্ধু মানে লিসনার রয়েছেন।
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ দাদা ভাই নমস্কার, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মন্ডল বলছি।
1: বলুন
0: বলুন।
3: হ্যাঁ দাদা ভাই দেখুন, আমার ছেলে মানে এত সৎ, আমি ওকে যদি মিথ্যা কথা বলতেও বলি সেই মিথ্যা কথাও বলতে পারে না। যদি আমি মনে করুন ঘরে হয়তো রেস্ট নিচ্ছি, তো ছেলেকে যদি বলি যে বল বাবা বাড়িতে নেই, ও গিয়ে ওটা কি বলবে জানেন? বলবে বাবা বললো বাবা বাড়িতে নেই। এইটা বললেই তো বা সে তো বুঝে গেল যে বাবা শিখিয়ে দিয়েছে সেইটা উল্টো বলছে। তো এই এই যে সততাটা, আপনি যদি টাকাও রেখে দেন ও কিন্তু একটা টাকাও খরচা করবে না, ওইখানেই বসে থাকবে। তো এইভাবে সততাটা মূলধন তাদের কাছে, আর অসতের কাছে সবসময় ওটা মূলধন হয় না। হ্যাঁ, ওরা সব মিথ্যে কথা, একটা মিথ্যে বলতে আর একটা মিথ্যে কথা ঢাকে। তো এইটা বললাম দিদি ভাই, এইটুকু ভালো থাকবে।

0: ধন্যবাদ বন্ধু, চলে যাব আমরা বন্ধুদের লেখায়।
1: একদম, যারা আমাদেরকে লিখছেন, হ্যাঁ দেখছেন, অমন সৎ চাই না হতে আমি, যার ভাত হয় না হয় না কাপড়, কিন্তু সবাই বলবে ভালো শান্ত শিষ্ট ভদ্র ভারী, একটা কথা বললে যেন তিনটেক বলতে পারি, আমার মতো আমি হব, সত্য ন্যায়ের পথে সবার সাথে থাকব, কিন্তু চলব আমার মতে, বেলি ফুলের মালা হব, টগর হয়ে থাকব খোপায়, হাসনুহানার গন্ধটুকু জড়িয়ে রবে আমার গায়, থাকব সবার মাঝে তবু ব্যস্ত আমি, থাকব আমার কাজে, এমনিভাবে কাটবে জীবন, ধন্য হবে বাঁচা আমার, ধন্য হবে মরণ। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন।
0: সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন, ভীতুরাই সৎ হয় এই প্রবাদ বা ধারণার যথার্থতা আপেক্ষিক। অনেক সময় ভীতু মানুষের মধ্যে অতিরিক্ত সতর্কতা, নিয়ম মানার প্রবণতা এবং ভুল করার ঝুঁকি এড়ানোর মানসিকতা তৈরি করে, যা সাময়িকভাবে সততার রূপ নেয়। অনেকে প্রতিবাদ করার বা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পান না, এই ভীরুতার কারণে তারা নীরব থাকেন, যা অনেক সময় অসৎ পথে না হাঁটার মতো পরিস্থিতি সৃষ্টি করে। পরিশেষে বলা যায়, ভয় থেকে জন্ম নেওয়া সততা হল পরিস্থিতির বাধ্যবাধকতা, যা সব সময় প্রকৃত নৈতিকতা নির্দেশ করে না। প্রকৃত সততা আসে মানুষের নিজস্ব মূল্যবোধ, বিবেক এবং সাহসিকতা থেকে, ভীরুতা থেকে নয়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবসময় খুব ভালো লিখেছেন বন্ধু।
1: এই মুহূর্তে লিসনার রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি যাব তার কাছে। হ্যালো, হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার,
2: শুভ সন্ধ্যা দুজনকেই।
0: শুভ সন্ধ্যা, বলুন।
2: আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি।
1: বলুন।
2: দেখুন, ভীরুতা, যারা ভীরু তারা সত্যিকারের সৎ পথে থাকে, যারা সাহসী তারা আমার মনে হয় অনেকটাই অসৎ পথে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যায়। এখন বর্তমান যে যুগ, সেখানে সততা দিয়েও যে সম্পূর্ণ বাঁচা যায় এটাও কিন্তু নয়। কিন্তু শুধু যে ভীরু বলেই সে সৎ পথে থাকে আর যে সাহসী সে অসৎ পথে চলে এটাও নয়, এক্সিস্টিং পাওয়ারটা তার থাকতে হবে, একটা ক্ষমতা তার মধ্যে কাজ করে, যে কোনো ভাবেই হোক, পারিবারিক ভাবে তার একটা ক্ষমতা থাকে যেখান থেকে সেই ক্ষমতাটাকে সে ব্যবহার করে। হ্যাঁ, তার বাড়ির কোনো একটা অভিভাবকত্ব থাকে, সেখান থেকে সে ওই পরিবারটাকে যে কোনো ভাবে হোক নিজে নামিয়ে দিয়ে সে নিজে বড় হওয়ার চেষ্টা করে। কিন্তু ভীরু যারা, তাদের সামাজিক অনেক ভয় থাকে, তারা ভাবে যে আমি যদি এটা করি এটা পাপ, আমি যদি আমার বাবা মাকে ঠিক মতো খেতে না দিই সেটা পাপ, আমার বাবার কাছ থেকে যদি পয়সাটা আমি আমার ছোট ভাইকে ঠকিয়ে নিয়ে নিই বা বোনকে ঠকিয়ে নিয়ে নিই সেটা পাপ। এই পাপ পুণ্যের জায়গা থেকেই তারা কিন্তু মানে দগ্ধে মরে, তারা কখনোই পারে না, তাকে হয়তো কেউ প্রভাবিত করলো কিন্তু সেই প্রভাবেও সে প্রভাবিত হয় না। হ্যাঁ, সে সৎভাবে বাঁচতে চেষ্টা করে, একটু ছোট্টখানি এদিক ওদিক করে ফেললেই তার মনে হয় যেন আমি কত বড় পাপ করে ফেললাম। কিন্তু যারা একদম সাহসিকতার সঙ্গে অসৎ পথে চলে তাদের কাছে পাপ পূর্ণ কোনো ভ্যালু করে না। নমস্কার,
1: ধন্যবাদ। এবারে আমাদের ফেসবুক পেজে লিখেছেন, বলছেন, ভীতুরা সৎ হয় একাংশে সত্যি, যারা যে কোনো অবাঞ্ছিত পরিস্থিতিতে ভয় পায় মুখোমুখি হতে, মানে মনে সাহস থাকে না, তারা একার্থে সৎ হয়ই, তবে ভীরুতা কাটিয়ে উঠতে হবেই, এটি একটি ব্যক্তিত্বের দুর্বলতা, মনকে চাঙ্গা করেই যে কোনো ঘটনার মুখোমুখি হয় আবশ্যক, ভীরুতা দুর্বলতা প্রকাশক, ভয়কে জড় করার মন্ত্রই জীবনকে বার্তাবাহক। নমস্কার আকাশবাণী আমার শ্রবণ সঙ্গীদের, তপন চক্রবর্তী, সিঙ্গুর, বসুবাটি।
0: 9903052992 তে আমাদের হোয়াটসঅ্যাপ করছেন এবং SMS করছেন বন্ধুরা। ভীতুরাই সৎ হয় এই বিষয় নিয়ে কিশোর বালী হাওড়া থেকে বলছেন, ভীতু মানুষ সৎ হবে, চালাক মানুষ অসৎ হবে এর কোনো মানে নেই। অনেক ভীতু মানুষ অনেক সময় অনেক বড় বড় কাজ হাসিল করে ফেলে, চালাক মানুষ একটু ভয় পায়, ভীতু মানুষ বা একটু বোকাগোছের মানুষকে কেউ সন্দেহ করে না। চালাক মানুষের একটা কি ট্রাম্প পড়ে থাকে, এই কাজটা ভীতু মানুষের দ্বারা সম্ভব না,
1: স্ট্যাম্প হবে,
0: স্ট্যাম্প পড়ে থাকে, মানে চালাক মানুষের উপরে একটা স্ট্যাম্প পড়ে থাকে, এটা লেখা উচিত। যাই হোক, এই কাজটা ভীতু মানুষের দ্বারা সম্ভব নয়, এটা অমুকে করেছে যেহেতু একটু দুষ্ট লোক বা একটু খারাপ রেকর্ড আছে তার নামে, তাই যত দোষ নন্দ ঘোষের উপর পড়ে। আমরা অনেক সময় পুলিশ উকিল ডাক্তার এইসব মানুষদের দেখেছি খুব ভীতু, বা নিজেই চুপচাপ নিজেকে গুছিয়ে রেখেছে, পাড়া প্রতিবেশী তাকে

0: জানি ছেলেটি পড়াশোনা জানে, একটু বোকা, একটু ভীতু, ওপার উপরটা তার ভীতু ভীতু বলেই লোকে জানে। ভেতরের আমি তার খুব চালু বুদ্ধিমান, তা না হলে এত বড় জায়গায় কাজ করতে পারে? এরও মানুষ আমি দেখেছি, কিছু মানুষকে দেখে মনে হয় খুব চালাক, আসল জায়গাতে বোকা, মুখে খুব ফটফটে, কাজে কিছু করে উঠতে পারেনি। পড়লাম লেখাটা, কিন্তু ঠিক আমাদের যে বিষয়টা ছিল কোথাও যেন সেই জায়গাটাকে ছুঁলো না পুরোপুরি। দেখা যাক আমাদের লিসেনার কে আছেন।
1: হ্যালো
2: হ্যালো, নমস্কার দাদা ভাই, দিদি ভাই,
0: নমস্কার।
2: আমি হাওড়া দাসনগর থেকে রমা রায় বলছি। ভিতুরাই সৎ হয়, এ কথা একদমই ঠিক। আমার বর, বরই বলি, খুব ভিতু, কিন্তু এত সৎ ভাবা যায় না। মানে বিয়ের পর আমি ওর সঙ্গে ননদের বাড়ি যাব, রিক্সা ভাড়া করছে, তো আমি একটু টাকা কম নিতে বলছিলাম। তখন ও রিক্সাওয়ালার সামনেই বলছে অত দূর যাবে দাম কমালে হয়? আবার কর্মক্ষেত্র তাই, লোহার ব্যবসা, কাউকে কোনোদিন রেট বাড়িয়ে বলে না, বলবে না যা ন্যায্য আমি সেটাই নেব, আমি কারোর থেকে দু পয়সা বেশি নেব না। কিন্তু দুঃখের বিষয় দাদা ভাই, দিদি ভাই, এইসব মানুষদেরই আবার মানুষ বেশি ঠকায়। আর এই সততার জন্যই বোধ হয় কোভিড এর সময় ও কাজ করেছে, আমরা সেই সময় অভাব বুঝতে পারিনি। মেয়েটাও আবার ওর বাবার মতোই হয়েছে, কোথাও কেনাকাটা করতে গেলে দাম কমানো চলবে না, রাস্তায় বেরুলে যদি কোনো ভ্যানওয়ালা একটু লাগিয়ে দেয় কিছু বলা যাবে না। ও বলে তুমি তো জানো না রাস্তায় গাড়ি চালানো কত কষ্টের, আমি তো সাইকেল চালাই, আমি ওদের কষ্টটা বুঝি। আমার মেয়ের জন্য আপনাদের আশীর্বাদ কাম্য, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: ভালোর সঙ্গে শেষ অবধি জানেন তো ভালোই হয়, এটা মাথায় রেখে চলবেন, দেখবেন কোথাও আফসোস নেই।
1: আরো একজন লিসনার এসেছেন, আমরা কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, হ্যালো,
0: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ নমস্কার দিদি ভাই, দাদা ভাই, আমি কথা বলতে
1: বলুন।
3: ভিতুরা সৎ হয়, আমরা নিজেকে দিয়ে দেখেছি। আমি যখন ভিতুরি ছিলাম, গ্রাম থেকে যখন শহরে এসেছি, তখন এক জায়গায় চাকরি করতে করতে আমার সাহস বাড়লো, সাহস এতই বাড়লো। আমি তার মানে আগেকার দিনে তো ক্যাশ টাকা নিয়ে যাওয়া আসা করতে হতো, মানে আমি নানা জায়গায় ঘুরতাম, তা এখনো বড় হয়ে যাই। সাহসটা দরকার, সততা তো থাকবে, সততা থাকলে সাহসটা থাকবে। ভীতুদের যে বেশি মানে সততা আছে কিন্তু ভীতু এরকম দেখিনি। হ্যাঁ, কিছু লেখাপড়া জানে দেখেছি, আমার সঙ্গে কাজ করতো, সে মানে ভীতুই ছিল, বিয়ে পাস করতে আমি তোমার তাকে আমি শেখাতাম কি করে পয়সা রোজগার করা যায় বড় বাজারে, তাই এগুলো শেখাতাম। আমাদের তো এমন লাইনে বড় বাজারে কাজ ছিল, তা সাহস থাকলে সততাও থাকে। এখনো পর্যন্ত আমি 50-60 বছর হয়ে গেল, আমি এখনো পর্যন্ত সেখানে যাই যেখানে কাজ করতাম, ছোট বয়সে কাজে লেগেছিলাম। নমস্কার দাদা ভাই।
1: নমস্কার, সুন্দর করে বললেন এবং গুছিয়ে বললেন আমাদের বিষয়টা। আমাদের যারা চলে আসতে চান সরাসরি লিসনারটা কথা বলতে চান, 2248-8085 এই নাম্বারে আসবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন 9903052 এই নাম্বারে। এই মুহূর্তে আরও একজন লিসনার এসছে, সরাসরি যাবো তার কাছে। হ্যালো, হ্যালো,
0: কে বলছেন?
4: হ্যালো নমস্কার দিদি ভাই, আমি হুগলি থেকে শেখ মোহাম্মদ মহসিন
0: বলছি। বলুন
4: জি দাদা ভাই, সততার কিন্তু স্থান নেই এখনকার যুগে। যারা অসৎ দলে চলে যারা তাদেরই স্থান আছে, সততার স্থান নেই।
0: ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে পুরো বিষয়টাই আপেক্ষিক এবং সাময়িক। যাই হোক, চলে যাই একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ মেসেজে। লিখছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, লিখছেন শুভ সন্ধ্যা। ভীতুরা সৎ হয় ঠিক কথা, কিন্তু মাঝে মাঝে তাদেরকেও একটু আধটু শক্ত হতে হবে। ভীতু হলে হবে না, বেশি ভীতু হলে অপর ব্যক্তি সেই ভীতুর সুযোগ মানে সুযোগটা নিয়ে তারই ক্ষতি করবে। সব ক্ষেত্রে ভীতু হলে হবে না, ভীতুকে কাটিয়ে শক্ত হতে হবে। আমি আবারও বলি, আমাদের বিষয় মানে ভীতুরাই সৎ হয়, আর একটু গভীরে ঢুকে যদি আমরা আপনাদের সাথে কথা বলতে পারি তাহলে ভালো লাগবে। আর
1: ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন লিসনার কিব। হ্যালো,
5: হ্যালো, হ্যাঁ নমস্কার।
1: নমস্কার,
5: স্নেহাশিস রাহা লক্ষণ দাসলেন হাওড়া ময়দান থেকে
0: বলুন।
1: বলুন,
5: শোনা যাচ্ছে কি?
0: শোনা যাচ্ছে,
1: বলুন।
5: হ্যাঁ, শোনা কি যাচ্ছে?
1: শোনা যাচ্ছে, বলুন।
5: আসলে মানে আপনাদের উত্তরটা আমি ফোনেতে পাচ্ছি না, ওই জন্য একটু

0: শোনা যাচ্ছে, আপনি বলুন, শোনা যাচ্ছে।
1: আচ্ছা আচ্ছা, অসততা এবং সাহসিকতা, আমার মনে হয় এই দুটো একটা মানে সমার্থক শব্দ। আমি যেহেতু শিক্ষকতার সঙ্গে যুক্ত, আমি পরীক্ষা
2: মানে আবার আশা করবো আপনি আসবেন কথা বলার জন্য।
0: এই মুহূর্তে আমরা বরং যখন শ্রোতারা আসছেন তার ভিতরে, হ্যাঁ এসে গেছেন ইতিমধ্যে। হ্যালো হ্যালো
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন
3: দাদা। দিদি দুজনকে নমস্কার জানাই।
0: নমস্কার।
3: আমি আমার আমার মনে হয় ভিতরেই সৎ হয়। আমি যেটা আমার আমার ভিতরে তারা ভাবে যে আমার কথা সে মানবে কি মানবে না, ওই জন্য ওরা ভিতরাই পিছিয়ে যায়, ওই জন্য তারা তর্কের মধ্যে তারা থাকে না। এটুকুই বললাম, নমস্কার নেবেন, ভালো থাকবেন আপনারা।
0: ধন্যবাদ আপনাকে। আমরা বলছিলাম বন্ধুদের কথা, কিন্তু ইতিমধ্যে অনেকে আমাদের ফেসবুক পেজে এসে লিখেছেন। যেমন একজন লিখছেন, আমাদের একজন লিসনার লিখছেন যে ভিতুরাই সৎ হয়। কথাটা পুরোপুরি সত্য না হলেও এর মধ্যে কিছু বাস্তবতা আছে। ভিতু মানুষ সাধারণত অন্যায় কাজ করতে দ্বিধাবোধ করে, শাস্তির ভয়, সামাজিক সমালোচনার ভয়, কিংবা নিজের বিবেকের তাড়নায় তারা ভুল কাজ থেকে দূরে থাকে। তাই অনেক সময় তারা সৎ ও নিয়ম মেনে চলা মানুষ হিসাবে পরিচিত হয়। তবে প্রকৃত সততা শুধু ভয়ের কারণে আসে না। একজন সত্যিকারের সৎ মানুষ সুযোগ পেলেও অন্যায় করে না, তবে নৈতিকতা এবং মূল্যবোধ তাকে সঠিক পরিচালিত করে। অন্যদিকে ভীতু হওয়া সবসময় ইতিবাচক নয়, কারণ অতিরিক্ত ভয় মানুষকে আত্মবিশ্বাসহীন করে তুলতে পারে। তাই বলা যায় ভয় কখনো কখনো মানুষকে সৎ থাকতে সাহায্য করলেও সততার মূল ভিত্তি হলো নৈতিক শিক্ষা, বিবেক ও চরিত্রের দৃঢ়তা। শুভেচ্ছান্তে মোহাম্মদ ছাবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ।
2: খুব ভালো বলেছেন, চলে যাব লিসনার পরবর্তী লিসনারের সঙ্গে কথা।
0: আমাদের অবশ্য অনেকে বিষয় না লিখে বিমান নস্কর শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন। বন্ধুরা এইভাবে আমাদের কাছে লিখছেন এবং এই মুহূর্তে আরো একজন আছেন।
2: হ্যালো, কে আছেন? নমস্কার। ভীষণ ফিডব্যাক আসছে। না, আমার মনে হয় একটু গুছিয়ে আসুন, ফিডব্যাক আসা চলবে না। সেটের ভলিউম একদম কমিয়ে দিয়ে তারপর কথা বললে তবেই শুনতে পাবেন।
0: হ্যালো হ্যালো
4: হ্যালো,
0: হ্যাঁ
4: আমি শেখ তাহের আলী বলছি, বদুরচক মাছপাড়া, রাজবলহা, টুগলি থেকে।
0: বলুন
4: তো দাদা ভাই, আজকে বিষয়টা সত্যি খুবই ছোট হলো কিন্তু খুব প্রাসঙ্গিক, খুব মানে বলবার মতন, মানে বোঝানোর মতন বিষয়। তো ভিতুরাই কিন্তু যে সৎ হয়, কিন্তু আমি এই বিষয়টা মেনে নিতে পারছি না। ভিতু হচ্ছে আলাদা, তারা সব জিনিসটা যেন কোনো ভালো মন্দ কোনো কিছু কাজ করতে গেলে তারা কিন্তু একটু মানে কি বলবো খুব ভয় ভীতি এরকম বলে মন তাদের অন্তরে গৃহীত হয়, যে তারা এই গৃহীত হয় বলেই সে যে কোনো ভালো কাজটা যে সৎ বলে মনে করবে, কিন্তু তা না। সৎ সৎ, সত্য সত্য, কিন্তু যে ভীতুটা সত্য এটা কিন্তু আমি বেশ মেনে নিতে পারছি না। তো আমি বলবো অন্তত যারা ভীতু মানুষ তারা কি করে, তারা যে কোনো কাজ করবে যখন কোনো কিছু কাজ করতে গেলে তারা মনে করবে যে হয় এটা করে ফেলবো, হয়তো ওই মানুষটা আমাকে কিছু বলে ফেলবে, এই কাজটা করবো, যদি আমার কোনো রকম যদি ভুল হয় আমার তো সেই বেতনটা আমি হয়তো পাবো না। তো এইসব প্রাসঙ্গিক ব্যাপার মধ্যে কিন্তু যে ভীতুর মধ্যে পড়ে। আর যারা সাহসিকতা তারা কিন্তু সাহসদার, তারা কিন্তু ভুল ত্রুটি সবকিছু বিবেচনা করে তারা কিন্তু আগের পথে অগ্রসর হওয়ার পথে তারা কিন্তু আগাতে চায়।
2: ধন্যবাদ বন্ধু। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, ভিতরাই সৎ হয় কথাটি আংশিক সত্য হলেও সম্পূর্ণ সত্য নয়। অনেক সময় দেখা যায় কিছু মানুষ শাস্তির ভয়, সামাজিক বদনামের ভয় বা আইনের ভয়ে অসৎ কাজ থেকে বিরত থাকে। সেই অর্থে ভয় তাদের সৎ আচরণ করতে বাধ্য করে। তাই বলা যেতে পারে ভয় কখনো কখনো সততা বজায় রাখার একটা কারণ হতে পারে। তবে প্রকৃত সততা ভয় থেকে আসে না, আসে নৈতিকতা, মূল্যবোধ এবং বিবেক থেকে। যে ব্যক্তি সুযোগ থাকা সত্ত্বেও অন্যায় করে না, কেবল নিজের নীতির কারণে সৎ থাকে, তার সততাই প্রকৃত সততা। তাই সব ভীতু মানুষ সৎ নয়, আবার সব সৎ মানুষও ভীতু নয়। সত্যিকারের সততা হলো ভয়কে নয়, বিবেককে অনুসরণ করার ক্ষমতা। ভারী সুন্দর লিখেছেন। আমাদের লিসনার রয়েছেন সঙ্গে।
0: হ্যালো হ্যালো হ্যালো, না যারা আসছেন তারা কথা বলছেন না বা কিছু। আমরা বন্ধুদেরকে বলছিলাম যে লিসনাররা আমাদের কাছে আসবেন এই বিষয়ে।

0: বলবেন, কারণ এই সময়টাই তো বিশ্বজিৎ আর সুস্মিতার বলার কথা নয়, তবে প্রয়োজনে কিন্তু বিশ্বজিৎ আর সুস্মিতা আপনাদের বন্ধুত্বের গান শোনাতে পারে। আসবো সে গানে পরে, তবে তার আগে আরও একজন লিসনার এসছে, যাবো তার কাছে। হ্যালো, হ্যালো,
1: কে বলছেন?
0: হ্যালো,
1: বলুন, কে বলছেন? আমরা কিন্তু শুনতে পেলাম, কোনোভাবে সংযোগের সমস্যা হচ্ছে।
0: আমরা এক গান বিরতির পর আবার ফিরে আসছি আপনাদের কাছে।

0: আপনার কথা নিয়ে বিশ্বজিতা সুস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে 100.1 FM গোল্ডে, সঙ্গে রয়েছেন আপনারা। প্রচুর বন্ধুরা আমাদের কাছে আসছেন, লিসনাররা তাদের মতামত জানাচ্ছেন। তবে শুরুতেই লিসনারের কাছে যাব, তারপর আবার আসবো যে আপনারা হোয়াটসঅ্যাপে 9903052 নাম্বারে আমাদেরকে কী কী লিখেছেন সেটা পৌঁছে দেবো। তবে এই মুহূর্তে কে আছেন? হ্যালো,
1: আশা করি এবার কথা বলবো। নমস্কার, গাড়ির আওয়াজ পেলাম।
0: হ্যালো
1: হ্যালো,
0: না উনি আমাদেরটা শুনতে চাইছেন, ওনারটা শোনাতে চাইছেন না, সুতরাং আমরা ফিরে এলাম আমাদের যারা লিখেছেন হোয়াটসঅ্যাপে 9903052 এই নাম্বারে তাদের কাছে যাই।
1: ছোট্ট একটা মেসেজ, মানে হোয়াটসঅ্যাপ, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও যারা অসৎ পথ অবলম্বন করেন না তারাই তো প্রকৃত সাহসী। নানা ঝড়ঝাপটা কাঁধে তুলে নেওয়ার ক্ষমতা একমাত্র প্রকৃত সাহসী মানুষের থাকে। সুতরাং সততা সাহস একে অপরের পরিপূরক।
0: এই সততা এবং সাহস একে অপরের পরিপূরক, এটা নিয়ে আমরা বলছি বিভিন্ন সময় বিভিন্ন। এই মুহূর্তে যার কথা বলবো তার নাম মমতা ঘোষ, বাউড়িয়া জাগৃতি থেকে লিখছেন, ভিতুরাই সাধারণত বেশি সৎ হয় কারণ তারা মিথ্যে বলতে ভয় পায়। ভয়ের এই দুর্বলতাই অনেক সময় তাদের জীবনে সৎ থাকার মূল চাবিকাঠি। নমস্কার দাদা ভাই এবং দিদি ভাই, ভালো থাকবেন।
1: দেখা যাক আমাদের সঙ্গে একজন লিসনার রয়েছেন, কথা বলা যায় কিনা। নমস্কার।
0: হ্যালো।
2: নমস্কার, আমি গোপা বসু বলছি, রসিকতা 1M বাইপাস থেকে। আচ্ছা, আমি একটু দেরিতে খুলেছি সেটটা, তো একটু কি বলতে পারবেন দাঁড়িয়ে? সততা,
0: ভিতুরাই সৎ হয়, ভিতুরাই সৎ হয় আজকের বিষয়, ভিতুরাই সৎ হয়,
2: ভিতুরা সৎ হয় না, সৎরা সৎ মানে অনিষ্ট যারা তারা তারাও কিন্তু ভীতু হয়ে যায়, কারণ তাদের ওই অনেস্টিটা না অনেকে বিশ্বাস করে না, যার ফলে মারধর দেয়।

0: 내 동네 때가 본조 우리 예쿠조 온치코레 본조다 이 동네라 꿈꿔로니 오노라 꿈꿔로니 약간 본조이 এটাই সততায় একটা অসুবিধে আছে এখন সদ যে সে শুধু নিজে জানে আই এম অনেস্ট কিন্তু অন্যরা তো জানে না আর ভীতু মানে দেখুন চোররা তো ভীতু হয় চোর যারা যারা অসৎ যারা চোর তারা ভীতু কিন্তু তারা কিন্তু অ্যাকচুয়ালি ভীতু তারা তো অনেক ক্যামেরার সামনে লোকের সামনে চুরিটা করে না চুরিটা করে পালিয়ে যায় নিজেকে বাঁচাবার জন্য
1: সেও বটে ধন্যবাদ বন্ধু
2: এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা আছেন অর্থাৎ আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যারা আছেন অসম্ভব সুন্দর কয়েকজন লিখছেন একজন লিখছেন তো খুবই সত্যি কথা ভীতুরাই সৎ কারণ ভীতু স্বভাবের মানুষরা সাধারণত ঝামেলা এড়িয়ে চলতে পছন্দ করে তারা লোক নিন্দার ভয়ে মিথ্যের আশ্রয় নেয় না এবং যে কোনো অন্যায় কাজ করার আগে ভয়ানক পরিণতি নিয়ে চিন্তা করে অতিরিক্ত ভয়ের কারণেই তারা অপবাদ করার ঝুঁকি নিতে সাহস পায় না তবে সৎ হওয়ার জন্য ভীতু হওয়া যে বাধ্যতামূলক এমনটা কিন্তু নয় প্রকৃত সততা আসে মানুষের বিবেক থেকে আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ থাকবেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন
1: চলে যাব পরের হোয়াটসঅ্যাপ বন্ধুর মেসেজে লিখছেন আমাদের অবশ্য সঙ্গে রয়েছেন বন্ধু আগে দেখে নি কোন লিসেনার রয়েছেন
2: হ্যালো
3: নমস্কার
2: নমস্কার
3: আমি ধুলাগড়ি উত্তরপাড়া ব্যানার্জিপুর থেকে বলছি বাবলু মুদি দেখুন ভীতু যারা হয় আমাদের আপাতত দৃষ্টিতে মনে হয় যেন ওনারা সৎ সৎ আর অসৎ ব্যাপারটা ভীতু বা সাহসের উপর নির্ভর করে না যে অসৎ অসৎই হবে সৎ সৎই হবে আমি কাছে এরকম বাস্তব অনেকগুলো অভিজ্ঞতা আছে লোকটাকে দেখে মনে হয়েছে যেন খুব ভীতু যেমন মনে করছি কিছু অফিস স্টাফ আছে যেখানে আমার একটা এই কাজটা করে দেবে বলে মনে হয়েছিল আমার থেকে কিন্তু টাকা পয়সা নিল নিয়ে দেখলাম কি যে সে লোকটাকে আমার ধরা ছোঁয়ার মধ্যেই পাক না আমি তো ভাবলাম লোকটা খুব বোকা লোকটা বোধ হয় সাহসী কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল লোকটা অসৎ প্রকৃতির তা এইটুকুই আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে আপনাদের একটু শেয়ার করলাম
1: অনেক ধন্যবাদ চলে যাব হোয়াটসঅ্যাপ মেসেজে সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন ভীতুরাই সৎ হয় কি না তা চোখ বুঝিয়ে এক কথায় বলতে পারবো না তবে যেটা বলতে পারবো সৎ ব্যক্তিরা ভীতু হয় তাদের আছে ন্যায় অন্যায় ভালো মন্দ মান অপমান বোধ তাই সৎ ব্যক্তিরা কুকর্ম করতে ভয় পান অপরদিকে চোরের মায়ের বড় গলা হওয়ায় অসৎ ব্যক্তিরা ভয় ভীতি লজ্জার তোয়াক্কা না করে সাফাই গাইতে গলা ফাটাতে থাকেন পরিশেষে বলি ভীতু না হয়ে সৎ ব্যক্তিদের মাথা উঁচু করে বেঁচে থাকা উচিত একেবারেই তাই
2: বন্ধুরা লিখছেন আমাদের কাছে আবার সরাসরি লিসনার আসছেন হ্যালো হ্যালো
1: লিসনার কে আছেন নমস্কার
2: হ্যালো
4: নমস্কার আমি ন্যাশনাল কলেজ বলি জেলা ডিস্ট্রিক্ট সমীর দাস বলছি
1: বলুন
2: বলুন
4: আমি বলছি
2: আপনার নেটওয়ার্ক খুব পোর আছে কিছু শোনা যাচ্ছে না আপনার কথা এবারে আমাদের হোয়াটসঅ্যাপে আছেন হোয়াটসঅ্যাপে আছেন সাধনা মজুমদার বরানগর ডানলপ থেকে তিনি লিখছেন যে রবি ঠাকুরের রামকানাইয়ের নির্বুদ্ধিতা গল্পে দেখেছি রামকানাইয়ের সততার জন্য রামকানাইকে নির্বোধ বলা হয়েছে বর্তমান সময়েও সৎ ও নিরীহকে দুর্বল সৎকে ভীতু আখ্যা দেওয়া হয় কিন্তু আমার মতে কুকর্ম থেকে যারা দূরে থাকেন অধর্ম করতে যাদের বিবেকে বাধে তাদেরকে ভীতু না বলে সাত্ত্বিক বলাই শ্রেয় ভালো গুণ সততা পবিত্রতা সাত্ত্বিক মানুষের অন্তরাত্মাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে ফলে তারা হিংসা লোভ মোহমুক্তি জীবনের অধিকারী হন তারা কোনো ক্ষতিকর বা অনৈতিক কাজ করেন না হত্যা চুরি মিথ্যাচার থেকে তারা বিরত থাকেন কোনো অসৎ কাজের জন্য অশুভ চিন্তা মনের সুন্দর দিকগুলো নষ্ট করে দিতে না পেরে সেই বিষয়ে সজ্জন ব্যক্তিরা সদা সতর্ক হন সেটা তাদের ভীরুতা নয় তাই বলা যায় ভীতুরা নয় ধার্মিক সজ্জন সৎ হন ভালো থাকবেন সাধনা মজুমদার লিখছেন এ কথা
1: সঙ্গে রয়েছেন একজন লিসেনার দেখে নি কে বলছেন
5: নমস্কার আমার নাম শুভজিৎ বিলগুড়িয়া থেকে বলছি
2: বলুন
5: আমার মতে সততার ভয় কিন্তু এক জিনিস নয় কারণ একজন মানুষ সৎ হয়ে তার বিবেক নীতি এবং চরিত্রের কারণে কিন্তু ভয়ের কারণে নয় কারণ ভয় ভুল কাজ না করা আর সত্যি সৎ হওয়া দুটো কিন্তু আলাদা অনেক সময় আমরা দেখি যে একজন ভীতু মানুষ

0: শাস্তির ভয় অপরাধ করে না, কিন্তু সুযোগ পেলে সেই মানুষটাই যদি ধরা না পড়ার নিশ্চয়তা পায় তাহলে কিন্তু সে অসৎ কাজ করবে।
1: এইটাই,
0: অন্যদিকে সত্যিকারের যে সৎ মানুষ অনেক সময় সাহসী হয়, সে জানে যে সত্য বললে ক্ষতি হতে পারে তবুও সত্য বলে, কারণ তার মধ্যে সেই সাহসিকতাটা আছে। যেখানে আমরা দেখেছি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো বা অন্যায় প্রতিবাদ করা, এটা কিন্তু চারটিখানি কথা নয়, এটার জন্য সাহস লাগে,
1: অনেক মূল্য দিতে হয়। ঠিকই, অনেক অনেক ধন্যবাদ বন্ধু, সুন্দর বলেছেন। চলে যাই পশ্চিম বর্ধমান থেকে সুচেতার হোয়াটসঅ্যাপ মেসেজে। লিখছেন, জীবনে প্রকৃত সুখ শুধু সফলতাতেই পাওয়া যায় না। সফলতা মানুষকে আর্থিক সচ্ছলতা দেয় ঠিকই, কিন্তু প্রকৃত সুখ আরও অনেক কিছুর ওপর নির্ভর করে। অনেক মানুষ কম আয়ও অনেক সুখী, আবার অনেকে সচ্ছলতা শীর্ষে থাকলেও মানসিকভাবে সুখী নয়। একটা কথা বলি যে আমাদের আজকের বিষয়টা কিন্তু ঠিক সেই অর্থে সুখী অসুখী নয়, ভিতুরাই সৎ হন এই কথাটাই আমরা বলতে চেয়েছি, এর পক্ষে বা বিপক্ষে বলছেন আপনারা।
2: এবারে বলবো, এস এন মণ্ডল বাপি কোড়াকটি সন্দেশখালী থেকে লিখছেন, ভিতুরা যে সৎ হয় একটু হলেও সত্যবোধ হয়, নেই সাহস তাই তো তারা পায় ভয়, চায় না, যারা না চায় দুর্নীতি নাই বা ঝগড়া, না চাই কোনো লড়াই, শান্ত থেকে অসৎ পথে একটু হলেও কম যায়। তা বলে এমনটা নয় যে সাহসী প্রতিবাদী মানুষরা সৎ নয়, সব কিছু নির্ভর করে ব্যক্তিগত মূল্যবোধ ও নৈতিকতার উপর, যেগুলো মেনে চলা আমাদের প্রত্যেকেরই উচিত। দেখছেন এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালী থেকে।
1: দেখি সঙ্গে রয়েছেন লিসনার, কে আছেন? নমস্কার, হ্যালো, না এতটা সময় দেওয়া যাবে না যোগাযোগের জন্য। চলে যাই গোপাল মান্না উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে লিখছেন, হোয়াটসঅ্যাপে লিখছেন, পয়লা বৈশাখে প্রতি বছর মিষ্টির প্যাকেট সহ যে ক্যালেন্ডার আমরা পাই তাতে একটা বাক্য লেখা থাকে, সত্যতাই একমাত্র মূলধন। আমাদের এর থেকে প্রমাণিত যে সততার যথেষ্ট মূল্য আছে। বর্তমান সমাজে যারা চতুর তারা গলা বাজিয়ে আপাতত জিতে যায়, কিন্তু প্রকৃতপক্ষে তারা যথেষ্ট শয়তান, আর যারা সৎ তারা সর্বত্র সত্যের পরিচয় দিয়ে থাকে। আমাদের মনে হয় তারা যেন আমার কাছে ভিত্তু, কিন্তু প্রকৃতপক্ষে তারাই সাহসী এবং প্রকৃত স্বর বলে আমার স্বর বলেই আমার মনে হয়। আপনার মতামত লিখেছেন, দেখি একজন রয়েছেন লিসনার, কি বলেন?
2: হ্যালো, হ্যালো,
1: ফিডব্যাক আছে?
3: আপনি যে ব্যক্তির সঙ্গে কথা,
1: না
2: এবারে চলে যাব সরাসরি হোয়াটসঅ্যাপে, ভিতরেই সৎ হয় এ কথা ঠিক নয়, সাহসে ভর করেই জীবনে জয়ী হয়, বারে বারে চেষ্টা করে কঠিন সময় পার, সাহসে ভর করে খুলতে হয় বন্ধ দ্বার। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন।
1: আরেকবার চেষ্টা করব, আমাদের না লিসনাররা আসছেন কিন্তু কোনোভাবে সেটা যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আমরা দেখি আমাদের কি মেসেজ করেছেন বন্ধুরা। যেমন বাউরিয়া বোলখালি থেকে শান্তনু ঘোষ শুধু একটা কথাই লিখেছেন, সৎ মানুষ ভীতু হয়, এটাই ঠিক। আচ্ছা, কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে লিখছেন, ভীরুতা মানুষের অনেক সময় মানুষের ভেতরের নৈতিকতাকে টিকিয়ে রাখতে এবং তাকে বিপদগামী হওয়া থেকে বাঁচাতে সাহায্য করে। ভয়ের এই নেতিবাচক দিকটি তখন পরোক্ষভাবে ইতিবাচক সততার রূপ নেয়। রয়েছে আরও মেসেজ।
2: হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য, উনি কেউ মান্নাদের গান শুনতে চেয়েছেন, এটা নিশ্চয়ই আমাদের এই ধরনের অনুষ্ঠান নয়। আরও একটি লিখি, কুলপি থেকে তারক লিখছেন, ভিতুরায় সৎ আর সাহসীরা অসৎ, তাহলে সৎ সাহস কথাটা আসতো না, একমাত্র সাহসীরাই সততাকে ভিত্তি করে সমস্ত প্রতিবাদ প্রতিরোধ করে। তারক লিখছেন কুলপি থেকে।
1: চেষ্টা করি লিসনারের সঙ্গে কথা বলার। কে আছেন? নমস্কার।
4: হ্যালো,
1: হ্যাঁ হ্যালো বলুন,
4: শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ,
4: আমি সুব্রত ব্যানার্জি বলছি বেলগিচা ভিলা থেকে।
2: বলুন,
4: আজকের আপনাদের টপিকটা খুব অপমানকর জানেন তো আমার কাছে অন্তত, কারণ আপনারা সত্যিকারের সৎ মানুষ দেখেননি, বা যারা অনেকেই বলছে আপনাদের পরে কথা বলছি টপিকের পরে, তারা সত্যিকারের সৎ মানুষ দেখেন। আমি দুজন মানুষের আমি কথা বলবো, একজন পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার ছিলেন, আমাদের পাড়াতেই ছিলেন, আমি যে সরকারি আবাসনে থাকি ভাড়া, পিডাব্লিউডি যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারা দুটো বাড়ি করে নেয়, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আর উনি চিফ ইঞ্জিনিয়ার হয়ে সারা জীবন ভাড়া বাড়িতে কাটালেন, তিন মেয়ে তিন দিনের স্কলার, মানে এক্সট্রা ভদ্রলোক। আরেকজন হলো আমার বাবা। আমরা তো জানতাম না বাবা 1977 সালে মেডেল অফ 77 বাবা রিটায়ার করেছেন। বাবার পর মারা যাওয়ার পর বাবার পেনশন বইয়ে লেখা আছে দেখলাম মেডেল অফ ইয়ার অফ বার্থ 1920।
2: ধন্যবাদ, আপনি আপনার ব্যক্তি জীবনে এই সততার কথা বললেন এবং এটা আমাদের মুগ্ধ করলো। সঙ্গে থাকবেন। আজকের মতো আপনার কথা থেকে আমরা বিদায় নিচ্ছি। বিশ্বজিৎ আর সুস্মিতা ফিরে আসবো 9:30। সঙ্গে থাকবেন আপনারা, কারণ সঙ্গে থাকবে আরোগ্যতে বিশেষ চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. The Indian Navy invites online applications from unmarried male and female candidates for 10+2 BTech cadet entry scheme, permanent commission. Last date for submission is 18 June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready, cohesive, Atmanirbhar. Safeguarding seas for a Viksit Samriddh Bharat. Join Indian Navy.
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ। আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold-এ,
2: 100.1 FM Gold-এ আরোগ্য নিয়ে আপনাদের সঙ্গে বিশ্বজিৎ আর সুস্মিতা। আর আরোগ্য মানেই আপনারা জানেন যে কোনো না কোনো একটা রোগ এবং তার প্রতিকার, ভয় নয়, আশ্বস্ত করাই আমাদের কাজ। আর এই কাজ বিশ্বজিৎ আর সুস্মিতা স্টুডিওর এ প্রান্তে বসে নয়, কারণ আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন। আজ কী নিয়ে আলোচনা করব জানেন, একটা সময় আমরা দেখতাম কোভিডের

0: পর থেকে সবাই মাস্ক পরে বেরোচ্ছে, বলতো চারিদিকে এত দূষণ। পরবর্তীকালে দেখা গেল এখনও রাস্তায় বেরোলে অনেকে মাস্ক পরে বেরোয়। আমি তো উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করি যে হঠাৎ মাস্ক পরেছেন কেন, হঠাৎ করে কি কলকাতায় দূষণ বেড়ে গেল? বলছে না, দূষণ থেকে অনেক রোগ হয়। সত্যি কি তাই? দূষণের মাত্রা তো দিন দিন বাড়ছে। দূষণ আমাদের কোন কোন রোগ নিয়ে আসে এবং তার প্রতিকার কি, আজকের আরোগ্যের আলোচনার বিষয় তাই।
1: আজকের আরোগ্যের আলোচনার বিষয় দূষণজনিত অসুখ বিসুখ। আর এই বিষয় নিয়ে যিনি আমাদের সঠিক পথ নির্দেশ করবেন, কি করা উচিত, কতটা ভয় পাওয়া উচিত, কতটা সাবধানতা নেওয়া উচিত, এই সব ব্যাপারে আমাদের জানাবার জন্য আজকে আমাদের 100.1 FM গোল্ড স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। আমরা জানি শ্যামাশিসবাবুর সঙ্গে আমাদের আগেও বহুবার কথা হয়েছে, সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড রিউম্যাটোলজিস্ট ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। নমস্কার ডাক্তারবাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই।
0: শুধুমাত্র আমরা দুজন থাকবো এমন নয়, আপনারাও আপনাদের প্রশ্ন নিয়ে চলে আসবেন আমাদের কাছে সরাসরি 2248 8085 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903052 এই নাম্বারে। আমাদের ফেসবুক পেজ খোলা রয়েছে, ফেসবুকের দুটো পেজ থেকে আমরা লাইভ অনুষ্ঠান করছি, আপনারা দেখতে পারবেন 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা। এখানে গিয়ে লাইভের নিচে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, সেটা জানিয়ে দেবেন। তবে অনুষ্ঠানের শুরুতেই আপনাকে স্বাগত জানাই, এবং আমাদের এই শহরে এত মানুষ যারা সব সময় আমাদেরকে কোনো না কোনোভাবে প্রশ্ন করে এবং বলে এই শহরে বেরোলে বিষাক্ত বাতাস, তো এই শহরের বিষাক্ত বাতাসে কী কী রোগ হতে পারে, আমরা সতর্ক হব কীভাবে?
2: দেখুন, শহরের বাতাসে পলিউশন আছে, এটা নিয়ে তো বক্তব্যই নেই, সবাই জানেন। এবং বড় বড় রাস্তাতে আপনি দেখবেন আজকাল পলিউশন ইন্ডেক্স থাকে দেওয়া, এবং তাতে বাতাসে ভাসমান কণা কত, সালফার ডাইঅক্সাইড কত, এগুলো সমস্ত মেজারমেন্ট দেওয়া থাকে। এবার পলিউশন হয় কেন, এই ব্যাপারটা থেকে আমাদের পলিউশন জনিত অসুখের দিকে যদি আমরা চাই, তাহলে আমাদেরই ব্যবহারের জন্যে পলিউশন হয়। পলিউশন কোনো অন্য জায়গা থেকে আসে না, আমরা প্রকৃতিকে যেমনভাবে ইউজ করি সেই ইউজের ফলশ্রুতি হিসাবেই আমরা পলিউশনগুলো পাই ইন মোস্ট কন্ডিশনস। এবার এয়ার পলিউশন বা হাওয়া দূষণ ব্যাপারটা সবচেয়ে কমন, কেন আমরা হাওয়া সবসময়তেই ভেতরে নিচ্ছি, ছাড়ছি, হাওয়া ছাড়া আমাদের বাঁচার রাস্তা নেই। হাওয়াতে যে ভাসমান কণা থাকে, তাদের বিভিন্ন সাইজ অনুযায়ী সেই ভাসমান কলাগুলো আপনার শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত আনে। সবচেয়ে যেগুলো ছোট ভাসমান কণা 2.5 মাইক্রনের কাছাকাছি, সেই কণাগুলো নিঃশ্বাসের সঙ্গে আপনার লাংস বা ফুসফুসের ভেতরে চলে যায়, এবং ভেতরে গিয়ে আপনার লাংস অ্যান্ড ফুসফুসে বিভিন্ন রকম ড্যামেজ করে, এবং তার মাধ্যমে লাংসের মাধ্যমে রক্তে আসে চলে, দিয়ে রক্তবাহিত হয়ে আবার শরীরের অন্যান্য অর্গানে যায়, এবং রক্তের মধ্যেও কিছু কিছু পার্থক্য আনে। এটা হচ্ছে মোস্টলি ভাসমান কণার ব্যাপার। আর কিছু কিছু গ্যাস আছে যেগুলো সাধারণত আপনার গাড়ি বা অটোমোবাইলের পলিউশন মোস্টলি আমাদের শহরে খুব কম উনুন বা এই জাতীয় কিছু, যেখানে ধরুন চারকোল বা কাঠ পোড়ানো হয়, ঘুটে পোড়ানো হয়, কাগজ পোড়ানো হয়, অনেক সময় দেখবেন টায়ার জাতীয় জিনিস পোড়ানো হয়, সেগুলোতে সালফার ডাইঅক্সাইড অনেকটা আসে, এবং তার সাথে আরও কিছু অ্যারোমেটিক অ্যামাইন জেনারেটেড হয়। এবার লাংসেতে সবচেয়ে কমন হচ্ছে সিওপিডি বা অ্যাজমা, এই জাতীয় অসুখ প্রেসিপিটেট করা। এবং পলিউশনের একটা আপনি দেখবেন এই ভাসমান কণার, বৃষ্টিতে কিন্তু পলিউশন অনেক কমে যায়, তার কারণ হচ্ছে যেই ওপর থেকে জল পড়ে ওই কণাগুলো তলাতে প্রেসিপিটেট করে, সালফার ডাইঅক্সাইডও তলাতে সালফিউরিক অ্যাসিড হয়ে প্রেসিপিটেট করে, যার ফলে এয়ারটা অনেক বেশি পরিষ্কার হয়ে যায়, যার ফলে লাং ড্যামেজ বা ফুসফুস সংক্রান্ত ব্যাপারগুলো অনেক টাই কম হয়ে যায়। এবার সিওপিডি অ্যাজমা বা এই জাতীয় যে অসুখগুলো, নিঃশ্বাসের কষ্ট, শ্বাসকষ্ট, এই যে অসুখগুলো, এগুলো অ্যাক্রস দি এজ হয়, কিন্তু মানে একদম ছোট বাচ্চার দেখবেন শ্বাসের কষ্ট আছে,

0: মাঝবয়সীর আছে, বয়স্ক মানুষের আছে, তাদের ড্যামেজের লেভেল বা ড্যামেজের জায়গাগুলো কিছুটা আলাদা। মানে লাংসের ঠিক কোন জায়গাটাতে গিয়ে ড্যামেজ করছে সেই জায়গাটা কিছুটা আলাদা। তবে যদি দেখেন বাচ্চাদের সাধারণত এই ধরনের অ্যাজমা বা মানে অ্যাজমার সাথে অনেক সময় চামড়ার অসুখ হয় বা স্কিন অ্যালার্জি হয়, সেটাও কিন্তু অনেক সময় পলিউশনের সঙ্গে লিঙ্কড। খুব বেশি হাঁচি কাশি হয়, হাঁচি মানে নেজাল অ্যালার্জি হয়, গায়ে চামড়ায় অ্যালার্জি হয়, চুলকুনি হয়, এবং সেটা অ্যাডাল্টেরও হয়, তবে বাচ্চাদের এগুলো সাধারণত একটু বেশি হয়। এবার আরও বয়স্ক মানুষদের, তাদের সিওপিডি মানে লাংটা অনেক দিন ধরে ড্যামেজ হতে হতে যে জায়গাতে পৌঁছয়, সেটা তখন আমরা আমাদের পরিভাষাতে অবস্ট্রাকটিভ এয়ারওয়েজ, ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়েজ বলি। তার ক্রনিক ব্রঙ্কাইটিস একটা ভ্যারাইটি আছে, আর এমফাইসিমা একটা ভ্যারাইটি আছে। এই দুটো ভ্যারাইটির যেটা গোদা ব্যাপার, সেটা হচ্ছে আপনার লাংসের স্ট্রাকচারাল চেঞ্জেস হয়ে যায়, মানে লাংসটা ফুলে ওঠে, এমফাইসিমাটাস হয় যেটা আমাদের পরিভাষায় বলাম, তার মানেটা হচ্ছে লাংসটা একটু ফুলে ওঠে। আর ক্রনিক ব্রঙ্কাইটিস যে ব্যাপারটা, সেটাতে কি হয়, লাংসে অনেক বেশি সিক্রিশন হয় এবং যার ফলে লাংসটা ব্লকেজ হয় এবং আপনার গ্যাস ট্রান্সফারটা আটকে যায়, যার ফলে আপনাকে বেশি নিঃশ্বাস নিতে হয়। কেন, আপনার তো শরীরে একটা সার্টেন অক্সিজেন আপনাকে আনতেই হবে, সো আপনি তখন হাঁপাতে থাকেন, ইউ ডু ইট মোর।
1: একটা প্রশ্ন এখান থেকে আসছে, খুব বিতর্কিত প্রশ্ন, অন্তত নন মেডিকেল ম্যানরা কথা বলে, কারণ আপনার কাছ থেকে এটা শুনতে চাই যে এই কোভিডের পরে আপনি যে বলছিলেন লাংসের স্ট্রাকচার পাল্টেছে বা পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, কোভিডের পরে কি লাংসের স্ট্রাকচার বদলেছে, কি দুর্বল হয়েছে? অনেকে বলে আগে এরকম হতো না, কোভিডের পরে এরকম হচ্ছে।
0: দেখুন, কোভিড স্পেশালি সেকেন্ড বাউট অফ কোভিড যখন হয়েছিল, সে সময় বহু মানুষেরই লাংসে ড্যামেজ হয়েছে, সেটাকে বলে ILD বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এসেনশিয়ালি যেটা হয়েছে যে লাংসের মধ্যে ফাইব্রোসিস হয়েছে, লাংটা অনেক বেশি শক্ত হয়ে গেছে। বেশিরভাগ মানুষের কিন্তু সেটা ইম্প্রুভ করে গেছে উইথ ট্রিটমেন্ট, স্টেরয়েড বা বিভিন্ন রকম যে সমস্ত চিকিৎসা তারা পেয়েছেন, এবং ওভার টাইম সেটা ইম্প্রুভ করে গেছে। তবে আমরা যেটা ভাবে দেখি লাং ইম্প্রুভ করছে, সেটা হচ্ছে একটা HRCT চেস্ট করলাম, একটা CT চেস্ট করলাম বা একটা এক্সরে করলাম, এই জাতীয় স্ট্রাকচারাল অ্যাসেসমেন্টের ব্যাপারটা। আরেকটা হচ্ছে ফাংশনাল অ্যাসেসমেন্ট। ফাংশনাল অ্যাসেসমেন্ট হচ্ছে আপনি লাংয়ের ফু দেওয়ার টেস্ট, যাকে পালমোনারি ফাংশন টেস্ট বলে, বা গ্যাস ট্রান্সফারের টেস্ট, যাকে DLCO বা ট্রান্সফার ফ্যাক্টর অ্যাসেসমেন্ট বলে, বা আজকাল আরও সফিস্টিকেটেড মিড পয়েন্ট টেস্ট অনেক বেরিয়েছে, সেই টেস্টগুলিতে যদি আপনি দেখেন তাহলে এরকম কোনো সাইন্টিফিক পাবলিকেশন বিশাল বেরিয়েছে সেটা বলা মুশকিল। তবে জেনারেলি কিন্তু একটু লাংসের সমস্যা আগের থেকে বেড়েছে, সেটা ডিরেক্টলি কোভিডের সঙ্গে লিঙ্কড না পলিউশনের সাথে লিঙ্কড সেটা বলা মুশকিল।
1: তাহলে এইটা প্রশ্ন যে এই যে পলিউশন এর কারণে লাংসের নানান অসুখ হচ্ছে,
0: অ্যাবসলিউটলি এটা নিয়ে কোনো
1: সন্দেহ নেই, কিন্তু এর প্রতিকার কি, যত্ন কি করে নেব?
0: এই যে প্রশ্নটা করেছেন না, এই প্রশ্নটা মানে $1,000,000 বা $10,000,000 প্রশ্ন। এর একটা উত্তর হচ্ছে আমি জানি না, বেশিরভাগ লোকই জানে না। সায়েন্স এখনো এর উত্তরটা পরিষ্কার করে আপনাকে দিতে পারবে না। যেটাই বলা হবে সেটাই একটু থিওরিটিক্যাল, মানে আপনাকে আমি বললাম যে আপনি পলিউশনটা হচ্ছে কেন, আমরা যেখান দিয়ে শুরু করছিলাম, পলিউশনের সঙ্গে তো উন্নতির সম্পর্ক। আপনি যত যাতায়াত করছেন, যত বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি করছেন, যত ধরুন খনি করছেন, যা যা আপনি করছেন, আপনার হিউম্যান অ্যাক্টিভিটি যেগুলোকে আপনি ডেভেলপমেন্ট বলেন, সেই ডেভেলপমেন্টের প্রাইসই তো পলিউশন
2: একেবারেই।
0: সো আমি যদি আপনাকে বলি আপনি সমস্ত ডেভেলপমেন্ট বন্ধ করে দিয়ে আবার সেই পুরনো জায়গাতে ফিরে যান, তাহলে আপনি সেটা করতে পারবেন না, আমিও সেটা করতে পারবো না।

0: সম্ভব নয়। সো এর উত্তরটা থিওরিটিক্যাল। এবার আমি আপনাকে বলি, আপনি সবসময় N95 মাস্ক পরুন বা FFP2 মাস্ক পরুন। N95 এর দরকার নেই, কেন N95 মোর লিঙ্কড উইথ ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়াস, জীবাণু। FFP2 হচ্ছে মোর লিঙ্কড উইথ পার্টিকল, পার্টিকল সাইজ। তো FFP2 মাস্ক পরুন। এবার গরমের দেশে আপনি FFP2 মাস্ক কতক্ষণ পরে থাকতে পারবেন, মাস্ক পরে কি করে যাতায়াত করবেন, ইত্যাদি ইত্যাদি একটা প্রশ্ন থেকে যাবে। এবং যারা সবচেয়ে বেশিক্ষণ রাস্তায় থাকেন তারা কতটাই মাস্ক ব্যবহার করতে পারবেন ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল। আপনি দেখবেন সেই জন্যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেও আপনি সবাইকে দেখেন কি যে ছবিতে মাস্ক পরে লোকে ঘুরছে, দেখেন না। তো জাপানে লোকে একটু মাস্ক পরে
1: কোভিডের আগে থেকেই,
0: কোভিডের আগে থেকেই। তার কারণ হচ্ছে জাপান এত বেশি ক্লোজ প্রক্সিমিটি জায়গা, জাপানি কালচারেতে লোকে মাস্ক ইউজ করে, কিন্তু সেগুলো FFP2 মাস্ক নয়, কিন্তু সেগুলো নর্মাল মাস্ক। তাতে যে দুর্দান্ত পলিউশন আটকায় তা নয়, তবে হ্যাঁ কিছুটা তো আটকাবেই, নো ডাউট।
1: তাহলে একজন সাধারণ মানুষ যখন যদি মনে করে যে পলিউশন আটকানো হবে, দোকানে মাস্ক কিনতে যাবে, কি মাস্ক কিনবে? FFP2
0: আপনার এয়ার পলিউশন আটকাবার জন্য FFP2 মাস্ক হচ্ছে ইজ দি পার্টিকেল সাইজ যেটা আপনি অ্যাকচুয়ালি আটকাতে চাইছেন।
2: শিশুদের ক্ষেত্রে কি হবে?
0: একই ব্যাপার, কিন্তু তাদের আপনি মাস্ক পরিয়ে রাখতে পারবেন, পারবেন না। এবার যে জিনিসটা আমি সাধারণত বলি এবং সেটা বহু লোকই বলেন, সেটা হচ্ছে আপনি যত রাস্তার কাছে থাকবেন তত আপনার পলিউশন বেশি হবে। সো বাসে চড়া বেটার দ্যান অটোতে চড়া। এবার কলকাতা শহরে অটো ছাড়া আপনি কি করে যাতায়াত করবেন? এই বিশ্বজিৎবাবু যেখানে থাকেন সেখানে তো অটো ছাড়া যাতায়াতই করা যাবে। আমার, আমি যেখানে থাকি সেখানেও তাই। সুতরাং আমি একটা ওই যে বললাম প্রেসক্রিপশন যেটাই দেবো সেটা থিওরিটিক্যাল প্রেসক্রিপশন, সেটা অ্যাকচুয়াল লাইফে করা কারোর পক্ষে সম্ভব নয়।
2: মানে ঢাকা থাকতে হবে,
0: ঢাকা না, ঢাকাটাও ওই ওই ধরনের ঝিল্লি দিয়ে ঢাকা রাখতে হবে, যে ঝিল্লি ওই পার্টিকেল গুলোকে আটকাতে পারবে। তা নাহলে কাপড়ের মাস্ক পরে শো বাড়বে হয়তো, কিন্তু তাতে খুব একটা কাজের কাজ হবে না।
2: আর কত ছোট বয়সের বাচ্চাকে মাস্ক পরানো যায়, মানে কত বছর থেকে?
0: হ্যাঁ, আপনি 2-3 বছরের থেকে যেই সে এক্সটার্নাল এক্সপোজার হচ্ছে,
2: স্কুলে যাচ্ছে,
0: ছোট বাচ্চা তো আর বাইরে বার হয় না, 2-3-4 বছরের আগে তারা বাইরে খুব একটা বার হয় না। আরেকটা জিনিস হচ্ছে যে হাই পলিউশন টাইমটা বাচ্চাদের অ্যাভয়েড করা।
2: মেইনলি কোন টাইমটা?
0: অফিস টাইম,
2: অফিস আওয়ার্স,
0: যখন আপনার রাস্তাতে গাড়ি সবচেয়ে বেশি, যত আপনার, এবং এই যে এখন ধরুন ভারতে সারা দেশ জুড়ে পৃথিবীর সাথে একসাথে বিভিন্ন রকমভাবে ফুয়েল মডিফিকেশন হচ্ছে, নিশ্চয়ই জানেন যে অনেক বেশি বায়োফুয়েল দেওয়া হচ্ছে, লো সালফার ফুয়েল করা হচ্ছে, সালফার ডাইঅক্সাইড যাতে কম হয় ইত্যাদি ইত্যাদি, এবং সর্বোপরি গাড়ি কম ইউজ করো ইলেকট্রিক। এবার ইলেকট্রিকের একটা না ইনারেন্ট সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যে যদি আপনার থার্মাল পাওয়ার স্টেশনগুলোতে খুব ভালো ইলেকট্রোস্ট্যাটিক চিমনি প্রোটেকশনের বন্দোবস্ত না থাকে, তাহলে সেখানেও তো ওই কয়লা পুড়িয়ে প্রচুর পার্টিকেল বেরোচ্ছে। এবার ওখানে একটা সুবিধা আছে কি, যে আপনি চাইলে থার্মাল পাওয়ার স্টেশনগুলোকে ভালো করে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ইউজ করতে পারেন, দ্যাট ইজ পসিবল।
2: আচ্ছা,
0: বাট দ্যাট ইনক্রিজেস দ্য কস্ট অফ ইউনিট প্রোডাকশন।
2: একদমই,
0: আপনার যত দাম ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর হবে, যত বড় প্রেসিপিটেটর তার তত দাম হবে, তত তার ফিল্টার প্রাইস হবে, তত আপনার খরচা বাড়বে। সো এই ডেভেলপমেন্ট অ্যান্ড পলিউশন এইটা একদম ইনভার্সলি প্রপোর্শনাল। এইটা আমাদের মানা ছাড়া এই মুহূর্তে খুব একটা গতি নেই। কিন্তু
1: আমাদের সঙ্গে বন্ধুরাও আছেন, তারা আসছেন, লিসনাররা, সেই প্রশ্ন আমরা নেব, তারপর আবার অন্য প্রশ্নে যাব। দেখি কে আছেন সঙ্গে।
2: নমস্কার।
1: হ্যালো।
3: নমস্কার,
2: কে বলছেন?
3: বেহালা থেকে অরিমেশ ভট্টাচার্য কথা বলছি।
1: বলুন।
3: নমস্কার ডাক্তার বাবু।
0: নমস্কার।
3: আমার দুটি প্রশ্ন আছে। আমরা যারা প্রবীণ নাগরিক কলকাতায় বিশেষ করে যারা বসবাস করি, তারা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় নিয়মিত ভ্রমণে বেরোই, তা এই ক্ষেত্রে আমাদের কি মাস্ক পরাটা আবশ্যিক, বিশেষ করে ভ্রমণের সময়? আর যদি মাস্ক পরাটা আবশ্যিক হয় তাহলে কি

0: পরেন মাস্ক, আমাদের অর্থাৎ প্রবীণ নাগরিকদের ব্যবহার করা উচিত, যদি একটু বলে দেন তো ভালো হয়। নমস্কার।
1: আমি কিন্তু এই প্রশ্নটাই আসতাম একটু অন্যভাবে, কারণ যেহেতু থিওরিটিক্যাল কথা হচ্ছিল, প্র্যাকটিক্যালি অনেকে বলেন, যেমন অনিমেষবাবু বললেন যে আমি হাঁটতে বেরোই, অনেকে বলছেন সকালে হাঁটুন ভালো, আবার অনেকে বলছেন বিকেলে হাঁটুন ভালো, কোন সময় হাঁটব? তার সঙ্গে জুড়ে দিল যে প্রশ্ন, প্রবীণরা কি মাস্ক পরবে, পরলে কোন মাস্ক? তার মানে প্রথম প্রশ্ন, সকালে হাঁটব না বিকেলে হাঁটব?
2: দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি আর্লি মর্নিংয়ে হাঁটেন সেটা ডেফিনেটলি ভালো, বিকজ তখন এয়ার পলিউশন ডেফিনেটলি কম থাকে, এটা সর্বজন স্বীকৃত একটা ব্যাপার। এটা সারা পৃথিবীতে সত্যি সবচেয়ে কম এয়ার পলিউশন থাকে ওই রাত্রি 3টে থেকে সকাল 6টা, এই এই পিরিয়ডটাতে, 5টা ওরম পিরিয়ডটা আর্লি মর্নিংয়ে, ফর ভেরি অবভিয়াস রিজন যে গাড়ি ঘোড়া কম থাকে রাস্তায় সেই সময়, এবং বেশিরভাগ ফ্যাক্টরি অত সকালে মানে চালু থাকে না, লোকজন বেরোয় না। এবার আবার বেশি দেরি হয়ে গেলে আমাদের দেশে সমস্যা হচ্ছে, সূর্যের একটা ইউভিরের ব্যাপার আছে, আপনি যদি ওই একটু দেরি করে বেরোন তখন আবার ওই তীর্যকভাবে ইউভিরেগুলো আপনার গায়ে পড়বে, যতই আপনার গায়ে মেলানিন পিগমেন্ট থাকুন, একটা ন্যাচারাল প্রোটেকশন থাকুন, কিন্তু তার একটা আবার ইম্প্যাক্ট আছে। সুতরাং একদম আর্লি মর্নিংয়েও কিন্তু বেরোনোটা যদি আদারওয়াইজ সেফ হয় তাহলে কিন্তু সবচেয়ে ভালো। এবার আবার আপনি এটাও বুঝতে পারছেন খুব সকালে বেরোলে তার আবার একটা আলাদা রিস্ক আছে, রাস্তায় লোক নেই ইত্যাদি ইত্যাদি, সেই রিস্কটা আবার আছে। সুতরাং এগুলো খুব কমপ্লেক্স হিউম্যান ফেনোমেনন। তাও বলবো আমি আপনার প্রশ্ন এবং ওনার প্রশ্নের উত্তর, সকাল ইজ বেটার দ্যান বিকেল, এবং ওই যেটা বললাম FFP2 মাস্ক হচ্ছে এই ভাসমান পার্টিকেলের জন্য সবচেয়ে ভালো। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে বিকেলের দিকে অবভিয়াসলি পলিউশন অনেক বেশি থাকবে, সুতরাং চেষ্টা করবেন সকালের দিকে।
1: হাঁপানি বাড়ছে বিভিন্ন সময়, বাচ্চাদের মধ্যেও বাড়ছে, তা এটা কি বংশগত নাকি এই পরিবেশের কারণে?
2: দুটোই। একটা হচ্ছে যে বংশগত বলাটা ঠিক হলো না, মানে এটা হচ্ছে একটা আপনার ইনেট শারীরিক অসুখ, যেখানে আপনার লাংস মোর ভালনারেবল টু ইলনেস, সেটার মধ্যে খুব কম মানে একদম মিনিস্কালি কম কিছু জেনেটিক অসুখ আছে যার জন্য হতে পারে, একদম হতে পারে না। সেটা আবার আমাদের দেশে ভীষণ কম হয়, সাহেবদের অনেক অনেক বেশি হয়, আমাদের দেশে ভীষণ কম, তাও হতে পারে, মানে থিওরিটিক্যালি ইয়েস, আনসারটা ইয়েস, কিন্তু মোস্টলি হয় হচ্ছে ওই অ্যালার্জির জন্যে, সেটাই মোর কমন। এবং সেটা কিন্তু ইজ লিঙ্কড উইথ নট অনলি এয়ার পলিউশন বাট উইথ ভেরিয়াস পলিউশন, তার মধ্যে খাবার পলিউশন আছে, তার মধ্যে গায়ের চামড়ার পলিউশন আছে, মানে বিভিন্ন ধুলো, বাঘ, বিছানা ইত্যাদি সেখানকার পলিউশন আছে, বিভিন্ন ড্রেস মেটেরিয়াল, বিভিন্ন পারফিউম, বিভিন্ন রকমের কার্পেট, এ কালার, বাড়ির সজ্জা, এগুলো সমস্ত কিন্তু কন্ট্রিবিউট করে, শুধু এয়ারকে বললে হবে না।
3: আচ্ছা, এই সুযোগে একটা প্রশ্ন, যে গ্রীষ্মকাল মানে সুইমিং একটা বড় ব্যাপার, জল, সাঁতার কাটা, বিভিন্ন জায়গায় সুইমিং পুল রয়েছে, খুব ছোট বাচ্চাদেরও সুইমিং করতে যায় তারা, তো সেক্ষেত্রে জল, এই জলটা কতটা পলিউশন ফ্রি হতে পারে, আদৌ হয় কি?
2: ব্যাপারটা হচ্ছে যে ওয়াটার পলিউশনের দুটো দিক আছে, একটা হচ্ছে ডিরেক্ট ওয়াটার কন্ট্যাক্ট হয়ে আপনার যে পলিউশন হলো সেটা মোস্টলি চামড়াতে হয়, এবং কিছু কিছু সময় আপনার জলবাহিত অসুখ হতে পারে, সেটা কিন্তু আপনি একভাবে স্যানিটেশন ফেলিওর বলতে পারেন, কিন্তু যাই হোক যেহেতু জল থেকে আসছে আপনার, সেটা তো এক ধরনের পলিউশনই না। এবার ধরুন সুইমিং পুলেতে ক্লোরিন তো ভীষণ ইউজ করা
3: হয়
2: জানেনি, সুতরাং সেই ক্লোরিনের জন্য অনেকের ক্লোরিন অ্যালার্জি হয়, চামড়ায় খুব সমস্যা হয় ইত্যাদি। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে সুইমিং পুল থেকে লোকের টাইফয়েড হতে পারে, লোকের হেপাটাইটিস হতে পারে, কেননা যদি ঠিকভাবে জলটাকে সার্কুলেশন না করা হয়, যদি ঠিকভাবে জলটাকে পরিশ্রুত না করা হয়, পাল্টানো না হয়, ক্লোরিনের ঠিক সময় না করা হয়, তাহলে হতে পারে। আর কিছু কিছু অসুখ আছে যেগুলো থ্যাঙ্কফুলি আমাদের দেশে খুব কম হয়,

0: কিন্তু সেই অসুখগুলো হলে তার আউটকাম একদম ফেটাল।
1: আচ্ছা,
0: যেমন জলে কিছু অ্যামিবা থাকে, সেগুলো ওই আপনি যখন সুইম করেন আপনার নাকের মেমব্রেন দিয়ে ঢুকে যেতে পারে, মুখ দিয়ে ইনহেল করতে পারেন, চামড়ার কোনো কাটা থাকলে রক্তে ঢুকতে পারে, এবং সেগুলো প্রোটোজোয়া, মানে সেগুলো ব্যাকটেরিয়া ফাঙ্গাস নয়, সেগুলো অ্যামিবা আর কি।
1: একদমই।
0: তো আমি মেডিকেল ক্লাস নিচ্ছি না, মানে কিন্তু আমি জাস্ট বোঝাবার চেষ্টা করছি, যেমন ধরুন একান্থামি বা নিগলেরিয়া, এই এগুলো স্পিসিসের নাম, এগুলো কিন্তু ঢুকে মেনিনজাইটিস করে এবং সেগুলো ফেটাল মেনিনজাইটিস হয়,
1: সাংঘাতিক,
0: চিকিৎসা নেই, মানে চিকিৎসা আপনি বুঝে চিকিৎসা করার আগেই কিন্তু ইয়ে হয়ে যায়। সো তার মানে কি আমি সুইমিং করব না? অফকোর্স না, আমরা চেষ্টা করব যেন আমাদের সুইমিং পুলগুলো বেটার হয়, আমাদের যেন ওই রেসপন্সিবিলিটিটা থাকে। আসলে কি জানেন তো, আমাদের সমস্যা সেটা আমাদের চিকিৎসা ব্যবস্থাতেও সমস্যা, আপনাদের লাইনেও ওই একই সমস্যা, যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর যদি আমরা সবাই সব ক্ষেত্রে মেনটেন করি তাহলে কিন্তু রিস্ক অনেক কমে যায়। আমাদের সমস্যা হচ্ছে আমরা শর্টকাট করি, বাইপাস করি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর মেনটেন করি না। আমাদের ধরুন চিকিৎসা শাস্ত্রে যে যে যে যে পয়েন্টগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে আছে, আমরা যদি প্রত্যেকের প্রত্যেকটা পয়েন্ট মেনটেন করি তাহলে রিস্ক অনেক কমে যায়।
1: একদম
0: জিরো হবে না, কিন্তু আপনি এমন কোন সিস্টেম বার করতে পারবেন না যার রিস্ক জিরো হয়ে গেছে,
1: ঠিকই,
0: কিন্তু অনেক কমে যায়। সমস্যা হয় আমরা বাইপাস করি সব সময়,
2: বাঁচার উপায় কি?
0: আমি একটা কথা বললে আপনারা আমাকে এক্ষুনি এখান থেকে বার করে দেবেন। এই কষ্টটা নিয়ে আমাদের কাছে প্রচুর লোক আসেন, হয়তো অন্য কোনো জিনিস নিয়ে এসেছেন কিন্তু বললেন যে এটাও এটাই তার কাছে বিশাল একটা সমস্যা ডে টু ডে লাইফে। সত্যি কথা বলতে কি, অ্যান্টি অ্যালার্জিক ছাড়া বিভিন্ন অ্যান্টি অ্যালার্জিক স্প্রে বলুন, ট্যাবলেট বলুন, হোয়াট এভার ফর্ম ছাড়া, এর ইমিডিয়েট রেসপন্স মানে মুক্তি লাভের উপায় কম। তার মেন কারণটা হচ্ছে আপনি তো এনভায়রনমেন্টটাকে পাল্টাতে পারছেন না, এবং আমি অনেক সময় মানে ঠাট্টা বশত তাদের বলি যে তাহলে তো বাবা তোমাকে এই দেশ ছাড়তে হবে, কেননা এই দেশে থাকলে তো তোমার এই অ্যালার্জির হাত থেকে মুক্তি নাই। তার মানে কি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অ্যালার্জি হয় না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পোলেন অ্যালার্জি যাকে হে ফিভার বলে ইজ ভেরি কমন, ভেরি কমন, কারণ ওদের দেশে প্রচুর গাছ আছে, তারা সবাই পোলেন, স্পেশালি পাইন জাতীয় গাছ খুব পোলেন ইয়ে করে, অ্যাটমসফিয়ারে থ্রো করে, এবং হে ফিভার ইজ ভেরি কমন। আমাদের মেন সমস্যা হচ্ছে যে আজকাল গ্রামেতেও যদি যান আপনি দেখবেন যে ধুলোর কোনো শেষ নাই। আমরা আমাদের একটা অসাধারণ টেকনোলজি খাটিয়ে সারা দেশটাকে একটা ধুলোর কারখানা বানিয়ে ফেলেছি, এবং তার জন্য আমরাই দায়ী। এবং আমাদের একটা ধারণা আছে সরকার এটাকে ঠিক করে দেবে, কিন্তু আমরা ছাড়া তো সরকার নেই, আমরাই তো সরকার, আমাদের মধ্যেই 100 জন সরকার হয়েছে,
1: ঠিকই তো।
0: সো আমরা যদি ঘাস নষ্ট করে ফেলি, আমরা যদি গাছ না লাগাই, আমরা যদি যেখানে হাঁটার কথা নয় সেখান দিয়ে হাঁটি, যেখানে হাঁটার কথা সেখান দিয়ে না হাঁটি, এই জাতীয় কাজগুলো করতে থাকি প্রকৃতিতে, তাহলে তো এই ধুলো তৈরি হবেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখবেন আমরা প্রচুর জায়গায় আবর্জনা ফেলি, আমার পাড়াতেই হয়, লোকে আবর্জনাটা ফেলে দিয়ে চলে যায়, কিন্তু সরকার থেকে ফেলে দেবার জায়গা করে দিয়েছে, কিন্তু লোকে সেখানে ফেলে না, যেখানে ইচ্ছা হয় সেখানে ফেলে। তো এই ধরনের বিহেভিয়ার থেকে আপনি কি করে আমাদের মুক্ত করবেন? এবং এর প্রাইস সবাই মিলে ইউজনে পে করছি আমরা,
1: মানে ঘরেতে এয়ার পিউরিফায়ার লাগিয়ে এই সমস্যার সমাধান হবে।
0: এয়ার পিউরিফায়ার লাগাতে পারেন যদি আপনার বাড়িতে, এবং সেটা খুব কাজের হবে যদি আপনার বাড়িতে বয়স্ক মানুষ থাকেন যিনি বাইরে একদম বেরোন না,
1: তার জন্য
0: তাহলে তার ঘরেতে যদি আপনি এয়ার পিউরিফায়ার লাগান যার এক্সটার্নাল এয়ার

0: খুব কম আসে যার কাছে, তাহলে তার কাছে ওই বেসিক্যালি এয়ার পিউরিফায়ার মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক মিনিয়েচার প্রেসিপিটেটর না, পার্টিকেলগুলোকে ফেলে দেয়, এবং দ্যাট উইল হেল্প দোজ পিপল।
1: আমাদের সঙ্গে লিসনাররা রয়েছেন, যাবো লিসনারের কাছে। হ্যালো,
2: নমস্কার।
3: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
3: বলছি যে আমি শারদ থেকে অশোক দত্ত বলছি। দেখুন, আমার মেয়ে সুইমিং করে আর ওর অ্যালার্জি আছে ধূপ ধুনো, ঘরে তো আমরা কিছু জ্বালাতে পারি না, আর ওই ওইতে ঢুকলে পরে হাঁচি হয়, নাক দিয়ে জল পড়ে, এটা তো কোনো মতেই ভালো হচ্ছে না। মানে হোমিওপ্যাথিক ওষুধ অ্যালোপ্যাথিক ওষুধ সব খেয়ে নিয়েছে, কিন্তু এটা হতে থাকে, এর কি উপায় বলুন। আর একটা গায়ে না মাঝে মাঝে ওই আমবাতের মতো গোটা গোটায় গরম হয়েছে, সেটা আমারও হয়েছে। এখানে আমাদের দিল্লি রোডের ধারে বাড়ি, তাই এখানে কোনো ফ্যাক্টরি আছে, সেখান থেকে সোনা জাতীয় কালো কিছু উড়ে আসে। আমার বাড়িতে প্রচুর গাছ আছে, আমার ঘরে ঢোকে, মানে ঘরটা কালি হয়ে যায়। এর জন্য হচ্ছে না, আমাদের ঘরটা কিছুটা জলও জমে আছে। নমস্কার ডাক্তার।
1: নমস্কার, আপনার দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্নেই আমরা আলোচনা করব। তবে এই মুহূর্তে আমাদের একটা সংবাদ বিরতিতে যেতে হবে। যারা আমাদের 100.1 FM গোল্ডে অনুষ্ঠান শুনছেন রেডিওতে, তারা আবার আমাদের সঙ্গে কানেক্ট হতে পারবেন 10:10। কিন্তু যারা আমাদের ফেসবুক লাইভে রয়েছেন, অর্থাৎ 100.1 FM গোল্ডের গোল্ডের পেজ থেকে এবং আকাশবাণী কলকাতার পেজ থেকে আছেন, তাদের জন্য অনুষ্ঠানটা কন্টিনিউ হবে। সেখানে আপনারা কমেন্ট সেকশনে এসে প্রশ্ন লিখতে পারেন, দেখছেন লাইভের সেখানে এসে,
2: এবং আমাদের হোয়াটসঅ্যাপও করুন 9903052992 তে, আমরা সেই সমস্ত প্রশ্ন ডাক্তারবাবুর সামনে তুলে ধরব।
1: আমরা ঠিক 10:00 সময় যাব সংবাদ বিরতিতে, ফিরে আসব 10:10। আরেকবার বলে দিই, যারা শুনছিলেন রেডিও তারা যদি ফেসবুকে যান, ফেসবুক লাইভ দেখতে পারবেন, আবার যদি ফিরে আসেন 10:10 আমাদের FM গোল্ডে ফিরে আসবেন। আমাদের সঙ্গে কিন্তু ডাক্তারবাবু আছেন, এবং একটা খুব সুন্দর কেস স্টাডিজ নিয়ে আমরা রয়েছি দিল্লি রোডের পাশে বাড়ি।
4: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। CBSE-র অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে সরকার এক সদস্যের কমিটি গঠন করেছে। বিশিষ্ট IAS আধিকারিক লোখান্ডে প্রশান্ত সীতারামকে CBSE-র নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারত ও নেপালের সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয়ের নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে, এখানে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নেই। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO এবং ভারতীয় বিমান বাহিনী যৌথভাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্র রুদ্রাম-2 এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা করবেন। 2 বছরেরও কম সময়ের মধ্যে প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম OTT-তে নিবন্ধিত ব্যবহারকারী সংখ্যা 1 কোটি অতিক্রম করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 21 জন সাধারণ নাগরিক নিহত এবং 100 জনেরও বেশি আহত। আসছি বিস্তারিত খবরে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন CBSE-র অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটি তদন্ত করতে সরকার একটি 1 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন এস রাধা চৌহান। কমিটি 1 মাসের মধ্যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এদিকে CBSE আজ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উত্তরপত্রের স্ক্যান করা অনুলিপিতে ত্রুটিগুলো যাচাই এবং উত্তরপত্রের পুনর্মূল্যায়নের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। পোর্টালটি চালু হওয়ার পরপরই কিছু অসাধুচক্র একের পর এক সাইবার আক্রমণের মাধ্যমে পরিষেবা ব্যাহত করার চেষ্টা চালায়। CBSE জানিয়েছে, সর্বশেষ যে আক্রমণটি চালানো হয়েছে তা ছিল একটি ডিনায়াল অব সার্ভিস জাতীয় আক্রমণের প্রচেষ্টা, যার ফলে মাত্র 2 মিনিটের মধ্যে পোর্টালটিতে 15 লক্ষ হিট রেকর্ড করা হয়। সেই সঙ্গে 1 লক্ষেরও বেশিবার অননুমোদিতভাবে ফাইল অ্যাক্সেস করার চেষ্টা চালানো হয়। বোর্ড আরও জানিয়েছে যে শিক্ষার্থীদের সম্ভাব্য সকল উপায়ে সহায়তা প্রদান নিশ্চিত করতে তাদের সংশ্লিষ্ট দলগুলো সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। বিশিষ্ট IAS আধিকারিক লোখান্ডে প্রশান্ত সীতারামকে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন CBSE-র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। শ্রী

রাম এর আগে স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাকে রাহুল সিংয়ের স্থলাভিষিক্ত করা হয়েছে। রাহুল সিংকে বর্তমানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। সরকার বরুণ ভরদ্বাজকেও সিবিএসইর সচিব হিসেবে নিয়োগ করেছে। তিনি এর আগে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মন্ত্রিসভা নিয়োগ কমিটি এই নিয়োগগুলিতে অনুমোদন দিয়েছে। সিবিএসই জানিয়েছে

0: শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে এই প্ল্যাটফর্মটিকে আরও উন্নত ও পরিমার্জিত করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই প্রক্রিয়াটিকে আরও সুবিধাজনক ও নির্বিঘ্ন করে তোলার লক্ষ্যে সেশনের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, সিবিএসইর এই প্ল্যাটফর্মটি ডিনায়াল অফ সার্ভিস জাতীয় যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত পাঁচজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ দিল্লির একটি আদালত 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। আজ বিশেষ বিচারক অজয় গুপ্ত, অভিযুক্ত মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিওয়াল, দীনেশ বিওয়াল, জর্জ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য সিবিআইয়ের করা আবেদনটি মঞ্জুর করেন। গতকাল পদার্থবিজ্ঞানের লেকচারার মনীষা সঞ্জয় হাওলাদার, শিশু বিশেষজ্ঞ ডক্টর মনোজ শিরুরে এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক তেজস হর্ষদ কুমার শাহকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। এই মামলায় সিবিআই এ পর্যন্ত মোট 13 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভারত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে যে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ককে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রক কর্তৃক প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনও অমীমাংসিত রয়ে গেছে।
1: भारत नेपाल सीमा का लगभग 98% हिस्सा निर्धारित हो चुका है। सीमा के निर्धारित हिस्सों में सीमा पार कब्जे और नो मैन्स लैंड पर अतिक्रमण के मामले भी हैं, जिसका संयुक्त रूप से मानचित्रण किया जा रहा है। हमने सीमा संबंधित सभी मामलों से निपटने के लिए द्विपक्षीय तंत्र स्थापित किए हैं। भारत और नेपाल के बीच जो भी द्विपक्षीय मामले हैं, उसमें किसी तरह से तीसरे पक्ष की कोई भूमिका नहीं है।
0: এছাড়া জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে যেসব অনভিপ্রেত ও অযাচিত উল্লেখ করা হয়েছে, ভারত তার প্রতিবাদ করেছে। শ্রী জয়সওয়াল বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। তিনি জোর দিয়ে বলেন, যেসব পক্ষের এহেন বিষয়ে মন্তব্য করার কোনো আইনগত বা নৈতিক অধিকার নেই, তাদের এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্রতা পার্টির সভাপতি রবি লামিছানের সঙ্গে নেতৃত্বাধীন এক প্রতিনিধি দলের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করেছেন। শ্রী শাহ এদিন নির্বাচনে বিপুলভাবে জয়যুক্ত হওয়ার জন্য শ্রী লামিছানেকে শুভেচ্ছা জানান। এর পাশাপাশি তিনি নতুন সরকারের সাফল্য কামনা করেছেন। দুপক্ষই নিজেদের মধ্যে বিশেষ সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO এবং ভারতীয় বিমানবাহিনী যৌথভাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রুদ্রম-2 আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। এই পরীক্ষাগুলি অত্যন্ত কঠোর উৎক্ষেপণ পরিস্থিতি এবং জটিল গতিপথের মধ্য দিয়ে পরিচালনা করা হয়েছে। এর ফলে বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্রটির সমস্ত রকমের সক্ষমতা সম্পর্কে সুনিশ্চিত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রগুলিকে অত্যন্ত নিখুঁতভাবে একটি পূর্ব নির্ধারিত লক্ষ্যের দিকে পরিচালিত করা হয়েছিল। চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের তথ্য থেকে পরীক্ষা সফল হওয়ার সব প্রমাণ পাওয়া গেছে। এই সাফল্যের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, DRDO, ভারতীয় বিমানবাহিনী, প্রতিরক্ষা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই সফল পরীক্ষাগুলি দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির ক্রমবর্ধমান সক্ষমতাকে তুলে ধরতে সক্ষম হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30 রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের তরফে সব জেলা শাসক ও কলকাতা পুর নিগম কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠানো হয়েছে। দপ্তরের জারি করা নির্দেশ অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবস OTT 2 বছরেরও কম সময়ের মধ্যে 1 কোটি নিবন্ধিত ব্যবহারকারী সংখ্যা অতিক্রম করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে এটি দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রক বলেছে, এটি ভারত এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় বিষয়বস্তু সরবরাহকারী দেশীয়

0: ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে। 1 কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং 1 কোটি 40 লক্ষেরও বেশি ডাউনলোডের সঙ্গে সঙ্গে ওয়েবস ওটিটি এখন তার পরবর্তী পর্যায়ের বিকাশের দিকে মনোনিবেশ করছে। গুজরাটে সুরাট জেলার বারদৌলি এলাকার উভাগ্রামের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনার জেরে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মহারাষ্ট্রের নম্বরযুক্ত 2টি বিলাসবহুল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনায় বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস গত মাসে 2,322 কোটি লেনদেনের মাইলফলক স্পর্শ করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর্থিক পরিষেবা বিভাগ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার এই অগ্রগতির জন্য নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন। ইউপিআই বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই মান্যতা পেয়েছে। রাশিয়া আজ ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় 21 জন সাধারণ নাগরিক নিহত এবং 100 জনেরও বেশি আহত হয়েছেন বলে খবর। কিভের বিভিন্ন জনবসতি এলাকা থেকে বিস্ফোরণের প্রবল শব্দ শোনা গেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, দেশে নাগরিক পরিকাঠামো শক্তি কেন্দ্রগুলিকে আক্রমণের লক্ষ্য করা হয়েছে। মহিলা ক্রিকেটে ইংল্যান্ডের টন্টনে কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে সিরিজের তৃতীয় শেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। ভারতীয় সময় রাত 11টায় খেলা শুরু হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে সরকার 1 সদস্যের কমিটি গঠন করেছে। বিশিষ্ট আইএএস আধিকারিক লোখান্ডে প্রশান্ত সীতারামকে সিবিএসইর নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। বিদেশমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারত ও নেপালের সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয়ে নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে, এখানে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নেই। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ। আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold-এ।
2: 100.1 FM Gold-এ আরোগ্য নিয়ে ফিরে এলাম। বিশ্বজিৎ সুস্মিতার আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়। আপনারা যারা সরাসরি প্রশ্ন করতে চান চলে আসুন আমাদের কাছে 2484-8085 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903050992 এই নম্বরে। আর আমাদের ফেসবুক পেজের লাইভ সেকশনে গিয়ে অনেকে প্রশংসা করছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আসুন আমাদের কাছে।
3: প্রশংসাটা একটু শোনাই। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে কিন্তু লিখছেন, শুভ সন্ধ্যা, নমস্কার জানাই সবাইকে, অসাধারণ সঞ্চালন, উপস্থাপনা, প্রশ্ন উত্তর ও আলোচনা। দূষণ থেকে সাবধানতা অবলম্বন করার জন্য অনেক কিছুই জানতে পারছি ও খুবই সমৃদ্ধ হয়ে যাচ্ছি। শ্রদ্ধেয় ডাক্তারবাবু খুবই সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলছেন অসাধারণ অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। FM গোল্ড ও শ্রদ্ধেয় ডাক্তারবাবু সহ আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানাই।
4: থ্যাংক ইউ স্যার।
2: এবারে একটা ওই বাচ্চাদের প্রশ্ন করি যে রান্নাঘরের ধোয়া কি কারখানার ধোয়ার থেকে কম ক্ষতিকারক?
4: উত্তরটা হ্যাঁ, রান্নাঘরের ধোয়া কারখানার ধোয়ার থেকে কম ক্ষতিকারক, এটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে একজন মানুষ যিনি রান্না করেন, ধরুন আমাদের বাড়িতে মায়েরা ধরুন রান্না করেন, ওয়াইফরা রান্না করেন, তার নাম্বার অফ আওয়ার্স অফ এক্সপোজারটা অনেক। কিন্তু এবার আজকের দিনে যখন গ্যাস হয়ে গেছে বা ইলেকট্রিক আভেনেতে ওই যেগুলোতে আপনি রান্না করেন সেগুলোতে দূষণজনিত যেটা মানে ফুয়েলজনিত যে দূষণটা সেটা অনেক কম। Whereas, আপনি যদি আমার ছোটবেলার কথা ভাবেন তখন কিন্তু রান্নাঘরটা একদম পলিউশনের হেড অফিস ছিল, বিকজ আমরা উনুন জ্বালাতাম।
2: কিন্তু এই যে মাইক্রো ওভেন বা ইলেকট্রিক যে চুল্লি বলছেন, সেখানে রান্না করে খাবার কি ক্ষতিকারক? তাতে কি কোনো

0: দূষণ হয়
1: না, ওটাতে ওরকম মানে ইলেকট্রিকের থেকে যা দূষণ হচ্ছে হচ্ছে। মাইক্রোওয়েভ সম্বন্ধে একটা কথা বলে দিই, দূষণের ব্যাপারটা ঠিক নয়, মাইক্রোওয়েভ চালিয়ে সামনে দাঁড়াবেন না।
2: আচ্ছা,
1: এটা জাস্ট এই সঙ্গে কোনো লিঙ্ক নেই, কিন্তু এরকম অপরচুনিটি তো পাওয়া যায় না যে কেউ মাইক্রোওয়েভ নিয়ে কোনো প্রশ্ন করে। মাইক্রোওয়েভ চালিয়ে সামনে দাঁড়াবেন না, বিকজ মাইক্রোওয়েভটা আপনাকে হিট করছে তো, এবং মাইক্রোওয়েভ হিটে কিন্তু ক্যাটারাক্টের চান্স বেড়ে যায়, এক নম্বর। সেকেন্ড হচ্ছে আপনার যদি পেসমেকার থাকে তাহলে সেটাতে কিছু কিছু পেসমেকারে মাইক্রোওয়েভের ইম্প্যাক্ট হতে পারে, হয় না বাট হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এখনো মাইক্রোওয়েভের ইম্প্যাক্ট অন হিউম্যান সেল পুরোপুরি জানি না। ওয়েদার মাইক্রোওয়েভ ইউজের জন্যে আর কোনো ইম্প্যাক্ট হয় কি না এটা নিয়ে আমরা পুরোপুরি 100% কনফিডেন্ট নই। এর সম্বন্ধীয় কিছু কিছু কাজ কিন্তু মহাকাশে হচ্ছে, মানে যে আমাদের স্টেশন রয়েছে জয়েন্ট স্টেশন, সেখানে কিন্তু এই সংক্রান্ত কাজ হচ্ছে অন ভেরিয়াস রেডিয়েশন অন হিউম্যান এক্সপোজার। কিন্তু অন এর লার্জার প্রিন্সিপল এত জানার আমাদের দরকার নেই। আমরা মাইক্রোওয়েভ চালিয়ে সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। মাইক্রোওয়েভটা চালালেন, আপনি অন্য কাজে গেলেন, ফিরে এলেন, মাইক্রোওয়েভ থেকে বার করলেন, তাতে এক্সপোজার আপনার জন্য কম হলো।
2: তাহলে এই ক্ষেত্রেই তো মোবাইল টাওয়ারগুলোর কথাও এসে পড়ে।
1: দেখুন সেটা তো
0: আমরা এই কথা শুনবো, মোবাইল টাওয়ারের কথা, তার আগে আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি আছে, বিজ্ঞাপনের বিরতির পর ফিরছি আমরা।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য, আরোগ্য 100.1 FM গোল্ডে।
2: আবারও বিজ্ঞাপন বিরতির পর চলে এলাম আমরা সেই আগের প্রশ্নে।
1: হ্যাঁ, আমরা আসলে রান্নাঘর দিয়ে আরম্ভ করেছিলাম
2: এবং মাইক্রোওভেনের কথা এসেছিল।
1: ওটা আমি মানে জোয়ারি করে আপনাদের বললাম।
2: না না, জিজ্ঞেস করলো,
0: ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
1: রান্নাঘরে আরেকটা ব্যাপার হচ্ছে কি যে রান্নাঘরে আপনি দেখবেন অনেকের ফোড়ন দেওয়াতে, স্পেশালি বাঙালি রান্নার কথা বলছি,
2: ভীষণ
1: হাঁচি কাশি হয়। এবার সেটা এই কারণে হয় যে ওই সময়তে যে অয়েল বা তেল যাতে আপনি ফোড়নটা দেন সেইটার একটা ভেপারাইজেশন হয়, ওই আবার ওয়ান সেকেন্ড পার্টিকেল তৈরি হয়, আপনি হয়তো চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু ওই এয়ার পার্টিকুলার জায়গাটাতে ভেপারাইজেশন হয় বলে, পার্টিকেল তৈরি হয় বলে আপনার হাঁচি কাশি হয়, এবং ওই অয়েল পার্টিকেলগুলো তো কিন্তু বেশ সাইজে বড়। এবার সেই জন্য দেখবেন ওটা খুব তাড়াতাড়ি ঠিকও হয়ে যায়। হোয়ারএজ আপনার যেখানে খুব সূক্ষ্ম পার্টিকেলের জন্য শ্বাসকষ্ট হচ্ছে, যেমন রাস্তায় বা কোনো একটা পার্টিকুলার ফ্যাক্টরি যেখানে ধরুন পার্ট বা কাপড় বা এই জাতীয় সিমেন্ট, সিমেন্ট ফ্যাক্টরিতে খুব হয় বিকজ সিমেন্ট পার্টিকেলস আর ভেরি স্মল, সেখানে কিন্তু সহজে জিনিসটা ঠিক হয় না, মানে শ্বাসকষ্ট সেটা থেকে যাচ্ছে। তার কারণ হচ্ছে যত লার্জ পার্টিকেল হবে সেই পার্টিকেলগুলো আপনার নাক দিয়ে এসে এই মোটামুটি গলা অবধি পৌঁছাতে পৌঁছাতে ট্র্যাপড হয়ে যাবে, সেগুলো লাংসে পৌঁছানো খুব কম চান্স, পৌঁছালেও খুব অল্প পার্টিকেল পৌঁছবে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট সেটাকে ট্র্যাপ করে নেবে। হোয়ারাজ স্মলার পার্টিকেল যেটা 2.5 মাইক্রনের তলায় সেগুলো কিন্তু নিঃশ্বাসের সঙ্গে সোজা একদম গিয়ে লাংসে, ডিপ ইনসাইড লাং, নিউমোনোসাইটে গিয়ে লাং প্যারেনকাইমাতে গিয়ে হিট করছে, এবং সেগুলো ড্যামেজ অনেক বেশি, এগুলো ড্যামেজ অনেক কম। এটাতে হয়তো আপনি হাঁচছেন কাশছেন খুব বেশি, যেটা দিদিভাই বললেন যে আপনি বিশাল একটা হাঁচলেন খুব কাশলেন, বাট সেটা খুব ক্ষণস্থায়ী। তার কারণ হচ্ছে পার্টিকেলগুলো লার্জার সাইজ ট্র্যাপড হয়ে যাচ্ছে, স্মলার সাইজ পার্টিকেল যেটা ভেতরে চলে যাচ্ছে সেটা কিন্তু মোর ড্যামেজিং, বিকজ সেটা সেখান থেকে রক্তে যাচ্ছে, তার ইম্প্যাক্ট আপনার হার্টে পড়ছে, তার ইম্প্যাক্ট ব্রেনে পড়ছে, তার ইম্প্যাক্ট বোন ম্যারোতে পড়ছে।

0: তার ইম্প্যাক্ট ডব্লিউবিসি আরবিসিতে পড়ছে, কিডনিতে পড়ছে, বিকজ কিডনিটাকে ফিল্টার করছে, তার ইম্প্যাক্ট লিভারে পড়ছে। এবং আপনি জানেন যে ডিমেনশিয়ার সাথে তার একটা আজকাল যোগ বেরিয়েছে। স্ট্রোক হার্ট অ্যাটাক তো আমরা অনেকেই জানি, এগুলো তো কমন নলেজ যে বিভিন্ন পলিউশন থেকে বিভিন্ন ড্যামেজ হয় সেখান থেকে চান্স অফ, যেমন লাংয়ের সিওপিডি আজমা হয়, লাং ক্যান্সার হয়, রক্তে গিয়ে বোন ম্যারো সাপ্রেশন হতে পারে, সেখান থেকে স্ট্রোকের চান্স বাড়তে পারে, হার্ট অ্যাটাকের চান্স বাড়তে পারে, লিভারের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে। এখন দেখা যাচ্ছে সেখান থেকে পার্কিনসন, ডিমেনশিয়া, মানে নিউরো ডিজেনারেটিভ কন্ডিশনও হতে পারে। এবং এই যে ইয়াং ডিমেনশিয়াতে কিন্তু এর একটা অবভিয়াস কজাল অ্যাসোসিয়েশন না থাকলেও একটা ইম্প্যাক্ট আছে বলেই এখন মনে করা হচ্ছে।
1: আচ্ছা, প্যাসিভ স্মোকারদের ক্ষেত্রে কি হয়? এটা তো আরো মারাত্মক, আমি সেজন্যই জিজ্ঞেস করছি।
0: প্যাসিভ স্মোকার অবভিয়াসলি কম হবে, কিন্তু প্যাসিভ স্মোকিংও ড্যামেজ হয়। মানে আপনি নিজে সিগারেট খাচ্ছেন, আমি আপনার সামনে বসে সিগারেট খাচ্ছি, আপনার মুখের উপর ধোঁয়া ফেলছি, আপনি কিন্তু তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হ্যাঁ, ডেফিনেটলি আমার বেশি ক্ষতি হচ্ছে, আপনার কম ক্ষতি হচ্ছে, বাট হচ্ছেন।
1: আর যে স্মোক করছে তার তো সাংঘাতিক, মানে বলার কিছু নেই সব জেনেও।
0: এবার ব্যাপারটা হচ্ছে যে যে কোনো নেশাই তো আপনার ক্ষতি করবে, স্মোকিং বলুন, অ্যালকোহল বলুন, হাসিস বলুন, চরস বলুন, গাঁজা বলুন, ড্রাগ বলুন, কোন নেশাটা আপনার দুর্দান্ত উন্নতি করছে? এবার সমাজ ব্যবস্থাতে আপনার যে সমাজের আপনি লোক, সেইখান থেকে আস্তে আস্তে আপনি সেইগুলোতে এক্সপোজড হয়ে আপনি পিক আপ করছেন হ্যাবিটগুলো। এখন দেখুন ওভারঅল ওয়ার্ল্ডে স্মোকিং স্মোকারের নাম্বার কমছে, আপনি যদি জেনারেল দেখেন, ওয়ারাজ মহিলা স্মোকারের নাম্বার মাঝে বাড়ছিল, আবার কিন্তু এখন আবার মহিলা স্মোকারের নাম্বার আবার প্লেটও হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম তখন স্মোকিং ওয়াজ ম্যাচো, আপনি স্মোক না করলে, আমার ধরুন 60 বছর বয়স, মানে আমি আজ থেকে 40 বছর আগেকার কথা বলছি, আমি স্মোক না করলে আমার বন্ধু বান্ধব আমাকে এলেবেলে ভাবত যে এ এখনো মানুষ হয়নি। স্মোকিং করলে আপনি মানুষ হলেন,
2: একটা পার্সোনালিটি,
0: হ্যাঁ, একটা মানুষের মতো মানুষ হলেন। এখন উল্টো, এখন যদি বাচ্চারা স্মোক করে তাকে অন্য লোক খারাপ বলে, এ মা তুই স্মোক করিস, ছি ছি ছি। সো এটা সোসাইটির আমি বলবো প্রগতি,
1: নিশ্চয়ই
0: এটা একটা বড় প্রগতি যে বিভিন্ন জিনিস কিন্তু আমি আমার লাইফ টাইমেতে দেখছি বিভিন্ন খারাপ জিনিস কিন্তু যেমন কিছু জিনিস বেড়েছে তেমনি অনেক খারাপ জিনিস কিন্তু কমেছে। আমরা কিন্তু আজকালকার বাচ্চাদের, ইয়াংস্টারদের, সেটার জন্য কোনো ক্রেডিট দিই না। আমরা সবসময়তেই বলি আমাদের ছোটবেলাটা খুব ভালো ছিল, কিন্তু আমি আপনাকে বলছি এখনকার বাচ্চারা কিন্তু অনেক জিনিসই আমাদের থেকে এগিয়ে আছে, এদের চিন্তাভাবনা অনেক বেশি স্বচ্ছ, আমাদের
2: চিন্তা
0: অনেক স্বচ্ছ, লজিক্যাল। আমাদের চিন্তাভাবনা এত স্বচ্ছ লজিক্যাল ছিল না, এরা অনেক বেশি অন্য জিনিস নিয়ে ভাবে, আমরা এত অন্য জিনিস নিয়ে ভাবতাম না। আপনি আমাকে এক্ষুনি বলতে পারেন, ডাক্তারবু আপনার ছোটবেলা নিশ্চয়ই খুব কঠিন আয়ের মধ্যে ছিল, তখন বাংলাদেশ যুদ্ধ হয়েছিল, লোকে ভাত খেতে পেত না, ফ্যান খেয়ে থাকতো, এখনকার বাচ্চারা কেএফসি খেয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি। ডেফিনেটলি সোসাইটির উন্নতি হবে, সব কিছুতে উন্নতি হবে, কিন্তু তার সাথে এই ক্রেডিটটা ওদের ডেফিনেটলি দেওয়া উচিত যে এদের চিন্তাভাবনা আস্তে আস্তে প্রোগ্রেস করছে। এবং এই যে পলিউশন নিয়ে আমরা আজকে প্রোগ্রাম করছি, এই যে এত কথা লাস্ট অনেকক্ষণ ধরে আমরা বলছি, এইটার পেছনেও কিন্তু এই বাচ্চাদেরই কিন্তু ইয়ে রয়েছে, একটা কিন্তু ইম্প্যাক্ট রয়েছে। এই যে পলিউশন নিয়ে এত কথা, এটা কিন্তু রিসেন্ট কথা
2: একদম। এই মুহূর্তে একজন লিসনার রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি যাব তার কাছে।
3: ডায়াল করা নম্বরটি
2: না, ডায়াল করা নম্বরটি
1: কোনোভাবে।
2: তবে এই যে বাচ্চাদের কথা হচ্ছিল, বাড়ির কথা হচ্ছিল, আমার একটু আধ্যাত্মিক একটা প্রশ্ন এসেছে মনে, অনেকেই করেন এবং আমি দেখি, বাড়িতে কি ধূপ জ্বালানো উচিত? ধূপ জ্বালাবো? পুজো অনেকে প্রত্যেক বাড়িতেই প্রায় পুজো দেয়।
0: দেখুন, ধূপে কিন্তু একটা পলিউশন হয়,

0: কিন্তু আপনাকে মানে এটা নিয়ে আলোচনা করা যাবে না, কারণ এটা সত্যি ধূপে পলিউশন হয়। আপনি যদি প্রচুর ধূপ জ্বালান তাহলে কিন্তু পলিউশন হয়, এবং পলিউশন হয় আপনি বলছেন ডাক্তারবাবু কি করে জানলেন? আপনি দেখবেন যে কোনো জায়গা দিয়ে ধূপ জ্বললে ওপরে একটা স্যুট পড়ে। তো যদি পলিউশন না হতো তাহলে ওই কার্বনের স্যুটটা এলো কোত্থেকে? এবার সুবিধা যেটা হচ্ছে যে ধূপ খুব ছোট একটা, 5-7 মিনিটের বেশি তো ধূপ জ্বলে না, তবে চেষ্টা করা উচিত যে সেটা যতটা খোলামেলা জায়গাতে জ্বালানো যায়, এবং হাজার হাজার লক্ষ লক্ষ ধূপ যেন না জ্বালানো হয়। আমি নাম করব না, ঠাকুরের ব্যাপার, ধর্মের ব্যাপার, এটা খুব সেন্সিটিভ একটা জিনিস, তবে ডেফিনেটলি আমাদের আরো 10 জনের কথা ভেবেই কিন্তু ধূপ জ্বালানো উচিত।
1: এবার আমি বলি যে ধূপের কথা গেল যেহেতু সেন্সিটিভ, কিন্তু এর পাশে আর একটা সেন্সিটিভ প্রশ্ন আসে, মশার কয়েল অথবা মশার লিকুইড, সেইটা কি যার ব্যবহার করব?
0: মশার কয়েলের থেকে মশার লিকুইড ভালো, কেন মশার কয়েলের যে মেটেরিয়ালগুলো থাকে সেগুলো কিন্তু অনেক বেশি ক্ষতিকারক ধোঁয়া তৈরি করে। এটা মানে আপনি দেখবেন, ওই জন্য আজকাল মশার কয়েল খুব খুব কম বিক্রি হয় বা চালানো হয় বা পাওয়া যায়, কেন মশার কয়েলে অনেক বেশি সালফারাস ফসফরাস জিনিস তৈরি হয়।
2: নিউবর্ন বেবিদের ক্ষেত্রে অন্তত
0: মশার কয়েল জ্বালানো উচিত নয়, মশারি ইউজ করা উচিত। নিউবর্ন বেবিদের পক্ষে ওইটাও চালানো উচিত নয় যেগুলো বিভিন্ন লিকুইড, কেন ওগুলো তো অ্যাটোমাইজার, বেসিক্যালি ওই যে জিনিসটা হিট করছেন দ্যাট ইজ অ্যান ভেপারাইজার অর অ্যাটোমাইজার, মানে আপনি তো সিস্টেমেতে পার্টিকেল সাইজ বাড়াচ্ছেন, এবং যখন মশার কথা ধূপের কথা এলো তখন বিভিন্ন স্প্রের কথাও আসে।
2: হ্যাঁ,
0: অ্যাবসলুটলি, তার থেকে আপনি অয়েন্টমেন্ট লাগান, সেটা অনেক বেশি লেস, কিন্তু সেটা আবার চামড়ায় দেখে নেবেন যে সেন্সিটিভ কিনা, বাচ্চাদের জন্য স্পেশাল ওরকম পাওয়া যায়। সবচেয়ে ভালো হচ্ছে আপনি প্রাকৃতিক জিনিস ইউজ করুন,
2: যেমন
0: সিট্রোনেলা অয়েল। সিট্রোনেলা অয়েল আপনি এক ফোঁটা ঘরের কোণে ফেলে রাখুন, তার কোনো রকম একদম প্রাকৃতিক জিনিস, এবং সেটাতে প্রচন্ড ভালো কাজ করে ফর এভরি ইনসেক্ট।
1: ঘরের ভিতরের কথা বলছেন আপনি, কিন্তু এই যে মশার অত্যাচার তো ঘরের ভিতরে বাইরে সব জায়গায়, বিশেষত যারা আমরা আড্ডা প্রেমী মানুষ, ঠেকে বসি বা চায়ের দোকানে বসি, তাদের সবসময় ওই ডিমের যে ট্রে সেটা জ্বালানো হয়, সেটা কি উচিত?
0: একদম নয়। ওই যে বললাম ডিমের ট্রে, সাইকেলের রাবারের টিউব, এমনি গাড়ির টিউব, এগুলো যে জ্বালানো হয়, এবং একটা ধারণা আছে যে ধোঁয়া দিলে মশাটা সরে যায়, এগুলো কিন্তু অত্যন্ত মানে এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর।
2: দুটো প্রশ্ন আছে ডাক্তারবাবু। আমাদের একজন হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করেছেন শ্বেতা ভট্টাচার্য বাক্সারা থেকে, যে তার বিভিন্ন জায়গায় চুলকোয়ে আর ফুলে ফুলে ওঠে, অ্যালার্জির জন্য যে খাবারগুলো খাওয়া মানা সেগুলো তিনি খান না, তবুও স্কিনে এটা হয়েই চলেছে, কি করা যায়?
0: দেখুন, এটা একদম ডাক্তারি প্রশ্ন, এর উত্তরটা যদি শ্বেতা দেবী কিছু মনে না করেন, উনি যে খাবারগুলো খান না বলছেন না, সেগুলো উনি পুরোপুরি মানেন না, এটাই হচ্ছে আমাদের সমস্যা। মনে রাখতে হবে অ্যালার্জি একটা এমন জিনিস যে আপনি আজকে একবারও যদি খাবারটা ব্রেক করেন তার ফল 15 দিন ধরে আপনাকে ভুগতে হবে। এবং অনেক সময় ধরুন আটাতে অ্যালার্জি আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, হুইট অ্যালার্জি আছে, আপনি হয়তো রুটি খান না, লুচি খান না, কচুরি খান না, পরোটা খান না, কিন্তু পাউরুটি খান, বিস্কিট খান, বিস্কিটে তো আটা আছে। সো এই ব্যাপারটা খুব স্ট্রিনজেন্টলি ফলো করতে হবে, এবং 6 থেকে 1.5 বছর ফলো করতে হবে, তবেই কিন্তু আপনি এর ফল হাতে পাবেন।
1: এই মুহূর্তে আরো একজন লিস্টার আমাদের সঙ্গে রয়েছেন, প্রশ্ন নিয়ে দেখি। হ্যালো,
3: হ্যালো,
2: নমস্কার।
3: আমি ডাক্তারবাবুর কাছে জানতে চাইছি যে উনি তো বললেন লিকুইড যেগুলো সেগুলো ক্ষতি করে, কিন্তু গায়ে লাগানোর যে ক্রিম পাওয়া যায় মশা চড়ানোর মানে কামড়ায় না তার জন্য, সেটা কি কিভাবে ক্ষতি করে বা কত ক্ষতি করে? আর একটা হচ্ছে যে বাসন মাজার সাবান লিকুইড হোক বা বার, সেটা অনেক আমরা তো বাড়িতে ব্যবহার করি, আমার এক রিলেটিভের ফাঙ্গাল ইনফেকশন আছে আঙুলে,

0: বাবু তাকে সাবান ব্যবহার করতে না করেছেন বাসন মাজা কাপড় কাচা ইত্যাদি ব্যাপারে। তো আমার ধারণা ছিল যে সাবান বা ইনফেকশন কে তাই তো সাবানের মধ্যে কি ফাঙ্গাস মানে গ্রো করার কোনো ব্যাপার থাকে,
1: সঙ্গে থাকুন। দুটো প্রশ্নের একটা আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি যে ওই মসকুইটো রিপেলেন্ট যে ক্রিম সেটা
2: আমি প্রথমেই কিন্তু বলেছি মশারি, আমি বলছি মশারি ইজ দ্য বেস্ট অপশন, দেয়ার ইজ নো সেকেন্ড থট অ্যাবাউট ইট। আপনি মশারির বাইরে যাই করবেন তার কিন্তু একটা প্রাইস ট্যাগ আছে, প্রাইস ট্যাগটা হচ্ছে সাম ডিগ্রি অফ পলিউশন, স্কিন ইরিটেশন, অ্যাবজর্পশন তাতে লেগে থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার যেটা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে যে মসকিউটো কয়েল জ্বালানো ভিসাভি গায়ে মাখা, এবং মসকিউটো কয়েল জ্বালিয়ে যে নাকের পলিউশন বা নিঃশ্বাস প্রশ্বাসের পলিউশন হবে তার থেকে এর পলিউশনটা কম। কিন্তু মনে রাখতে হবে আপনি যদি রেগুলার ক্রমাগত ওই অয়েন্টমেন্ট বা ক্রিম লাগিয়ে যান তাহলে সেটা চামড়া দিয়ে অ্যাবজর্পশন হবে এবং তার যে পার্শ্ব প্রতিক্রিয়া আপনার হবে এটা নিয়ে কোনো রকম মনে দ্বিধা রাখবেন না, এটা হলো পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু যেটা বললেন এটা কিন্তু ফাঙ্গাল ইনফেকশন নয়, হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালার্জি হাতে, সাবান বা বিভিন্ন ধরনের যে সাবানের
3: বাসন মাজার যে সাবান।
1: আমরা এই প্রশ্নটা শুনবো আবার একটু ভালো করে, কারণ এটা অনেকের প্রশ্ন যে বাসন মাজার যে বারগুলো আছে বা লিকুইড আছে সেটাতে কোনো ক্ষতি হয় কিনা এবং আমরা ব্যবহার করবো কিনা, বিকল্প কি সেটাতে। তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি নেব, ফিরে আসবো তারপর অনুষ্ঠানে।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার, অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
5: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ। আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold-এ
1: আমরা ফিরে এলাম যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা বিরতিতে গেছিলাম, যে এই বাসন মাজার সাবান বা বার এবং সঙ্গে লিকুইড, যারা শুনছেন তারা অনেকেই এই প্রশ্নটা হয়তো এক্সপেক্ট করছিলেন যে সেটা ব্যবহার করা ঠিক হবে কিনা আর সেটা থেকে কী রোগ হতে পারে।
2: দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই বাসন মাজার যে মেটেরিয়ালগুলো সেগুলো সমস্তই ক্ষার জাতীয় মেটেরিয়াল, তো ন্যাচারালি অনেকেরই চামড়াতে তার একটা অ্যালার্জি হয়। এবার অ্যালার্জি মানে কি, চামড়াতে অ্যাব্রেশন হয় বা চামড়াটা উঠে যায় বা চামড়াতে ইঞ্জুরি হয়। এবার যে মুহূর্তে আপনার চামড়া স্পেশালি নখের আর চামড়ার যে জাংশনটা সেখানেতে ইঞ্জুরি হচ্ছে, তখন সেখান থেকে ফাঙ্গাস ঢোকার একটা চান্স হয় এবং ক্রনিক ফাঙ্গাল ইনফেকশন হয়, যাকে আমাদের পরিভাষায় ক্রনিক প্যারোনিকিয়া বলে। কিন্তু অ্যাকচুয়াল সমস্যাটা এরম নয় যে সাবানের মধ্যে ফাঙ্গাস আছে সেটা আপনার হাতে ঢুকে গেল।
3: আচ্ছা,
2: ঠিক আছে। এবার বাসন মাজা বা এই জাতীয় জিনিসে আপনাকে তো কিছু না কিছু একটা স্যাপনিফাইং এজেন্ট ইউজ করতেই হবে, তাহলে তো আপনার তেল উঠবে না। আপনি কেন সাবান ইউজ করছেন, বিকজ বাসনেতে অয়েল আছে, অয়েলটা একটা স্যাপনিফিকেশন প্রসেসের জন্য একটা একটা একটা ক্ষার জাতীয় জিনিস ইউজ করছেন, করলে ওটা অয়েলটা সরে যাচ্ছে। এবার আবারও বলছি, হাইপোথেটিক্যাল উত্তর দিচ্ছি, এটা হচ্ছে বেস্ট পসিবল ওয়ে হচ্ছে আপনি টাচ করলেন না বাসন, ওই ওয়াশিং মেশিন না কি বলে ডিশ ওয়াশার দিয়ে আপনি বাসন পরিষ্কার করে নিলেন, আপনার গায়ে লাগলো না। এবার সবার বাড়িতে কি ডিশ ওয়াশার লাগানো সম্ভব, জায়গা আছে? সেকেন্ড, ডিশ ওয়াশারে যে লিকুইড ইউজ করবেন সেটাও একটা তো পলিউটিং মেটেরিয়াল, সেটাও তো আপনার ওই পাইপ দিয়ে গিয়ে আপনার জমি জায়গা ইত্যাদি পলিউট করবে। ডিশ ওয়াশার

0: প্রচুর জল লাগে, তাহলে সেটাও একটা আপনার জল খরচা বাড়বে, কারেন্ট লাগে। সো এই উত্তরটা হাইপোথেটিক্যাল। এবার আমরা করব কি, সাধারণ মানুষ আমরা কি করব, আমরা বাড়িতে চেষ্টা করব কম খারওয়ালা। এবং আজকাল অনেক জৈব মেটেরিয়ালের বাসন পরিষ্কার করার জিনিস পাওয়া যায়, নিম তেল বা এই জাতীয় বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় যেগুলো জৈব মেটেরিয়াল তাতে অনেক বেশি আছে, অজৈব মেটেরিয়াল কম, যেগুলো ওই অ্যালার্জি বা ক্ষার কম, সেইগুলো দিয়ে বাসন মাজলে কিন্তু হাতের ইঞ্জুরিটা অনেক কম হবে। সুতরাং আপনি যদি রিয়েল আনসার চান, এটাই বোধ হয় রিয়েল আনসার। আর পরীক্ষার হলের আনসার চান, তাহলে সবাই মিলে ওই
1: আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন বন্ধু, আমার বয়স 72 বছর, চাকরির জন্য আমাকে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে, কোনো এক জায়গা থেকে অ্যালার্জি শুরু হয় এবং এখনও পর্যন্ত আছে, এর জন্য আমার ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়েছে, ইনহেলার নিয়ে কন্ট্রোলে আছে, সকাল থেকেই কোনো অজানা কারণে হাঁচি শুরু হয়, রোজ হাফ ওই অ্যাভেল 25 খেয়ে কন্ট্রোলে আছি, এর সাইড এফেক্ট কি?
0: দেখুন, সাইড এফেক্টের থেকেও আপনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি ইনহেলারটা অ্যাজমার জন্য নিয়ে যাবেন, ইনহেলার বাঁচাবেন না, ইনহেলারটা নিয়ে যাবেন এবং ইনহেলার নিয়ে মুখটা জলে ভালো করে কুলকুচু করে নেবেন যাতে মুখের মধ্যে ফাঙ্গাস না হয়। কেননা ইনহেলার না নিলে আপনার শ্বাসকষ্ট বাড়তে পারে, হঠাৎ করে অ্যাকিউট অ্যাজমা অ্যাটাক হতে পারে, সেটা বাড়িতে ম্যানেজেবল নাও হতে পারে, আপনাকে হাসপাতালে যেতে হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আর সেকেন্ড হচ্ছে যে অনেকেরই, যেটা আমি প্রথমেই বললাম যে একটা অ্যালার্জি ট্রিগারের পরে অনেককেই একটা লং টার্ম অ্যান্টি অ্যালার্জি খেতে হয়। আমাদের সিচুয়েশানে এটা কোনো মতেই বাঞ্ছনীয় নয়, এরম ভাবার কোনো কারণ নেই যে ডাক্তারবাবু বলে গেছেন সবাই অ্যান্টি অ্যালার্জি খাও, এর কোনো সাইড এফেক্ট নেই। না, ওষুধের যদি এফেক্ট হয় তাহলে তার সাইড এফেক্ট হবে, এটা নিয়ে কারো মনে কোনো দ্বিধা কখনো রাখবেন না। এমন ওষুধ নেই যার কোনো সাইড এফেক্ট নেই। আমি নিজে ডাক্তার, আমি ধরুন অনেক বছর ডাক্তারি করছি, প্রায় 37-38 বছর ধরে ডাক্তারি করছি, ওষুধ যদি কাজ করে তাহলে তার পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে। এবার এই সিচুয়েশানেতে যতটা কম অ্যান্টি অ্যালার্জিক ইউজ করা যায় সেটা ইউজ করাটাই বাঞ্ছনীয়, এবং ইনহেলারটা নিলে অনেক সময়তেই সেটা কম হবে। মাঝে মাঝে হয়তো নেজাল অ্যালার্জি বাড়লে সেটার জন্য নেজাল কোনো স্প্রে ইউজ করতে পারেন এবং একজন ENT ডাক্তারবাবুকে দেখাতে পারেন যে নাকের মধ্যে কোনো ফাঙ্গাল ইনফেকশন, পলিপ ইত্যাদি হয়ে আছে কিনা, তাহলে সেইটা ট্রিটমেন্ট করলে ওই সমস্যাটা কমতে।
2: আমি এর সঙ্গে আর একটা প্রশ্ন, আমাদের সঙ্গে লিসনার রয়েছেন, যাব সেখানে। হ্যালো
1: হ্যালো
3: হ্যালো হ্যালো
1: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ নমস্কার, যদি এই গোবরের ঘুটে এইগুলো মানে গরু রয়েছে গরুকে দেওয়া হয় যতক্ষণ ততক্ষণ গরু বাইরে থাকে, মাছি মশা থেকে চুপচাপ থাকে, আর মাছি মশার জন্য দেওয়া হয় গরুকে এমনি গোয়াল ঘরেতে মশারি টাঙিয়ে রাখা হয়, মশারি থেকে বের করা যায় না, ওকে বের করলেই ওবারে গাছা লাচি ছুটো ছুটি আরম্ভ করে।
2: আপনার প্রশ্নটা বলুন।
3: হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে কি, এই ঘুটে যে ধোঁয়াটা এটাও তো মানে ক্ষতিকর কি, ডাক্তারবাবুকে জানতে চাই।
0: একদম, হ্যাঁ এটাও কিন্তু ক্ষতিকর, মানে ঘুটে জৈব পদার্থ, সুতরাং ঘুঁটে পড়ালে আপনি প্রচুর সেখান থেকে বিভিন্ন রকম, মানে ইনফ্যাক্ট এটা আরও বেশি, মানে CNG বা ন্যাচারাল গ্যাসের থেকে ক্ষতি আরও বেশি, বিকজ এখান থেকে আপনি মিথেন বা ওই জাতীয় গ্যাস তৈরি করবেন, বেঞ্জিন গ্যাস তৈরি করবেন, সালফার ডাইঅক্সাইড তৈরি করবেন, এই সুতরাং ঘুঁটে পড়ালে কিন্তু টোটাল অ্যামাউন্ট অফ পলিউশন কিন্তু খুব বেশি,
2: মানে ওই ঘুটে পড়ে গোবর হাসের মতো। আমি আমি বরং এখানে আরেকটা প্রশ্ন জুড়ি, যে অনেক ক্ষেত্রে হয়, আমি দেখেছি বিভিন্ন ক্ষেত্রে ওপেন যে ফেস্টিভ্যালগুলো হয় যেখানে মেলা হয় ইয়ে হয়, নারকেলের খোসা ধুনো, সেটা কি ক্ষতিকারক?
0: হ্যাঁ, যে কোনো বায়োলজিক্যাল প্রোডাক্ট পড়ালেই কিন্তু তার সমস্যা খুব বেশি, বিকজ বায়োলজিক্যাল প্রোডাক্টগুলো পড়ালেই সেখান থেকে বায়োলজিক্যাল মেটেরিয়ালগুলো এবং প্রচুর বেশি

0: গ্যাস যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু কোনোটাই খুব প্রীতিপ্রদ গ্যাস নয় আর কি। তবে এগুলোর সঙ্গে মানুষের কালচারের খুব ক্লোজ রিলেশন আছে। এবং আপনি যদি ধরুন দুর্গাপুজোতে ধুনোর আরতি হয়, ধুনুচি নাচ হয়, এবার আপনি পলিউশন হচ্ছে এই ছাপ দিয়ে এই জিনিসটা বন্ধ করতে যেতে পারেন না, বিকজ আজকে দীর্ঘকাল ধরে হচ্ছে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বেশি না করা, একদিন করা, শুধু নবমীর দিন করা, ইত্যাদি ইত্যাদি। সো এই সবেরই একটা বিরাট ঐতিহ্য বলুন, ধর্ম বলুন, কালচার বলুন, আমাদের সংস্কৃতি বলুন, বাঙালিয়ানা বলুন, এগুলোর সঙ্গে যোগ রয়েছে। সুতরাং সব কিছু পলিউশনের দোহাই দিয়ে বন্ধ করে দেওয়াটা আমার মনে হয় অনুচিত, বরঞ্চ একটা মিডল পাথ বার করা, এটা মনে রাখা যে এগুলো কিন্তু খুব দুর্দান্ত ব্যাপার নয়। নারকলের ছোবড়া পড়লাম তাতে কোনো পলিউশন হলো না, এই ধারণা নিয়ে বাড়ি চলে গেলে হবে না। এই ধারণা নিয়ে বাড়ি যেতে হবে যে আমি একটা আনন্দের জন্য একটু স্যাক্রিফাইস করেছি, আমি চেষ্টা করবো যাতে খুব বেশি না করি, যাতে আমার এই আনন্দটা আরো হাজারটা লোকের কষ্টের কারণ না।
1: আমাদের ফেসবুক পেজে বন্ধু প্রশ্ন করছেন, কবিতা নেগি বলছেন, নাকে রুমাল চাপা দিয়ে যখন হাঁটি আমার মাথা ঘুরে যায়, চোখের সামনে কালো হয়ে যায়, কিন্তু ফেইন্ট হইনি, এটার কারণ কি? পলিউশন
0: না, এটা কারণ পলিউশন নয়। আপনি নাকে রুমাল যদি প্রচণ্ড নাক বন্ধ করে দুটো নাককে চেপে চলেন, তাহলে আপনার শরীরে মানে শ্বাস প্রশ্বাসই আপনি আটকে দিচ্ছেন, সেটা হতে পারে। কিন্তু তার থেকেও বড় কারণ, যদি আপনি নাক চেপে ধরেন তাহলে যেটা হবে, আপনার ব্যালেন্সিং সিস্টেমের সমস্যা হবে। এটা একটু বিশদে বলে দিই,
2: ইকুইলিব্রিয়ামে,
0: হ্যাঁ, আপনি নাক চেপে ধরেছেন, আপনার যদি ইউস্টেশিয়ান টিউব ব্লক থাকে তাহলে আপনার কান আর নাকের হাওয়ার ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, এবং কানের মধ্যে যে ভেস্টিবুলার যে অ্যাপারেটাসটা আছে সেইখানে যে ব্যালেন্স করছে আমাদের, বা আমাদের, আমরা তো একটা বাইসাইকেল, এই বাইসাইকেলটাকে যারা ব্যালেন্স করে রেখেছে সেইখানে সমস্যা হবে, এবং সেই জন্যই আপনার ওরকম গিডিনেস বা পড়ে যাওয়ার টেন্ডেন্সি এগুলো হতে পারে।
2: একটা মিথ আর রিয়েলিটি নিয়ে প্রশ্ন আছে, যে অনেক সময় ছোটদের বা বড়দের এত কাশি, এত কাশি, কাশি কমতে চায় না, ডাক্তারের কাছে যখন যাওয়া হয় ডাক্তারবাবুরা ওষুধ দেন, অনেকে দেন কাপ সিরাপ, আবার অনেকে দেন পাপ, বা এই যে পাপ নেওয়া একটা আতঙ্ক তৈরি হয়, একটা ভুল বোঝাবুঝি থেকে, এই পাপ দিল এত বাড়াবাড়ি, কোনটা উপকারী, কাপ সিরাপ না পাপ?
0: ডেফিনেটলি ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কফ অ্যাজমা। কফ অ্যাজমার কথাটার মানে কি? কফ অ্যাজমার কথাটার মানে হচ্ছে যে আপনার লাংসের মধ্যে যে এয়ার টিউবগুলো আছে, যেগুলো ভেতরে লাংসের মধ্যে হাওয়া ক্যারি করে নিয়ে যাচ্ছে, সেই টিউবগুলো কোনো কারণে সরু হয়ে গেছে, বা সরু সরু মোটা সরু মোটা হচ্ছে। এগুলো তো সব ডায়নামিক স্ট্রাকচার, সেই জন্যে আপনি কাশছেন ওটাকে পরিষ্কার করার জন্যে, মানে আপনাকে শরীর কাশিটা দিচ্ছে। কাশি কিন্তু একটা প্রোটেক্টিভ রিফ্লেক্স, কাশি খারাপ জিনিস নয়। আপনার লাংস পরিষ্কার করতে গেলে কাশি তো লাগবেই, লাংস তো আর নাক মুখ ছাড়া আপনি আর এর কফটা কোথা থেকে বার করবেন? দেয়ার ইজ নো আদার ওয়ে। সো কাশি ইজ এ প্রোটেক্টিভ রিফ্লেক্স, কাশিটা আপনাকে বাঁচায়। এবং এক্ষেত্রে যে কফ অ্যাজমাতে যেটা হচ্ছে যে আপনার এনাফ হাওয়া ঢুকছে না বলে আপনার লাং রিফ্লেক্সলি কাশি তৈরি করছে, যাতে আপনি হাওয়াটাকে বার করতে পারেন যেটা ট্র্যাপড হয়ে আছে। এক্ষেত্রে ইনহেলার একটা শর্ট পিরিয়ডের জন্যে, আপনি যে প্রশ্নটা করলেন, আমি আপনার প্রশ্নের ইয়েটা বুঝতে পারছি, মানে কোথা থেকে প্রশ্নটা আপনার মনে এলো। লোকে ভাবে একবার ইনহেলার নিলে আর ছাড়া যাবে না, আমার অ্যাজমা হয়ে গেছে, আমার জীবন বরবাদ হয়ে গেল। না, এটা একটা শর্ট টার্মের জন্য নেওয়া, খুব বেশি হলে 10 দিন 15 দিন 20 দিন এক মাস ইনহেলার নিলেই আপনার ওই পিরিয়ডটা টাইড ওভার হয়ে গেল, কফ অ্যাজমা ঠিক হয়ে গেল, এন্ড দ্যাটস ইট।
1: দেখো, একটা প্রশ্ন মনে যাচ্ছে যে আমরা তো পরিবেশ দূষণ নিয়ে কথা বলছি, দূষণের ক্ষেত্রে সয়েল একটা বড় অংশ। এই যে বাচ্চাদের আমরা খেলতে পাঠাই বিভিন্ন মাঠে ময়দানে, তারা খেলছে ধুলো বালি ঘেটে, ছোটরা বিশেষ করে অত বুঝে শুনে খেলতে পারেও না, বিভিন্ন খেলা খেলতে গিয়ে ভীষণ ধুলো মাখছে, দৌড়চ্ছে, সেইটা ইনহেল করছে, এটা কি খেলাধুলো তো স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু

0: এক্ষেত্রে কতটা স্বাস্থ্যসম্মত থাকছে আদু?
1: না, ব্যাপারটা হচ্ছে যে সব কিছুকে ওই পলিউশনের মোড়কে দেখলে হবে না। আপনি খেলাধুলা করতে যাবেন, আপনার ছোট বাচ্চা সে পড়বে, কাদা মাখবে, চান করবে, তাহলে তার ইমিউনিটি তৈরি হবে কি করে? আপনি যদি তাকে একটা ওই, মনে আছে এই সব কোভিড নিয়ে এত আলোচনা হচ্ছে যে কোভিডের সময় ছিল যে আপনার একটা ব্লব বা ব্লক থিওরিটিক্যাল তৈরি হতো, যার মধ্যে আপনি বাস করছেন, আপনার সঙ্গে বাইরের কোনো যোগাযোগ নেই, বাইরের লোক ভেতরে আসছে না, আপনি বাইরে যাচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি। তারা বাচ্চাকে যদি ওরম একটা এনভায়রনমেন্টে আর্টিফিশিয়ালি আপনি বড় করেন, তাহলে তো তার কোনো ইমিউনিটি তৈরি হবে না, তার কোনো সোশ্যাল স্কিল তৈরি হবে না, তার শরীর তৈরি হবে না, তার মস্তিষ্ক তৈরি হবে না, তার কোনো সেটা একটা জড়ভরত তৈরি হয়ে যাবে। সুতরাং পলিউশনের দোহাই দিয়ে এই কাজটাকে জাস্টিফাই বা আনজাস্টিফাই কোনোটাই কিন্তু করা যাবে না। এগুলো ন্যাচারাল ফেনোমেনন, এগুলো ঘটবেই, এবং এখান থেকে কোনো কোনো বাচ্চার হবে হয়তো সেই কাদা বা জল থেকে তার স্কিন অ্যালার্জি হবে, তাকে ডাক্তার দেখাতে হবে, কোনো না কোনো বাচ্চার হয়তো লাংসে ইনফেকশন হবে, নিউমোনিয়া হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো আপনার পার্ট অফ হিউম্যান লাইফ, এগুলোকে অস্বীকার করা যাবে না। রাস্তায় বেরোলে অ্যাক্সিডেন্ট হয়, সবাই জানে। তাহলে আমরা এখানে চারজন আছি, কেউ আজকে কি রাস্তা দিয়ে বেরিয়ে এখানে আসেনি? আপনারা কি কাজে আসেননি? আমি কি হাসপাতাল যাইনি? সো এটা পার্ট অফ হিউম্যান লাইফ, এটা অস্বীকার করে বাঁচা যায় না। সুতরাং ওটাও তাই, ওটাও আপনাকে করতে হবে।
2: এবার একটা মানে প্রফেশনাল হ্যাজার্ডের প্রশ্ন, এবং হাসপাতালের কথা বললেন, হাসপাতাল রিলেটেড। হাসপাতালে তো আপনারা পরিষেবা দেন, যারা কর্মচারী থাকেন, যারা কর্মী থাকেন, আপনারা ছাড়াও তারাও পরিষেবা দেন, এবং অনেকটা সময় বলে যে হাসপাতাল থেকে ইনফেকশন খুব তাড়াতাড়ি ছড়ায়, যেটা আমরা হয়তো চোখে দেখতেও পাই না। তাহলে একজন ভিজিটার্স যখন যাবে, সে কিভাবে সতর্ক থাকবে, আর আপনারাও যারা কাজ করেন তারা সতর্ক থাকেন কি করে?
1: এটা একটা বিশাল প্রশ্ন। দেখুন, হাসপাতালে ডাক্তারবাবুর সংখ্যা কম, হাসপাতাল অ্যাকচুয়ালি নার্স প্যারামেডিক্যাল স্টাফেরাই চালান। ডাক্তারবাবু আছেন, ডাক্তারবাবু ছাড়া হাসপাতাল হবে কি করে? কিন্তু সংখ্যাগত দিক থেকে ডাক্তারবাবুর সংখ্যা কম। এবার এই যে ধরুন আমাদের হাসপাতালে 5,000 মানুষ আসেন রোজ কাজ করেন, আমি পেশেন্ট বলছি না, কর্মী, ডাক্তার কর্মী নার্স মিলিয়ে বলছি, ফিজিওথেরাপিস্ট ডায়েটিশিয়ান ওয়ার্ড বয় ওয়ার্ড সেক্রেটারি সবাইকে নিয়ে, অ্যাম্বুলেন্স ড্রাইভার। এবার সবাইকার যদি সমস্ত ইনফেকশন হয় আমাদের হাসপাতালে, পৃথিবীর যে কোনো হাসপাতালে, সেটা মেয়ো ক্লিনিক থেকে আরম্ভ করুন আর আপনার পাড়ার হাসপাতাল অবধি আসুন, ইনফেকশন রিলেটেড মরবিডিটি মর্টালিটি মানে আপনার অসুখ এবং মৃত্যুর কারণ, মরবিডিটি মানে অসুখ আর মর্টালিটি মানে মৃত্যুর কারণ, ইজ ভেরি হাই। তাহলে 5,000 লোকে কি মারা যাবেন কালকে? কেন, সবাই তো ওই ইনফেকশনের মধ্যে দিয়ে একবার ঘুরলেন। যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যদি ইমিউনোলজিক্যালি কম্পিটেন্ট থাকেন, তাহলে আপনার বডি এই ইনফেকশনগুলোকে রিজনেবলি ট্যাকল করতে পারে, আনলেস অ্যান্ড আনটিল আপনি এক্সট্রাঅর্ডিনারি এক্সপোজারে যাচ্ছেন। এক্সট্রাঅর্ডিনারি এক্সপোজার মানে আমার ধরুন সোয়াইন ফ্লু হয়েছে, আমি আপনার নাকের কাছে গিয়ে কাশলাম, আপনি তো জানেন না আমার সোয়াইন ফ্লু হয়েছে, এবার আপনার ওখান থেকে ইনফেকশনটা হলো, বা একটা কোনো বাথরুমে গেছি, আমার প্রচণ্ড নাক ঝাড়লাম, আমার সোয়াইন ফ্লু হয়েছে, সেই নাক ঝাড়া হাতটা আমি কলটাতে দিয়ে বেসিন খুলে ধুলাম, কলের ওপরে লেগে থাকলো, আপনি এলেন আবার কলটা খুললেন, ভালো করে হাতটা ধুলেন না, মুখটা পুছলেন, হয়ে গেল। সো এটাকে বলে ট্রান্সমিশন। তো ট্রান্সমিশন যদি হয় কোনো কারণে, তখন কিন্তু ভিজিটার এবং হাসপাতালের কর্মী দুজনেই একই রকম ভালো নেব, কেন দুজনেই থিওরিটিক্যালি ইমিউনো কম্পিটেন্ট, কাউরই কোনো অসুখ নেই। আমি পয়েন্টটা বোঝাতে পারছি, যে কারণে কোভিডের সময় আমরা পিপিই পরে কোভিড ওয়ার্ডে ঢুকতাম এবং বাড়ির লোকেদের আমরা কোভিড ওয়ার্ডে ঢুকতে দিতাম না, নিশ্চয়ই আপনারা জানেন সেটা, মনে আছে। এবার যেটা হয় সেটা, যারা পেশেন্ট ভর্তি থাকেন, যারা অলরেডি অসুস্থ অন্য

0: কারণ।
1: আমি ঠিক এই প্রশ্নে আসছিলাম,
0: আপনার হার্ট অ্যাটাক করেছে, আপনি অলরেডি অসুস্থ দুর্বল, আপনার সুগার খুব হাই ভর্তি হয়েছেন, ইউরিনারি ইনফেকশন হয়েছে, এবার পাশের বেডের নিউমোনিয়া পেশেন্টের নিউমোনিয়াটা আপনাকে চেপে ধরতে পারে, এবং এটা আরও বেশি হয় আইসিইউতে যেখানে আপনি আরও বেশি অসুস্থ। লোকে ভাবেন যে আইসিইউতে হয়তো ইনফেকশন প্রচণ্ড রাস্তায় মাঠে ঘাটে আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, তা নয়। কিন্তু আইসিইউর পেশেন্টরা আরও বেশি অসুস্থ বলে তাদের ঘাড়ে চাপাটা আরও সোজা,
1: ইমিউনিটি কম,
0: ইমিউনিটি কম। ওয়ার্ডের পেশেন্ট তার থেকে একটু বেশি সুস্থ বলে তার ঘাড়ে চাপাটা একটু শক্ত। সেই জন্যে হাসপাতালে ইনফেকশন কন্ট্রোল একটা বিশাল বড় সাবজেক্ট, একটা বিশাল বড় জিনিস, এবং সেই জন্যই দেখবেন হাত ধুতে বলা হয়, বলা হয় বাইরে থেকে এসে রোগীর গায়ে হাত দেবেন না, জড়িয়ে ধরে আদর করবেন না, ইত্যাদি ইত্যাদি। এবং বাচ্চাদের এটা খুব বেশি করায়, বাবা মাকে ইনফ্যাক্ট আমাদের হাসপাতালে মাদের জামা ছাড়িয়ে হাসপাতালের জামা পরিয়ে বাচ্চার সাথে রাখা হয়, কেন বাচ্চা তো মা ছাড়া থাকবে না, কিন্তু তার মানে মা বাইরে জামা পরে এসে বাচ্চাকে নিয়ে বসে থাকেন তা হয় না, দুজনেই কিন্তু হাসপাতালে জামা পরে থাকে।
2: আচ্ছা, এই যে বাচ্চাদের প্রসঙ্গে মনে হয় যে এত দূষণের মধ্যে দিয়ে ছোট বাচ্চারা যাচ্ছে, এটা কি তাদের মস্তিষ্কের বিকাশকে ক্ষতিগ্রস্ত করে?
0: এর কোনো সাইন্টিফিক ইয়ে নেই, মানে এভিডেন্স বা ডেটা নেই যে আমি আপনাকে বলবো যে পলিউশনেতে আজকালকার বাচ্চাদের মস্তিষ্ক বিকাশ কম হচ্ছে দেন আদারওয়াইজ। উল্টোটা বলতে পারি, সেটা হচ্ছে যে পলিউশনে গর্ভবতী মাদের ক্ষতি হবার চান্সটা বেশি, কিন্তু নট আদারওয়াইজ।
1: আচ্ছা, এবারে আর একটা প্রশ্ন যেটা নিয়ে আবার তর্ক বিতর্ক হয়, যেগুলো খুব মানে মানুষের জানার ইচ্ছে থাকে, ঘরের মধ্যে অ্যালোভেরা গাছ, অক্সিজেন ট্রি এইসব রাখলে কি পিউরিফাই হয় ঘর? কি গাছ ঘরে রাখতে পারে?
0: জানি না, এটা একদম অনেস্ট আনসার, ঘরেতে গাছ রেখে অক্সিজেন বাড়ানো যাবে এরকম জিনিস হয় না, সৌন্দর্য বৃদ্ধি হতে পারে। কেননা আপনি যদি মনে করেন,
1: মানে কোনো গাছ কি এয়ার ফিল্টার করতে পারে?
0: দেখুন, আমার জানা নেই, আমি এটার উত্তর দিতে পারবো না, এটা কিন্তু বোটানিস্টরা বলতে পারবেন। যেটা হয় সেটা হচ্ছে যে আমরা গাছ লাগাই কেন, আমরা গাছ লাগাই তার কারণ হচ্ছে জেনারেলি গাছ থেকে অক্সিজেন বেশি হয় এবং গাছ কার্বন ডাইঅক্সাইডটা শুষে নেয় এই কারণে। কিন্তু গাছ পলিউশন টেনে নিতে পারবে এরকম বলা যাবে না, মানে পলিউশন ট্র্যাপিং ট্রি এইরকম আছে কিনা এটা বোটানিস্টরা বলতে পারবেন, এবং থাকলেও সেটা মানে আপনি আমি বাড়িতে লাগিয়ে তার কোনো ফল পাবো না।
1: প্রতিদিন যদি
0: বরঞ্চ ঘাস লাগালে লাভ আছে,
2: আচ্ছা,
0: বিকজ ঘাসের সারফেসটা থাকলে মানে বালি ধুলো হবে না।
1: এবারে যে প্রশ্নটা, যে প্রতিদিন স্নানের সময় উষ্ণ গরম জলে স্নান করা কি উচিত, তাতে কি অনেক রোগ বা ফুসফুসের রোগ এগুলো কম হয়?
0: না, একদমই নয়, এরম কোনো সায়েন্স নেই, বরঞ্চ উল্টোটা সত্যি। সেটা হচ্ছে যে আপনি কি জল ব্যবহার করছেন তাতে কিছু যায় আসে না। একটা ধরনের কি বলবো, হেয়ারসে একদম প্রুভেন ফ্যাক্ট নয় বলে সাইন্টিফিক বলতে পারছি না, তবে একটা ধরনের মতবাদ আছে সেখানে ঠান্ডা জলে চান করলে বরঞ্চ ইমিউনিটি বুস্টার হয়, যে শিভারটা হয় আপনার ঠান্ডা জলে চান করলে সেই শিভারেতে ইমিউনিটি বুস্টার হয়। তবে এটা 100% সায়েন্টিফিক্যালি প্রুভেন ফ্যাক্ট নয় বলে আপনাকে আমি রেকমেন্ড করতে পারছি না, বাট এটা একটা মতবাদ।
2: কত, এটা কি শিশুদের ক্ষেত্রে নিশ্চয়ই না, মানে কত বছর বয়স থেকে
0: সেটা, মানে এটা তো কোনো এরকম দিদিভাই সায়েন্টিফিক পরীক্ষা হয়নি যে ধরুন একদম এক মাসের বাচ্চা থেকে আর 100 বছরের বাচ্চা মানে মানুষের উপরে পরীক্ষা করে বার করা গেছে, বাট থিওরিটিক্যালি এটা এক ধরনের মতবাদ যে শিভার যদি হয় তাহলে আপনার ইমিউনিটি বুস্টার হয়, IL-16 TNF এগুলো বেড়ে যায়।
1: এবারে আসছি একেবারে মানে দূষণের রোগ, মানে জলে আসছি, জল থেকে যে রোগগুলো হয়, যে আমরা কথায় কথায় বলি যে বাইরে থেকে মিনারেল ওয়াটার কিনে খাওয়া বা এমনি, আমি তো বলি জেনারেল ওয়াটার আর মিনারেল ওয়াটার, তা জেনারেল ওয়াটার খাওয়া বা এমনি সাধারণ জল খাওয়া কি ক্ষতিকারক?
0: দেখুন, আপনার বাড়ির কথা বলতে পারবো না, আমার বাড়িতে

0: জেনারেল ওয়াটার খাই, আমি বাড়িতে তো মিনারেল ওয়াটার খাই না স্যার। কিন্তু ওয়াটারটা হওয়া উচিত পোর্টেবল ওয়াটার, মানে যেটা ড্রিঙ্কেবল, যেটা পান পেয় জল, ঠিক আছে, যেটা আপনি ড্রিঙ্ক করতে পারেন, তাকেই তো বাংলাতে আমরা পেয় জল বলি। এই পোর্টেবল ওয়াটার মানে হচ্ছে তাতে ব্যাকটেরিয়া ইত্যাদির একটা নির্দিষ্ট পরিমাণ অ্যালাউড, তাতে সলিউটের একটা নির্দিষ্ট পরিমাণ অ্যালাউড, তাতে বিভিন্ন ক্ষার বা পিএইচের একটা নির্দিষ্ট পরিমাণ অ্যালাউড, এই ধরনের ক্রাইটেরিয়া দিয়েই জলটা পেয় কি পেয় নয় সেটা ঠিক করা হয়। মিনারেল ওয়াটার বলে যেগুলো আপনি বাজারে বিক্রি করেন সেগুলোতে কিন্তু সলিউট থাকে না। সেই জলগুলোর সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে তার মধ্যে যে প্রসেসে জলগুলো তৈরি হয় তাতে তার পুরো সলিউটটা বার করে নেওয়া হয়। এবার ওই সলিউটগুলো কিন্তু আপনার জন্য ভীষণ দরকার, ওই জলের মধ্যে দিয়ে আপনার শরীরে আপনার ডেইলি রেকমেন্ডেড যে নিড অফ ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলো যাচ্ছে। এবার আপনি যদি সেগুলো পুরো একদম জিরো করে দেন তাহলে কি হচ্ছে, আপনার ওই নিডটা ম্যাচ হলো না, তার জন্য তখন আপনাকে আবার আলাদা করে ট্যাবলেট খেতে হবে।
1: আমি ঠিক এই জায়গাটা আসছিলাম, দীর্ঘদিন যদি মিনারেল ওয়াটার বা যেখানে আর ফ্যাক্টর কম
0: আপনার হাড় খারাপ হয়ে যাবে
1: আর পেটের সমস্যা হতে পারে।
0: পেটের সমস্যা হতে পারে কি না সেটা কন্ট্রোভার্সিয়াল, ডেফিনেটলি আপনার বোন খারাপ হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, দাঁত খারাপ হবে, এগুলো ফ্যাক্ট। এবার পেটের সমস্যা হবে কিনা সেটা ডিপেন্ড করছে আপনি কি কোয়ালিটির জল খাচ্ছেন তার উপরে, যেটা আরও হবে যে আপনার ন্যাচারাল ইমিউনিটি প্রসেসটা আরও বেশি ব্লান্টেড হয়ে যাবে। আমি কিন্তু পোর্টেবল বা ড্রিঙ্কেবল ওয়াটার নয় সেইটা খাবার কথা রেকমেন্ড করছি না এটার থেকে, কিন্তু এটা কন্ট্রোভার্সিয়াল কথা বলছি, সেটা হচ্ছে যারা ধরুন খুব প্রিভিলেজড নন, সেই নন প্রিভিলেজড মানুষরা যেভাবে খাবার খান তাতে আপনার এই থিওরিতে সবাইকে মারা যাওয়া উচিত। কোনো আমাদের কলকাতা শহরে নন প্রিভিলেজ লোকের থাকারই কথা নয়, শুধু আপনার আমারই থাকার কথা, বিকজ আপনি আমি বাই সাম আননোন মেকানিজম উই আর প্রিভিলেজড এনাফ টু হ্যাভ পোর্টেবল ওয়াটার। কিন্তু এরকম নন প্রিভিলেজ প্রচুর মানুষ আছেন যারা দিব্য আছেন, তার মানে আপনার ইমিউনিটিটারও একটা দাম আছে। আপনি একটা হাইপোথেটিক্যাল ব্যাকটেরিয়া ফ্রি, ভাইরাস ফ্রি, ফাঙ্গাস ফ্রি একটা পৃথিবীতে থাকতে পারবেন না, বাঁচতে পারবেন না, বিকজ ইওর ইমিউনিটি উইল নট গ্রো। কিন্তু আপনার সমস্যাটা কোথায় হচ্ছে, সমস্যাটা হচ্ছে যে আপনি যদি নন ড্রিঙ্কেবল ওয়াটার খান বা পলিউটেড ওয়াটার খান তাহলে আপনার শরীরে কিছু স্পেশাল ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকে যেতে পারে, যার একটা বললাম হেপাটাইটিস, আমি শুরুই করেছিলাম হেপাটাইটিস এ দিয়ে। হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই জলবাহিত অসুখ, এবং সেটা ফিকো ওরাল রুটে যায়, টাইফয়েড জলবাহিত অসুখ ফিকো ওরাল রুটে যায়। এবং হেপাটাইটিস এ তে কিন্তু এখন মানুষ প্রাণ হারান, হেপাটাইটিস এ কিন্তু আগেকার মতো আর নেই, ইট ইজ নো লঙ্গার আ সেলফ লিমিটিং ডিজিজ। প্রেগনেন্ট মারা হেপাটাইটিস ই তে বাচ্চা হারান, প্রাণ হারান, টাইফয়েড ডায়াগনোসিস না হলে কিন্তু কমপ্লিকেটেড হতে পারে। তো আমি মানে এই কটা অসুখ বললাম, হাজার অসুখ আছে।
1: আমি আরো দু তিনটে প্রশ্ন খুব তাড়াতাড়ি করে নিই কারণ সময় তিন মিনিটও নেই।
0: আচ্ছা,
1: প্রথম হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্টে চললে কি এই দূষণজনিত রোগ বেশি হতে পারে?
0: দূষণজনিত রোগ নয়, পাবলিক ট্রান্সপোর্টে খুব ভিড় বাসে চললে পাশের মানুষের অসুখ আপনার আসতে পারে, সেখানে মাস্ক পরলে ডেফিনিট লাভ আছে।
1: দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ফ্রিজে খাবার রেখে দিয়ে বাসি খাবার মানে ওখান থেকে বের করে গরম করে খেলে সেটা কি ক্ষতিকারক?
0: যদি খাবার না পচে যায় কোনো ক্ষতির কারণ নেই।
1: তৃতীয় প্রশ্ন হচ্ছে যে এরকম একটা শহরে থাকি, এমন একটা রাজ্যে থাকি, বাইরে দিনের পর দিন পলিউশন বাড়ছে, তাহলে এই পলিউশন থেকে নিজেদেরকে, এটা তো আপনি প্রথমেই বলেছেন উন্নতি বন্ধ করতে হবে, উন্নয়ন থাকলে
0: না, আমি তা বলিনি, আমি বলেছি
2: বন্ধ নয়,
0: পলিউশনের কন্ট্রিবিউটরি ফ্যাক্টর।

0: দুনিয়া ডট কমে আজ আপনাদের নিয়ে যাব পৃথিবীর বিভিন্ন সুন্দর গ্রামে, এ প্রান্ত থেকে ও প্রান্তে। যে গ্রামগুলোর কথা আপনি হয়তো শুনেছেন অথবা শোনেননি, আজকে আমরা সেই কাজটি নিচ্ছি, পৃথিবীর বিভিন্ন গ্রামগুলোকে তুলে ধরছি আপনাদের কাছে।
1: বিশ্বের সবচেয়ে সুন্দর যে গ্রামগুলো সেগুলোর কথা যদি ভাবতে হয়, তাহলে সেই এমন কিছু গ্রাম আছে যেগুলো দেখতে রূপকথার মতো। ইতালির শান্ত হ্রদ থেকে কলম্বিয়ার মিষ্টান্ন রঙের রাস্তা পর্যন্ত এই মনোরম গ্রামগুলো হলো শহরগুলোর মাঝে লুকিয়ে থাকা জাদুর ছোট ছোট টুকরো। কিছু জায়গায় এমন এক অনবদ্য আকর্ষণ থাকে যা দেখলে মনে হয় যেন সেগুলো কোনো গল্পের বই থেকে উঠে এসেছে। কল্পনা করুন, হালকা রঙের বাড়ি দিয়ে ঘেরা পাথরের রাস্তা, প্রাচীন জনপদকে আলিঙ্গন করে থাকা কুয়াশায় ঘেরা পাহাড় আর মনোরম স্থাপত্যের প্রতিবিম্ব দেখানো শান্ত হ্রদ। এই গ্রামগুলো শুধু সুন্দরই না, এগুলো থেকে একটা চিরন্তন জাদু ছড়ায় যা এদেরকে অবিস্মরণীয় করে তোলে। ইতালির কোনো হ্রদের তীরের অবকাশ কেন্দ্রই হোক, স্পেনের পাহাড়ের ঢালে অবস্থিত কোনো সাদা রঙের শহর হোক বা কলম্বিয়ার কোনো রঙিন রত্ন হোক, এই প্রত্যেকটা গন্তব্যই একটা অনন্য ভ্রমণের সুযোগ করে দেয়। সেই সমস্ত গ্রামগুলোর কথাই তুলে ধরছি আপনাদের সামনে।
0: গানের বিরতির পর ফিরে আসছে আবার অন্য গ্রামের ছবি নিয়ে। এই গ্রাম যেন ছবির মতো,

0: দুনিয়া.কম এ এবার বলবো সেই গ্রামের কথা, যে গ্রামে পাহাড় আছে, যে গ্রামে মানুষ অনাবিল আনন্দে থাকে। ফ্রিগিলিয়ানা স্পেনের, দক্ষিণ স্পেনের পাহাড়ের কোলে এই ফ্রিগিলিয়ানা, আন্দালুসিয়ার সেরা রূপ, সাদা চুনকাম করা বাড়ি, উজ্জ্বল নীল দরজা এবং বোগেনভিলিয়ার সমারোহ, একে ফটোগ্রাফারের জন্য এক স্বপ্ন রাজ্যে পরিণত করেছে। জটিল নকশার টালির কাজ থেকে শুরু করে পুরনো শহরের ভেতর দিয়ে একে বেঁকে চলে যাওয়া সরু গলি পর্যন্ত সব জায়গায় মুড়িশ প্রভাব চোখে পড়ে। ভূমধ্যসাগরের বিস্তৃত দৃশ্য উপভোগ করতে চূড়ায় উঠে পড়ে, তারপর স্থানীয় মধুরম পান করে নিজেকে আপ্যায়ন করে। স্পেনে এসে এমনটা করতে হয়, এটাই দস্তুর।
1: চলে যাই আরও একটা গ্রামের কথায়, সেটা হলো ওর্তো সান জুলিও, ইতালি। ইতালির এই গ্রাম উত্তর ইতালির ওর্তা হ্রদের তীরে অবস্থিত। এই ওর্তো সান জুলিও যেন একটা বিশুদ্ধ রোম্যান্স। এর আঁকাবাঁকা মধ্যযুগীয় রাস্তা, জমকালো ভিলা, আর এই হ্রদের ওপারে সান জুলিওর ছোট্ট দ্বীপ পর্যন্ত এই যেটা বিস্তৃত দৃশ্য, সব মিলিয়ে এটা এমন একটা জায়গা যেখানে সময় যেন থমকে যায়। গ্রামের

0: এই চত্বরটা অলস বিকেল কাটানোর জন্য একেবারে উপযুক্ত। আর স্যাক্রামেন্টোর দিকে চলে যাওয়া পাথরের রাস্তাগুলো থেকে দেখা যায় অসাধারণ সব মনোরম দৃশ্য। আপনি যদি শান্তি আর নীরবতা খোঁজেন, তবে হ্রদের ধারের এই রত্নটি আপনাকে হতাশ করবে না।
1: আমরা এরকম গ্রামের কথা নিয়ে আবার ফিরে আসবো আপনাদের কাছে দুনিয়া .com এ দুই গান বিরতির পর।

0: দুনিয়া ডট কম নিয়ে ফিরে এলাম। বিশ্বজিৎ আর সুস্মিতা বলছিলাম পৃথিবীর সুন্দর গ্রামের কথা। এবারে যে গ্রামের কথা বলবো সেটা হচ্ছে ইংল্যান্ডের বিবুরি গ্রাম। এই ইংল্যান্ডের বিবুরি গ্রাম, আপনি যদি কখনো ইংল্যান্ডের গ্রামাঞ্চলের কোনো পোস্টকার্ড দেখে থাকেন তাহলে সম্ভবত সেটি ছিল বিবুরির। কটসওয়ার্ল্ডের এই অসম্ভব সুন্দর গ্রামটিতে রয়েছে অ্যালিংটন রো, যা হলো মধুরঙা পাথরের কুটিরগুলোর একটি সারি, যেন কোনো পিরিয়ড ড্রামা থেকে সরাসরি উঠে এসেছে। গ্রামের মধ্যে দিয়ে বয়ে গেছে কোলন নদী, যা এর রূপকথার মতো অনুভূতিকে আরও বাড়িয়ে তোলে। বিবুরির মধ্যে দিয়ে হেঁটে বেড়ানোটা যেন অতীতে ফিরে যাওয়ার মতো, বিশেষ করে যদি আপনি কোনো আরামদায়ক টি রুমে ঐতিহ্যবাহী ক্রিম টির জন্য থামেন।
1: চলে যাই আরো একটা ভারী সুন্দর দেখতে গ্রামের কথায়। কোন গ্রামের কথায় যাব সেটা ভাবছি, মানে আমরা কি সেই গ্রামের কথায় যাব নাকি আর একটা গানে যাব, না আমরা পৌঁছে যেতে পারবো আরো একটা গ্রামে, আর সেটা হলো একেবারে ইংল্যান্ড থেকে চলে যাব জাপানে, ওগিমাচি। জাপানের ইউনেস্কো তালিকাভুক্ত শিরাকাওয়াগো অঞ্চলের বৃহত্তম গ্রাম ওগিমাচিকে দেখলে মনে হয় যেন এটা কোনো শীতের আশ্চর্য জগৎ। খাড়া ঢালু খড়ের ছাদযুক্ত অনন্য গাসজুকুরি খামার বাড়ির জন্য পরিচিত এই গ্রামটা সব ঋতুতেই মনোরম, কিন্তু বরফের চাদরে ঢাকা পড়লে তা সত্যিই জাদুকরি হয়ে ওঠে। এখানকার বাড়িগুলো যার কয়েকটার বয়স 250 বছরেরও বেশি, ভারী তুষারপাত সহ্য করার জন্য নকশা করা হয়েছিল এবং এর মধ্যে অনেকগুলো এখনও পারিবারিক সরাইখানা হিসেবে পরিচালিত হয়। এখানে থাকাটাই একটা এক্সপিরিয়েন্স, মানে এক কথায় অসাধারণ।
0: প্রভেন্সের লোভেরান অঞ্চলের একটি পাহাড়ের ঢালে অবস্থিত গোর্দেস গ্রামটি অনায়াসে অভিজাত। পাহাড়ের গা বেয়ে পাথরের বাড়িগুলো সারিবদ্ধভাবে উঠে এক মনোরম দৃশ্যের সৃষ্টি করেছে, যা দীর্ঘকাল ধরে শিল্পী এবং লেখকদের অনুপ্রাণিত করে আসছে। গ্রামের বাজারটি এক দারুণ অভিজ্ঞতা, যা ল্যাভেন্ডার, জলপাই এবং ক্রিমযুক্ত ছাগলের পনিরে পরিপূর্ণ। এর সরু রাস্তাগুলোতে ঘুরে বেড়ানো, দ্বাদশ শতাব্দীর সেনাক তাঁবুতে থামা, সূর্যাস্তের সময় সোনালি আভা উপভোগ করা, যা এই জায়গাটাকে একেবারে স্বপ্নময় করে তোলে।
1: চলে যাব এরপর অস্ট্রিয়া, অস্ট্রিয়ার হলস্টাটে। হলস্টাট এতটাই চমৎকার যে চীনে এর একটা প্রতিরূপ তৈরি করা হয়েছে, কিন্তু আসলটার তো কোনো তুলনা হয় না। কাঁচের মতো স্বচ্ছ হ্রদ, নাটকীয় আলপাইন পর্বতশৃঙ্গের মাঝে অবস্থিত এই অস্ট্রিয়ান গ্রামটা এক কথায় জাস্ট মন মানে মুগ্ধ করে দেবে। কাঠের বাড়িগুলো পাহাড়ের গায়ে লেগে আছে আর তাদের ফুলে ভরা বারান্দাগুলো যেন রঙের ছটা ছড়িয়ে দেয়। হ্রদে নৌকোয় চড়ুন, প্রাচীন লবণ খনিগুলো ঘুরে দেখুন, অথবা কেবল চারপাশের দৃশ্যই উপভোগ করুন না, এখানকার প্রত্যেকটা কোণই পোস্টকার্ডের মতো সুন্দর।
0: এবারে পেলিং পুরান, ইন্দোনেশিয়া। বালির একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত পেলিং পুরান একটি সংরক্ষিত ঐতিহ্যবাহী গ্রাম, যেখানে সময় যেন থমকে গেছে। বাঁশের সারিবদ্ধ বাড়ি আর গাড়িবিহীন রাস্তার জন্য পরিচিত এই গ্রামটি খাঁটি বালিনীয় সংস্কৃতির এক ঝলক দেখায়। স্থানীয়রা এখনও বহু পুরনো রীতিনীতি মেনে চলে এবং প্রতিটি বাড়ি অতিথিদের সাদরে গ্রহণ করে। বালির কোলাহলপূর্ণ পর্যটন কেন্দ্রগুলো থেকে এটি একটি শান্তিময় মুক্তি এবং এর চারপাশের

0: সবুজ প্রকৃতি এবং আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে। আমরা আজ বিভিন্ন গ্রামের কথা বলেছিলাম, সুন্দর যে গ্রামগুলো, ছবির মতো যে গ্রামগুলো, সেই গ্রামগুলোই, গ্রামগুলোর ছবি আপনাদের কাছে পাঠালাম। এখন আমরা এরকমই সুন্দর দুটো গ্রামের কথা বলার পর, অনেকগুলো গ্রামের কথা, প্রায় চারটি গ্রামের কথা আপনাদের বললাম। এবারে গান শুনতে শুনতে আমরা আজকের মতো বিদায় নেব dunia.com থেকে।
1: সঙ্গে ছিলাম বিশ্বজিৎ আর সুস্মিতা 100.1 FM গোল্ডের dunia.com এ। সঙ্গে থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।

শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক বাংলা গান। বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে শুনছিলেন আধুনিক বাংলা গান।

12:35 হয়ে 22 সেকেন্ড স্টুডিওর ঘড়িতে। আধুনিক বাংলা গানে শুনছিলেন বনশ্রী সেনগুপ্তকে, আর আপনার শ্রবণ সঙ্গী আমি সৌরভ। এবারে আমরা শুনব সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে বাংলা আধুনিক গান।

গানটি শুনলেন উজ্জয়িনীর কণ্ঠে, উজ্জয়িনী মুখার্জি আধুনিক বাংলা গানে। 1:15 হয়ে 34 সেকেন্ড, শুনছেন DTH বাংলা পরিষেবায় অনুষ্ঠান, আমি সৌরভ আপনার সঙ্গে। পরের গান শোনা যাক উজ্জয়িনীর কণ্ঠে।

1:28 হয়ে 29 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। উজ্জয়িনী মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছেন আধুনিক বাংলা গান।

একটা বেজে 44 মিনিট হয়ে 25 সেকেন্ড। শুনছেন আধুনিক বাংলা গান DTH বাংলা পরিষেবায়, আমি সৌরভ আছি আপনার সাথে। এবারে রূপঙ্করের কণ্ঠে কয়েকটি গান আমরা শুনবো।

2:03 হয়ে 43 সেকেন্ড, অর্থাৎ আমরা আজকে 2 ঘন্টা কাটিয়ে ফেলেছি ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা আধুনিক গান শুনতে শুনতে। আমি সৌরভ আপনার সঙ্গে। আর জানেন, রাত 2 বেজে গেল মানেই এখন কিন্তু সময় বাংলা ছবির গানের। বাংলা ছবির গানে আজ আমরা প্রথমেই শুনব জুলফিকার ছবির গান। প্রথম গানের শিল্পী অনুপম রায়।

গানটি শুনলেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে, জুলফিকার ছবির গান শুনছেন। 2:12 হয়ে 8 সেকেন্ড। এবারের গান অনুপম রায়ের কণ্ঠে।

জুলফিকার ছবির পরে এবারে যুদ্ধ ছবি থেকে কয়েকটি গান আমরা শুনব। প্রথম গান বাবুল সুপ্রিয় ও সাধনা সরগমের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন বাবুল সুপ্রিয়, জিৎ গাঙ্গুলি, সাধনা সরগম, সোনু নিগম ও শ্রেয়া ঘোষাল এদের সমবেত কণ্ঠে। যুদ্ধ ছবির গান শুনছেন। এবারের গান মিস জোজো ও জিৎ গাঙ্গুলির দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন সোনু নিগম ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে। শুনছেন যুদ্ধ ছবির গান। এবারের গানটিও সোনু নিগম শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

যুদ্ধ ছবির গান শুনছিলেন। 2:45 হয়ে 51 সেকেন্ড, স্টুডিওর ঘড়ি জানিয়ে দিচ্ছে। আর অল্প কিছুটা সময় আমরা রয়েছি বাংলা ছবির গান নিয়ে। এক্স ইজ ইকুয়াল টু প্রেম, এই গান ছবির গান, এই ছবির গান আমরা শুনবো এবারে। প্রথম গান সমন্তক সিনহা ও শাহানা বাজপেয়ীর দ্বৈত কণ্ঠে।

তিনটে বেজে তিন সেকেন্ড স্টুডিওর ঘড়িতে। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। আমি সৌরভ, আজ আপনার সঙ্গে শুনছিলেন বাংলা ছবির গান। এক্স ইকুয়ালস টু প্রেম ছবি থেকে শেষ গান ছিলেন শ্রেয়া ঘোষাল। আর শেষ ঘন্টায় আমরা চলে এসেছি, এই ঘন্টা নানা রঙের গান দিয়ে সাজানো। নানা রঙের গানে আজ প্রথমে আমরা শুনব লোকগীতি। লোকগীতি শুনব দোহারের পরিবেশনায়।

যাবতীয় আমাদের যে বাদ্যযন্ত্র, চামড়ার যে যন্ত্রগুলো আছে, ওই যন্ত্রগুলোকেই আমরা খুব তুলে ধরার চেষ্টা করি, যে সেই যন্ত্রগুলোর আওয়াজটাকে। ডমরু বেজেছে, শিঙা বেজেছে, শিঙাও তো এক ধরনের বাঁশি যেটা মোষের শিং দিয়ে তৈরি হয়, এবং এই শিঙাটা আমরা বাজাইও।

তিনটে বেজে 32 মিনিট হয়ে 40 সেকেন্ড। নানা রঙের গানে শুনছিলেন দোহারের পরিবেশনায় লোকগীতি। আমি সৌরভ রয়েছি আপনার সঙ্গে ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবারে রবীন্দ্রসঙ্গীত। আর কিছুটা সময় আমরা রয়েছি, শোনা যাক শ্রাবণী সেনের কণ্ঠে।

তিনটে বেজে 55 মিনিট হয়ে 43 সেকেন্ড, আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। ডিটিএইচ বাংলা পরিষেবায় আপনাদের সঙ্গে আমি ছিলাম সৌরভ, শ্রবণ সঙ্গী হয়ে। আর একেবারে শেষ লগ্নে আজকের নানা রঙের গানে আমরা শেষ করব শ্রাবণী সেনের কণ্ঠে আরও একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। নিশ্চয়ই দেখা হবে আরও কোনো দিন শোনার মাধ্যমে। ভালো থাকবেন সকলে, শুভরাত্রি। যেতে যেতে শ্রাবণী সেন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: অনর সেভেন রেইনবো প্রজেক্ট তরঙ্গে এই মুহূর্তে শুনছে অনুষ্ঠান। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা কিন্তু টিকটিক করতে করতে জানান দিচ্ছে সময় এখন 4:50। আর ভোর 4 মানেই সময় এখন প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন ভাটিয়ার রাগে সেতার শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছেন প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। এতক্ষণ প্রথমে ভাটিয়ার রাগে সেতার শুনছিলেন, শিল্পী ছিলেন সুপ্রতীক সেনগুপ্ত। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে দ্বিতীয় পর্বে শুনবেন আহির ভৈরব রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত শান্তনু ভট্টাচার্য।

0: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে শুনছিলেন প্রভাতী। প্রভাতী ভোরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে ভাটিয়ার রাগে সেতার শুনলেন, শিল্পী ছিলেন সুপ্রতীক সেনগুপ্ত। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ আহির ভৈরব রাগে খেয়াল শুনছিলেন, শিল্পী ছিলেন পণ্ডিত শান্তনু ভট্টাচার্য। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় 5:01 হয়ে 5 সেকেন্ড, আর 4:05 মানে সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

এসেছেন, সেই সময় হয়তো 40, 42, 45, কোথাও কোথাও 50, এতটা তখন হয়তো গরম ছিল না, কিন্তু তবুও সেই সময়ে দাঁড়িয়ে তিনি কিন্তু লিখে গেছেন, দারুণ অগ্নিবাণ রে। সত্যিই তাই, তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে বেশ অগ্নিবাণ আগামী দিনে হয়তো আসতে পারে, সেটা বুঝেই হয়তো তিনি লিখেছিলেন এই যে তপ্ত দাবদাহ, এই প্রচণ্ড গরমের মধ্যে এই সময়টা কেমন যাচ্ছে, সেটা সেই সময় বসে অতখানি কি বোঝা যেত বা বোঝা গিয়েছিল, বা সেই যে সময়টাকে তিনি ধরেছেন কালবৈশাখী ঝড়, আবার তপস্বিনী হে, কত রকমভাবে তিনি গ্রীষ্মকে ব্যাখ্যা করেছেন। আজ কিন্তু আমরা

পূর্ণ গ্রীষ্মকে পাই, একেবারে সত্যি গ্রীষ্মের দাবদাহ যখন 42, 45 বা 46, 50-এর কাছাকাছি গিয়ে যখন সত্যি একেবারে গা হাত পা শরীর জ্বালা জ্বালা করে, এতটাই গরম, এমনও জায়গা যখন পিছে পা ফেলা যায় না, সেই গরমকেও তিনি কিন্তু আজ থেকে কত বছর আগে উপ

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: আগে বলেছি যে গরমের কথা বলতে গিয়ে তিনি গ্রীষ্মকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু আবার তার পাশাপাশি গ্রীষ্ম বর্ণনায় এই যে দারুণ দহন বেলার রসহীনতার ছবি যেরকম এঁকেছেন, আবার ঠিক সেইরকমই

শুষ্ক তাপের দৈত্য উড়ে দ্বার ভাঙলে বলে ছুটে আসে কালবৈশাখী। আর এর সঙ্গে কি অদ্ভুত ব্যাপার, কালবৈশাখী ঝড় মানেই বৃষ্টি। সুতরাং কালবৈশাখী ঝড়ের সাথে সাথে একটু এলোমেলো ঝড় যেমন থাকে, সেরকম একটু অদ্ভুতভাবে বৃষ্টিও থাকে। বৃষ্টির মাতম সেটাই তখন অদ্ভুতভাবে এই কালবৈশাখী আর বৃষ্টির যে আগমন বার্তা সেটাও কেমন অদ্ভুতভাবে সেই কালবৈশাখীর সাথে তিনি দিয়ে দিয়েছেন। যেরকমভাবে ওই বিশ্ব চরাচরে যেমন বিষাক্ত অমৃতবাড়ির পরশ পাওয়ার জন্য মানুষ তখন একেবারে উদগ্র হয়ে ওঠে। আগেই বলেছি যে সেই সময় হয়তো এতটা হয়তো কেন, সেই সময় 45 বা 50 ডিগ্রি হয়তো সত্যিই ছিল না, কিন্তু তবুও সেই সময়ও এই গরমে, এইরকম গরমের মধ্যেই কিন্তু মানুষ কিন্তু চাতক পাখির মতো তাকিয়ে থাকত কবে সেই বৃষ্টি আসবে। ওই বর্ষাকাল না এলেও কালবৈশাখী ঝড় আর কালবৈশাখী বৃষ্টি সেটাও কিন্তু অদ্ভুতভাবে মনের মনে সেই জায়গাটাকে রেখে দিয়েছে। আর যখন সেই কালবৈশাখী ঝড় ওঠে তারপরেই আসে বৃষ্টি। আর সেই বৃষ্টি বা কালবৈশাখী ঝড় কেবল যে বাইরের প্রকৃতিতে আসে তাই নয়, হৃদয়ের ভেতরেও আসে। স্বভাবতই কবির কল্পনাচারী মন তখন

কিন্তু আবার যখনই কালবৈশাখী ঝড় বৃষ্টি আর তারপরেই কেমন যেন একটা

যেন কেঁপে ওঠে, ধরণী কেঁপে ওঠে, আমাদের মনটাও কেঁপে ওঠে। কেন? এই যে প্রচণ্ড গরম, তারপরেই একটু স্বস্তির ঝড় বৃষ্টি, আর সেই সময় মনটা কেমন যেন শুকনো হয়ে যায়। আর কবির চোখের মাধ্যমে আমরা দেখতে পাই জটিল কেশে ঢাকা আকাশ, পিঙ্গল জঠার দীপ্তি আর কঠিনের তবে ক্রূর উপক্রতা। এ তাপস তব শুষ্ক।